0: এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন প্রত্যুষা।
1: সুপ্রভাত। ভারতীয় চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক মৃণাল সেনের আজ জন্মদিন। 1955 সালে মৃণাল সেনের প্রথম পরিচালিত ছবি রাতভোর মুক্তি পায়। এই ছবিটি বেশি সাফল্য পায়নি। তার দ্বিতীয় ছবি নীল আকাশের নিচে তাকে স্থানীয় পরিচিতি এনে দেয় এবং তার তৃতীয় ছবি 22শে শ্রাবণ থেকে তিনি আন্তর্জাতিক পরিচিতি পান। 1969 সালে তার পরিচালিত ছবি ভুবন সোম মুক্তি পায়। এই ছবিতে বিখ্যাত অভিনেতা উৎপল দত্ত অভিনয় করেছিলেন। অনেকে মনে করেন মৃণাল সেনের এটি শ্রেষ্ঠ ছবি। তার কলকাতা ট্রিলজি অর্থাৎ ইন্টারভিউ, কলকাতা 71, পদাতিক এই তিনটি ছবির মাধ্যমে তিনি তৎকালীন কলকাতার অস্থির অবস্থাকে তুলে ধরেছিলেন। মধ্যবিত্ত সমাজের নীতিবোধকে মৃণাল সেন তুলে ধরেন তার খুবই প্রশংসিত দুটি ছবি একদিন প্রতিদিন এবং খারিজের মাধ্যমে। 1980 সালের চলচ্চিত্র আকালের সন্ধানে এই ছবিতে দেখানো হয়েছিল একটি চলচ্চিত্র কলাকুশলী দলের একটি গ্রামে গিয়ে 1943 সালের দুর্ভিক্ষের উপর একটি চলচ্চিত্র তৈরির কাহিনী। বার্লিন চলচ্চিত্র উৎসবে 1981 সালে আকালের সন্ধানে চলচ্চিত্রটি বিশেষ জুরি পুরস্কার হিসেবে সম্মানিত হয়। মৃণাল সেনের পরবর্তীকালে ছবির মধ্যে উল্লেখযোগ্য মহাপৃথিবী, অন্তরীণ এবং আমার ভুবন। মৃণাল সেন বাংলা ভাষা ছাড়াও হিন্দি, ওড়িয়া, তেলেগু ভাষায় চলচ্চিত্র নির্মাণ করেন। তিনি বেশ কয়েকটি গ্রন্থও রচনা করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য জনৈক জীবনচরিত, চার্লি চ্যাপলিন, ভিউজ অন সিনেমা, সিনেমা আধুনিকতা প্রভৃতি। মৃণাল সেন পরিচালিত চলচ্চিত্রগুলি প্রায় সবকটি বড় চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কৃত হয়েছে। 1981 সালে তিনি ভারত সরকার দ্বারা পদ্মভূষণ পুরস্কার লাভ করেন। এছাড়াও 2005 সালে তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার পান। ফরাসি সরকার তাকে কমান্ডার অব দি অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স সম্মানে সম্মানিত করে। 2000 সালে রাশিয়ার প্রেসিডেন্ট তাকে অর্ডার অফ ফ্রেন্ডশিপ সম্মানে ভূষিত করেন। মৃণাল সেন জন্মগ্রহণ করেন 14 মে 1923 সালে।

এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়ে। প্রত্যুষার এ মাস অর্থাৎ মে মাসের চিঠির বিষয় রবি কিরণে। এ নিয়ে চিঠি লিখেছেন শম্পা চট্টোপাধ্যায় 51 সিএর 5 বড় বাগান লেন শ্রীরামপুর হুগলি থেকে। রবীন্দ্র চেতনা স্নাত প্রত্যুষা, এই সম্বোধনে আপনি লিখেছেন, নিভৃতে নিঃশব্দে যে মানুষটি আমার পাশে দিন প্রতিদিন হাঁটে, আমার আশ্রয় প্রশ্রয় সবটা জুড়ে সে। বুক জুড়ে একটা আঁটোসাঁটো যন্ত্রণা, হাহুতাশ নেই, চিৎকার নেই, রাগ নেই, দুই চোখ বেয়ে নোনা জলের ছাপ নেই, কেবল যন্ত্রণা বুনে বুনে নেমে আসে নিরানন্দ প্রহরে সুখের সেই মুখ। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ। প্রকৃতির বুকে প্রেমের ঔদার্য নিয়ে রোজ জন্ম নেই, আর একটা ভোর আলো আঁধারের নিমগ্ন এই আমাদের শহরে। বুকের এক পাশে প্রাক্তনের আপন ঘ্রাণ, অন্য পাশে পোড়া সংস্কার। আমি বারবার ফিরে আসি আমার জন্মের প্রত্যুষে, চেতনার উন্মেষে, যেখানে রবীন্দ্র চেতনার রবীন্দ্র সৌন্দর্যে নিজেকে খুঁজে নেওয়া যায়। আর এর সবটুকু ঘিরে থাকেন যেন স্বয়ং রবীন্দ্রনাথ। এইভাবে একদিন হয়তো কে

যে যাবে শতবর্ষ। প্রয়োজন বা প্রিয়জনের তালিকায় সুখের ব্যক্তিগত মুখ হয়ে উঠিনি জেনেও, আমার মৌনতা কারো স্নেহমায়ার কারণ হয়নি জেনেও রয়ে যাব। দিনশেষে যিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি, সেই রবীন্দ্রনাথের নামের নিবিড় গভীর ছায়ায় নিজেকে জড়িয়ে সুখ আমার। লিখেছেন শম্পা চট্টোপাধ্যায়, বড়বাগান লেন, শ্রীরামপুর, হুগলি থেকে। বরুণ ঘোষ, আপনি লিখছেন আগয়া ধবনী মাকুড়া থেকে। এক সে রবি কিরণে তার তাড়ায় অন্ধকার, আর এক রবি জ্ঞানের আলোয় খোলেন বন্ধ দ্বার। এক সে রবি প্রকৃতিকে অংশু ছটায় জাগায়, আর এক রবি মানব মনের জড়তা দূর ভাগায়। একটা রবির আলোকধারায় কাননি ফুল ফোটে, আর এক রবির লেখনীতে জগৎ জেগে ওঠে। একটা রবি উঠলে পরে পাখিরা গান গায়, আর এক রবি আপন গানে বসুধা মাতায়। এক সে রবির প্রখর তাপে দেহ উষ্ণ হয়, আর এক রবির ভীষণ দাপে দুর্বলতার ক্ষয়। একটা রবির তীব্র আলো শালক সংশ্লেষস্তরে, অন্য রবির প্রকাশ ঘটে বিবেকের অন্দরে। একটা রবির পূর্ণপ্রভায় বান আসে রে গাঙে, আর এক রবির পূর্ণ কিরণ আচার বিচার ভাঙে। এক সে রবি আকাশ জুড়ে দীপ্তি ছড়ায় নিত্য, আর এক রবি মিথ্যা ফুঁড়ে জাগিয়ে তোলে চিত্ত। একটি রবি ভাস করে দেয় তাই তো সে ভাস্কর, আর এক রবি তিমিরি নাশি শাশ্বত ভাস্বর। এক সে রবি অংশুমালি নন্দিত সব করে, আর এক রবি বন্দিত হয় আপন আভার জোরে। এক রবি তো দেবতা সেজে থাকেন সদা স্বর্গে, অন্য রবি ঠাকুররূপে পূজিত ধীমান বর্গে। এক সে রবি ভয়াল তেজে পোড়ায় জরা জীর্ণ, অচলায়তন ভাঙতে আরেক ধরায় অবতীর্ণ। একটি রবি পথকে চেনায় অন্যটি দেয় পথ্য, দুটি রবি ধরার মাঝে ফুটিয়ে তোলে সত্য। বাহির ভেতর দুই জগতে দুই রবি দেয় আলো, দুয়ের কিরণ ছোঁয়ায় ভাগে দুনিয়ার সব কালো। লিখেছেন বরুণ ঘোষ, আগয়া ধবনী বাঁকুড়া থেকে। শিলা পাল, আপনি লিখছেন বদন রায় লেন, কদমতলা, হাওড়া থেকে। কবি জন্মমাসে কবিকে শ্রদ্ধা নিবেদন করে রবিকিরণে স্নাত আলোকিত হলাম। আকাশের বিশ্বজনীন রবি অর্থাৎ প্রকৃতির সূর্য উদয় হয়, সকলকে আলো দিয়ে দিন শেষে অস্ত গিয়ে প্রকৃতির কোলে হারিয়ে যায়। সাহিত্যের রবি, বিশ্বের রবি, বাংলা সাহিত্য আকাশে জ্ঞান প্রেম আনন্দের আলো ছড়িয়ে নশ্বর পৃথিবী ত্যাগ করলেও তার সৃষ্টির মাধ্যমে বাঙালির মানুষ গগনে চিরজাজ্জ্বল্যমান থাকেন। মহিরুহ কবির অস্ত যাওয়ার কোনো সন্ধ্যা নেই। আমার জীবন মুহূর্তে কবির যাওয়া আসায় গহন মনের অন্ধকার দূর হয়ে অফুরন্ত জীবনী শক্তি পেয়েছি। জীবনকে উপলব্ধি করতে, জ্ঞানকে আত্মস্থ করতে, মানবতাকে শ্রেষ্ঠ মূল্যবোধ দিতে শিখেছি। রবিরশ্মির ভাস্বর জ্যোতিতে জ্ঞানচক্ষু উন্মিলিত হয়েছে। প্রভাতে মধ্যাহ্নে সন্ধ্যায় কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যের মতোই রবীন্দ্রনাথের কাব্যসুধা পান করে ধন্য হয়েছি। রবীন্দ্রনাথের সৃষ্টি যথার্থ সৃষ্টি, তাঁর কাব্যজগৎ থেকেই শাশ্বতকে দেখেছি। অতীতকে বর্তমান এবং বর্তমানকে বহুদূরের অতীতের মধ্যে খুঁজে পেয়েছি। কমলের মধ্যে কঠোরের এবং ভয়ঙ্করের মধ্যে মধুর রূপকে প্রত্যক্ষ করেছি। জীবনকে নতুনভাবে আবিষ্কার করে খণ্ডের মধ্যে অখণ্ডের বন্ধনের মধ্যে মুক্তির স্বাদ পেয়েছি। রবীন্দ্রনাথ বাঙালির রক্তে, মজ্জায়, অস্তিত্বে মিলেমিশে একাকার। রবির কিরণ ছটায় আত্মবিশ্বাসী হয়ে ভয়কে জয় করে স্বাধীন চিন্তাভাবনার সাম্যের সহমর্মিতার বার্তার সময়ের মূল্যবোধের সৃজনশীলতার শিক্ষা পেয়ে আমি গর্বিত, সমৃদ্ধ। রবিকিরণের বিচিত্র বর্ণ বৈভব, রূপ বৈচিত্র্যের সঞ্জীবনী সুতোয় আমার জীবনের সুখে দুঃখে আনন্দে প্রেমে বিরহে রবীন্দ্রময় হয়ে আছে। লিখেছেন শিলা পাল, বদন রায় লেন, কদমতলা, হাওড়া থেকে। কালীপদ চক্রবর্তী, ত্রিবেণী ফেস টু, নিউ দিল্লি থেকে লিখছেন রবি কিরণে মানে শুধু সূর্যের আলো নয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির আলোকেও আমাদের জীবন উদ্ভাসিত হওয়া। বৈশাখ মাস এলেই তার জন্মজয়ন্তীর আবেশ চারিদিকে ছড়িয়ে পড়ে। গান, কবিতা, গল্প, উপন্যাস ও প্রবন্ধে তিনি বাঙালির মননকে নতুন পথ দেখিয়েছেন। রবীন্দ্রনাথের সাহিত্য যেন এক অনন্ত আলোর উৎস, তাঁর চিত্ত যেথা ভয়শূন্য আমাদের সাহসী হতে শেখায়।
আমার সোনার বাংলা আমাদের দেশপ্রেম জাগায়, আর তার প্রেমের গান হৃদয়কে কোমল করে তোলে। প্রকৃতি, মানবতা, প্রেম ও স্বাধীনতার যে গভীর বোধ তিনি সৃষ্টি করেছেন তা আজও সমান প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে আমরা শিখি সৌন্দর্যকে ভালোবাসতে, মানুষকে সম্মান করতে এবং জীবনের প্রতি আশাবাদী হতে। তার চিন্তা শুধু বইয়ের পাতায় নয়, আমাদের প্রতিদিনের অনুভবে বেঁচে আছে। এই মাসে তাঁর জন্মদিনে তাকে স্মরণ করা মানে কেবল শ্রদ্ধা জানানো নয়, তার আদর্শকে নিজের জীবনে ধারণ করা। রবীন্দ্রনাথ আমাদের কাছে চিরকাল এক উজ্জ্বল রবি, যার কিরণ কখনো ম্লান হয় না। সূর্যের কিরণের মতো তিনি আমাদের কাছে অমর হয়ে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। লিখেছেন কালীপদ চক্রবর্তী, ত্রিবেণী ফেজ টু, নিউ দিল্লি থেকে। তপন বসাক অয়রানি চিথলিয়া মারুগঞ্জ জেলা কোচবিহার থেকে লিখছেন, রবিকিরণ প্রকৃতির এক অপূর্ব আশীর্বাদ যা প্রতিদিন নতুন আশার বার্তা নিয়ে আসে। ভোরের প্রথম সূর্যরশ্মি যখন আকাশ ভেদ করে পৃথিবীতে পড়ে, তখন যেন চারপাশে এক অনির্বচনীয় শান্তি ও সৌন্দর্যের আবির্ভাব ঘটে। পাখির কূজন, শিশির ভেজা ঘাস আর হালকা ঠান্ডা বাতাসের সাথে রবিকিরণ মিলিত হয়ে সৃষ্টি করে এক মায়াময় পরিবেশ। এই সূর্যালোক শুধু আলোর উৎসই নয়, এটি জীবনের শক্তিও বটে। উদ্ভিদ তার মাধ্যমে খাদ্য তৈরি করে, মানুষ পায় উষ্ণতা ও প্রাণশক্তি। রবিকিরণ আমাদের মনে জাগিয়ে তোলে নতুন উদ্যম, নতুন করে পথ চলার সাহস। অন্ধকারের পর আলো যেমন অবশ্যম্ভাবী, তেমনি জীবনের কঠিন সময়ের পরেও রবিকিরণের মতোই সুখের মুহূর্ত আসে। প্রতিদিনের ব্যস্ত জীবনে আমরা অনেক সময় এই সহজ সৌন্দর্য ভুলে যাই, অথচ একটু থেমে যদি ভোরের রবিকিরণকে অনুভব করা যায় তবে মন ভরে ওঠে প্রশান্তিতে। তাই রবিকিরণ শুধু প্রকৃতির এক উপাদান নয়, এটি আমাদের জীবনের এক গভীর অনুপ্রেরণা যা প্রতিনিয়ত আমাদের সামনে এগিয়ে যেতে শেখায়। লিখেছেন তপন বসাক অয়রানি চিথলিয়া মারুগঞ্জ জেলা কোচবিহার থেকে। অনিল কুমার ঠাকুর কাটোয়া প্রান্তিক পাড়া পূর্ব বর্ধমান থেকে লিখছেন, এই মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তোমার রবিকিরণী বিষয়টি খুবই প্রাসঙ্গিক। আসলে রবীন্দ্রনাথের রবিকিরণের প্রতি গভীর অনুরাগ ছিল। তিনি ভোরে উঠে বারান্দায় বসে সূর্যের কিরণ উপভোগ করতেন। তিনি মনে করতেন সূর্য শুধু প্রকৃতিকে আলো দেয় না, মনকেও আলোকিত করে। গ্রীষ্মের দিনে দরজা খুলে রৌদ্রে বসে তিনি সৃষ্টির নিপুণ জাল বুনতেন, এখানেই তার নামের সার্থকতা। তিনি বাঙালির মননে এক অক্ষয় জ্যোতিষ্ক, তিনি বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে সূর্যের মতো কিরণ ছড়িয়েছেন, তিনি অন্ধকারাচ্ছন্ন সমাজকে বারবার আলোর পথ দেখিয়েছেন। রবীন্দ্রনাথের এই কিরণ ছড়িয়ে পড়েছে সাহিত্যের প্রতিটি শাখায়। কবিতা, গান, নাটক, ছোট গল্প কিংবা চিত্রকলার মাধ্যমে তিনি মানুষের অন্তরের নিভৃততম অনুভূতিগুলোকে স্পর্শ করেছেন। ১৯১৩ সালে নোবেল জয়ের মাধ্যমে সেই রবিকিরণ বিশ্বমঞ্চে উদ্ভাসিত হয়েছিল, যা পরাধীন ভারতবর্ষের আত্মমর্যাদাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। শান্তিনিকেতন ও বিশ্বভারতীর প্রতিষ্ঠা ছিল তার এক অনন্য আলোকবর্তিকা। তার গান বা রবীন্দ্রসঙ্গীত বাঙালির প্রতিটি ঋতুতে সুখে ও দুঃখে এক পরম আশ্রয়। আজও যখন আমরা বিপদে পড়ি কিংবা কোনো উৎসব পালন করি, তার সৃষ্টির সেই স্নিগ্ধ কিরণ আমাদের পথপ্রদর্শক হয়। রবীন্দ্রনাথ এক কালজয়ী চেতনা যা আমাদের চেতনার আকাশকে আলোকিত করে রাখবে। তিনি আমাদের জীবনের ধ্রুবতারা, তার লেখনীর প্রতিটি অক্ষর যেন আমাদের চেতনার অন্ধকার দূর করে সত্য, শিব ও সুন্দরের পথ দেখায়। লিখেছেন অনিল কুমার ঠাকুর কাটোয়া প্রান্তিক পাড়া পূর্ব বর্ধমান থেকে। সুব্রত পাল, আপনি লিখছেন গ্রাম ও পোস্ট খড়গ্রাম জেলা মুর্শিদাবাদ থেকে। দেখতে দেখতে অভ্যস্ত আমরা, প্রতি প্রভাতে আকাশ টাঙিয়ে রবিকিরণ আলো ছড়ায়, রোদ্দুর মেখে আলোকময় হয় মানুষ, প্রাণী ও প্রকৃতি। ঠাম্মার মুখে শোনা, আমার পুচকে বেলায় মা সর্ষের তেলের সঙ্গে রবিকিরণ মাখাতেন শরীর শক্ত সামর্থ্য করার জন্যে। এ হলো শৈশবের মাতৃস্নেহ ও রবিকিরণে মায়ের হাতে দেহচর্চা। মাথায় ও মনে বড় হয়ে এখন আলো মাখছি, অন্য আকাশ অর্থাৎ সাহিত্য সংস্কৃতির আকাশের রবিকিরণ মেখেই চলেছি সর্বাঙ্গে। শুরুটা ছিল বর্ণপরিচয়ের পর
সহজ পাঠে।

এখনো স্পষ্ট শুনতে পাই ছবির সেই ছোট খোকা আজও বলে অ আ, শেখেনি সে কথা কওয়া ইত্যাদি। রবিকিরণ ছাড়া আমি অচল। প্রতিক্ষণে আমার তনু মনে সেই সূর্যের বর্ণচ্ছটা, নিয়মিত জীবনযাপনের অনুশীলনে রবিকিরণ ও আলোকপাট, এখন যাপন চিত্রে এক অনন্য অধ্যায়। চারপাশে যদিও যুদ্ধের দামামা বাজছে, তার কত সব কারণ, তবু রবিকিরণ আমাদের স্নিগ্ধ করে, সহনশীলতা শেখায়, আলোক পথে চলার মন্ত্র দেয়। এ কি কম কথা! এ সময় রবিকিরণ প্রত্যেকের ভীষণ প্রয়োজন। লিখেছেন সুব্রত পাল, গ্রাম পোস্ট, খড়গ্রাম, জেলা মুর্শিদাবাদ থেকে। অপর্ণা দত্ত হাকিমপাড়া শিলিগুড়ি থেকে লিখছেন, তোমাকে জানাই নতুন বছরের এক রাশ শুভেচ্ছা। এ মাসে তোমার বিষয় নির্বাচন রবির কিরণ। সাধারণ অর্থে রবি অর্থাৎ সূর্য এবং কিরণ অর্থাৎ রশ্মি বা আলো। সূর্যের আলো ছাড়া যেমন পৃথিবীতে প্রাণের স্পন্দন সম্ভব না, তেমনি রবীন্দ্রনাথকে ছাড়াও বাংলা সাহিত্য বা সংস্কৃতিকে ভাবাই যায় না। এখানে রবির কিরণ কথাটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, যা তাঁর সৃষ্টি, প্রতিভা, জ্ঞান ও জীবনবোধের উজ্জ্বল প্রভাবকে নির্দেশ করে। এটি নতুন আশা, প্রাণের জাগরণ বা জ্ঞানালোকের প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতায় প্রায়শই রবির কিরণ বা করের উল্লেখ পাওয়া যায়, যা প্রাণের জাগরণ বা আনন্দের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। আজিয়ে প্রভাতে রবির কর, কবির লেখা নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় রবির কর বলতে সূর্যের আলো বা নতুন দিনের আশার আলো, যা প্রাণের জড়তা ভেঙে দেয়, তাকেই বুঝিয়েছেন। এই কবিতায় কবি হতাশা ও আত্মবিস্মৃতির অন্ধকার থেকে বেরিয়ে এসে প্রাণের নবজাগরণ ও প্রকৃতির সাথে মিলনের আনন্দ ফুটিয়ে তুলেছেন। পাহাড়ি ঝর্ণা যেমন বিভিন্ন বাধা অতিক্রম করে সশব্দে বয়ে চলে, কবিও তেমনি সমস্ত সংকোচ জড়তা কাটিয়ে নতুন সৃষ্টির আনন্দে মেতে থাকতে চেয়েছেন। রবির কিরণ বা ছটা শুধুমাত্র ভারতবাসীর উপরই বর্ষিত হয়নি, তার ছটা দেশ বিদেশের বহু মানুষের উপরই বর্ষিত হয়েছে। আমরা যখন জাপানি, ইতালি বা অন্য কোনো দেশের মানুষকে রবীন্দ্রসঙ্গীত গাইতে শুনি, তখন কি মনে হয় না যে রবীন্দ্র ভাবধারা তাদের উপর বর্ষিত হয়েছে? একজন বাঙালি হিসেবে তখন গর্বে বুক ভরে ওঠে। বীরভূমে যেহেতু আমার বেড়ে ওঠা, তাই রবীন্দ্রনাথ কখন যেন মনের অজান্তে আপনার জন হয়ে উঠেছেন। এটাও কিন্তু রবির কিরণেরই প্রভাব, তাই নয় কি প্রত্যুষা? লিখেছেন অপর্ণা দত্ত হাকিমপাড়া শিলিগুড়ি থেকে। এবারে একটু সচেতনতার কথা বলা যাক। এখন শুরু হয়েছে ঋতু পরিবর্তনের পালা। এ সময়ে বিভিন্ন রোগভোগের প্রকোপ দেখা যায়। তার মধ্যে একটি উল্লেখযোগ্য হল ডেঙ্গু। ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই মশা সাধারণত ভোরবেলায় এবং সন্ধ্যের সময় কামড়ায়। সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু জ্বর সেরে যায়, তবে ডেঙ্গু শক সিন্ড্রোম এবং হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে। বর্ষার সময় সাধারণত এই রোগের প্রকোপ বাড়ে। এডিস মশার বংশবৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা যায়। ডেঙ্গু প্রতিরোধে করণীয় কি? আপনার ঘরে এবং আশেপাশে যে কোনো জায়গায় জল জমতে না দেওয়া, ফলে এডিস মশার লার্ভা জন্মাতে পারবে না। ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি ব্লিচিং পাউডার দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে। ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটো, ডাবের খোলা, নারকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারি সেল ইত্যাদিতে এডিস মশা ডিম পাড়ে। কাজেই এগুলোর বর্জ্য পরিষ্কারের ব্যবস্থা করতে হবে। অব্যবহৃত জলের পাত্র ধ্বংস অথবা উল্টে রাখতে হবে, যাতে জল জমতে না পারে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করবেন। ডেঙ্গুর কোনো উপসর্গ দেখা গেলে অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে

আমরা বাঙালিরা সমগ্র বিশ্ববাসীর তুলনায় একটি বিষয়ে ভীষণ রকম সৌভাগ্যবান। নিশ্চয়ই অনেকেরই ভ্রু কুচকে যাবে এই কথাটি শুনে। তাহলে ব্যাপারটা একটু খুলেই বলা যাক। পৃথিবীর আকাশে জাজ্জ্বল্যমান রবি, তার কিরণেই আমরা আলোকপ্রাপ্ত হই। জীবকুলে প্রাণের সঞ্চার রবির কিরণে। এখানেই আমরা বাঙালিরা বাকি সবার থেকে আলাদা। আমাদের বাঙালিদের আকাশে দুই রবি জলজল করছেন। এক রবি প্রভাতে উদিত হয়ে সন্ধ্যায় অস্তগামী হন, আর এক রবি অহর্নিশ আমাদের চিন্তনে মননে জাগ্রত থাকেন, আমাদের প্রাণিত করেন। মানব মনের এমন কোনো অনুভূতি নেই যেখানে রবিরশ্মি প্রতিফলিত হয় না। আমাদের রবি রয়েছেন আমাদের রক্তে, মজ্জায়, মস্তিষ্কে, আমাদের হৃদয় সিংহাসনে। কেউ রবির হাত ধরে প্রাণের সঞ্জীবনী খুঁজে পান, আবার কেউ বা রবির কিরণে পৌঁছে যান তার কল্পনায় মাখা স্বপ্নের জগতে। আপামর বাঙালি তার সমগ্র সত্তায় স্নাত হয় রবি কিরণে। হ্যাঁ, প্রত্যুষার মে মাসের চিঠির বিষয় কিন্তু এই নিয়েই। আপনারা কি ভাবছেন তা লিপিবদ্ধ করে ফেলুন এবং তা পাঠিয়ে দিন প্রত্যুষা দপ্তরে। প্রত্যুষার মে মাসের চিঠির বিষয় রবি কিরণে। চিঠি পাঠাবেন এই ঠিকানায় aarprottusha@gmail.com, অথবা সাধারণ ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন। তাহলে পাঠিয়ে দিন আপনার লেখা 200 শব্দের মধ্যে। মে মাসের বিষয় রবি কিরণে।

এতক্ষণ শুনলেন প্রত্যুষা, উপস্থাপনায় ছিলেন সোমনাথ দাস। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি। আজ সকাল 7:45 শুনবেন নজরুল গীতি পুরবী দত্তের কণ্ঠে। হ্যালো আকাশবাণী, লাইভ ফোন ইন অনুষ্ঠান রয়েছে সকাল 8:30, সকাল 9:00 এবং রাত 8:30 শুনবেন আধুনিক গান অনুজা বর্মনের কণ্ঠে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সন্তুর শুনবেন সকাল 9:30 শিল্পী পণ্ডিত ভজন সোপড়ি। ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে শ্যামা সঙ্গীত শুনবেন সকাল 10:20 অতুল প্রসাদের গান শিল্পী ইন্দ্রাণী রায়চৌধুরী। এনসিইআরটি বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান উমাঙ্গ শুনবেন সকাল 10:30। বেলা 11:00 কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। 11:30 শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান জলই জীবন। এর অব্যবহিত পরেই শুনবেন বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন আইসিএসসি পরীক্ষায় দ্বিতীয় স্থানাধিকারী অধ্যয়ন দেবনাথের একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন রূপসা ঘোষ। কথায় সুরে অনুষ্ঠানটি শুনবেন দুপুর 12:05। দুপুর 1:00 মহিলা মজলিশ। এই অনুষ্ঠানে আজ শুনবেন সাহিত্য বাসর স্বরচিত গল্প ও কবিতা পাঠ। অংশগ্রহণে কৃষ্ণা দাস এবং অনুশ্রী রায়। দুপুর 1:50 এবং সন্ধে 6:40 শুনবেন পবিত্র বর্মনের কণ্ঠে ভাবাইয়া। নেপালি অনুষ্ঠান শুনবেন কার্শিয়াং কেন্দ্র থেকে দুপুর 2:30। দুপুর 3:00 শুনবেন গান পরম্পরা, শুনবেন সন্তুর শিল্পী পণ্ডিত ভজন সোপড়ি। যুব অনুষ্ঠান শুনবেন দুপুর 3:30। আজকের বিষয়ে সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক আকাশবাণী, বলবেন বর্ণা ভট্টাচার্য। এছাড়াও রয়েছে লোকগীতি ধ্রুপজ্যোতি ঘোষালের কণ্ঠে ভাওয়াইয়া অনামিকা রায় এবং কবিতা পাঠে রয়েছেন সংহিতা রায়। বিকেল 4:00 সন্দেশ টু সোলজার দিল্লি কেন্দ্রের অনুষ্ঠানটি শুনবেন। বিকেল 5:00 জওয়ান ভাইদের জন্য হিন্দি গানের অনুষ্ঠান। আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠানটি শুনবেন বিকেল 5:30। সন্ধে 6:05 রয়েছে মাধ্যমিক 2026 পশ্চিমবঙ্গে পঞ্চম স্থানাধিকারী সামন্ত কুণ্ডুর একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন সৌমিতা আঠ। হিন্দি ছায়াছবির গান শুনবেন সন্ধে 7:05। রাত 8:00 হিন্দি ছায়াছবির গান লাইভ ফোন ইন অনুষ্ঠান। রাত 9:15 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজল। গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠানটি শুনবেন রাত 9:30। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন রাত 10:10।

এবং রাত 10:30 রয়েছে মুনির জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠান। শুনলেন আজ সারা দিনের বিভিন্ন অনুষ্ঠানগুলি সম্পর্কে। এখন আপনাদের জানিয়ে দিই আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতীর আজকের অনুষ্ঠানগুলি সম্পর্কে। সকাল 7:30 শুনবেন হাম হেরা হিপেয়ারকে, ত্রিবেণী রয়েছে সকাল 8:15 এবং দুপুর 8:15 রাত এবং সকাল 8:30 শুনবেন চিত্রলোক, সকাল 9:00 ইন্দ্রধনু, সকাল 10:00 রয়েছে আজকে মেহমান, বেলা 11:00 চয়নিকা, দুপুর 12:05 ইয়াদকি মেহফিল, দুপুর 1:00 সুরিলা সাফার, সাদাবাহার নাগমে শুনবেন দুপুর 2:30, দুপুর 3:00 সাকি সাইলি, বিকেল 4:00 হ্যালো ফেরমাইশ, বিকেল 5:00 রয়েছে ছায়াগীত, 5:30 শুনবেন তারানে নায় পুরাণে, গানের ভেলা সন্ধ্যে 6:05, রাত 9:30 রয়েছে আজকে ফানকার, রাত 10:00 ছায়াগীত এবং রাত 10:30 শুনবেন ঢালতি যায় রাত। শুনলেন আজ সারাদিনের বিভিন্ন অনুষ্ঠানগুলি সম্পর্কে। এখন আপনাদের জানিয়ে দিই আজকের শিলিগুড়ি ট্রাফিক সতর্কতা। বাগডোগরা হাট, বাগডোগরা সকাল 11:00 থেকে রাত 8:00 পর্যন্ত যান চলাচলের প্রভাব পড়তে পারে। একতিয়ারশাল হাট, আশিঘর দুপুর 2:00 থেকে রাত 8:00 পর্যন্ত যানবাহনের চাপ বৃদ্ধি পেতে পারে। বলরাম হাট, ক্যানাল রোড দুপুর 3:00 থেকে সন্ধ্যা 7:00 পর্যন্ত ধীরগতির যান চলাচল প্রত্যাশিত। শুনলেন শিলিগুড়ির ট্রাফিক বুলেটিন আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দিন সফরের শুরুতে আবুধাবি যাবেন। 6 দিনের সফরে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইটালি যাবেন তিনি। নতুন দিল্লিতে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের 2 দিনের বৈঠক শুরু হবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। ইরান যুদ্ধের আবহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আমিরশাহী এই খবরকে মিথ্যা বলে খারিজ করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ থেকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে 2 দিনব্যাপী বৈঠক করবেন। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দিন সফরের শুরুতে আবুধাবি যাবেন। 6 দিনের সরকারি সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইটালি সফর করবেন। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ জানান, সফরের প্রথম ধাপে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহানের সঙ্গে বৈঠক করবেন। জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক নানা স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা। পশ্চিম এশিয়ায় উদ্ভূত ভূ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে বিশ্বের তেলের বাজারে তৈরি হওয়া সংকটের মোকাবেলায় ভারত তেল সরবরাহের দিকে নজর দিচ্ছে, ফলে দুই দেশের মধ্যে আলোচনায় এই বিষয়টি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীতে বসবাসকারী 40 লক্ষ প্রবাসী সুযোগ সুবিধার বিষয় নিয়েও কথা বলবেন তারা। 5 মাসের মধ্যে এই দ্বিতীয়বার তারা সাক্ষাৎ করলেন। চলতি বছরের জানুয়ারি মাসে আল নাহিয়ান দিল্লি সফর করবেন।
1: Prime Minister will begin his visit from the UAE on 15 May, where he will meet the President of the UAE, His Highness Sheikh Mohammed bin Zayed Al Nahyan, and exchange views on bilateral relations, in particular energy cooperation, as well as regional and international issues of mutual interest. During the visit, both the leaders will discuss avenues to further deepen our bilateral ties in areas including trade, investment, energy, technology, culture, and people-to-people connect.
0: আবুধাবিতে বৈঠকের পর আগামীকাল প্রধানমন্ত্রী নেদারল্যান্ডস সফরে যাবেন। 2017 সালের পর এটি হবে তার সে দেশ দ্বিতীয় সফর। সেখানে তিনি রাজা উইলিয়াম, আলেকজান্ডার ও রানি ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী রব জেটনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পান তা সুনিশ্চিত করতেই MSP বৃদ্ধির এ সিদ্ধান্ত। সবচেয়ে বেশি সহায়ক মূল্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সূর্যমুখী বীজের জন্য, প্রতি কুইন্টালে 622 টাকা। এছাড়া তুলোর জন্য কুইন্টাল পিছু 557 এবং সেসেমি বা তিলের জন্য প্রতি কুইন্টালে 500 টাকা MSP ধার্য করা হয়েছে। উন্নত মানের ধানের গ্রেড A শ্রেণীভুক্ত ধানের জন্য

0: কুইন্টালে এমএসপি ধার্য করা হয়েছে 2661 টাকা। এছাড়া হাইব্রিড জোয়ারের জন্য কুইন্টাল পিছু 4023 টাকা, বাজরার জন্য 2900 টাকা এবং অড়হর ডালের জন্য 8450 টাকা ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন মিলেছে।
1: খরিফ কে লিয়ে যে ফেসলা লিয়া গিয়া উসমে জিতনে ভি খরিফ কে ক্রপস হ্যায় উন সব মে কস্ট প্লাস 50% ইয়া 50 সে অধিক টোটাল 2,60,000 কারোড় রুপে কিসানো কো পে আউট জায়গা ইস পুরে ফেসলে সে অর ইস সাল কা অ্যানুয়াল খরিফ প্রকিউরমেন্ট হোগা 824 লাখ মেট্রিক টন LMT।
0: 2026 শতাব্দী বিপণন বর্ষে 824 লক্ষ মেট্রিক টন ফসল সংগৃহীত হবে বলে আশা করা হচ্ছে। এজন্য কৃষকরা পাবেন আনুমানিক 2,60,000 কোটি টাকা। মন্ত্রিসভা কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্প অনুমোদন করেছে। এর জন্য আর্থিক বরাদ্দ করা হয়েছে 37,500 কোটি টাকা। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রকল্পের মাধ্যমে সার্ফেস কোল বা মাটির 200 মিটারের মধ্যে থাকা কয়লা ও লিগনাইট গ্যাসিফাই করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর জন্য আনুমানিক 3,00,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে কৃষকরা তাদের ফসলের ন্যায্য ও লাভজনক দাম পাবেন, যা তাদের জীবনে আরও বেশি সমৃদ্ধি নিয়ে আসবে। তিনি বলেন, আহমেদাবাদ ঢোলেরা সেমি হাইস্পিড ডাবল লাইন প্রকল্পের অনুমোদন দেশের রেল ব্যবস্থার আধুনিকীকরণে মাইল ফলক হয়ে থাকবে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশন প্রকল্পের প্রসার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি করবে এবং যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। নাগপুর বিমানবন্দর সংক্রান্ত সিদ্ধান্তের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে বিমানবন্দরটি বিমান চলাচল ও কার্গো পরিবহনের একটি প্রধান কেন্দ্রে পরিণত হবে। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। কৃষি বিপণন দপ্তরের তরফে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলু, পেঁয়াজ, শাকসবজি, ফলমূল, খাদ্যশস্য, তৈলবীজ সহ সব ধরনের কৃষিপণ্য এবং অত্যাবশ্যক সামগ্রীর আন্তঃরাজ্য পরিবহনে আর কোনো বাধা থাকবে না। জেলা প্রশাসন, পুলিশ, পরিবহন দপ্তর সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে এই নির্দেশ যথাযথভাবে কার্যকর করতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং ব্যবসায়ীরা এর ফলে উপকৃত হবেন। উত্তরপ্রদেশে গত 24 ঘণ্টায় ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত 43 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ভদোহি জেলায়, মারা গেছেন 15 জন, আহত অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। মির্জাপুরে 10 জন, ফতেহপুরে 9 জন, বাদায়ুনে 5 জন এবং বেরেলি জেলায় 4 জন প্রাণ হারিয়েছেন। ধূলিঝড় ও শিলাবৃষ্টির কারণে দেওয়াল ধসে পড়ায় মানুষের ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন। শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলওয়ালার সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নতুন দিল্লিতে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা ছাড়াও সদস্য ও অংশীদার দেশগুলির প্রতিনিধি দলের প্রধানরা উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই তারা দিল্লি পৌঁছেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন তারা। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা আজ বৈঠকে আন্তর্জাতিক ও আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে মতবিনিময় করবেন। আগামীকাল ব্রিক্স 20 বলে একটি বিশেষ অধিবেশনে যোগ দেবেন তারা। সেখানে পারস্পরিক সহনশীলতা, সহযোগিতা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। অন্য একটি পর্বে বিশেষ প্রশাসনিক সংস্কার নিয়েও কথা বলবেন তারা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও রাশিয়া বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে আদান প্রদান সহ একাধিক সহযোগিতার মাধ্যমে নিজেদের সম্পর্ক দৃঢ় করেছে। ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে আসা রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের নেতৃত্বে আসা প্রতিনিধি দলকে স্বাগত জানানোর সময় একথা বলেন তিনি।
2: The last few years have seen a steady and sustained growth in our bilateral partnership. Its economic and energy dimensions have become more pronounced. Our political cooperation is even more valuable in an uncertain and volatile global environment. We have expanded our collaboration in science and technology. The mobility of talents and skills has acquired greater salience, and our interest in ensuring better connectivity is deeper.
0: এদিকে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, বাহ্যিক প্রতিযোগিতা সত্ত্বেও ভারতে জ্বালানি সরবরাহ সব চুক্তি পূরণ করা হবে। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে লাভরভ বলেন, অন্যায্য এবং অসৎ প্রতিযোগিতা যাতে দ্বিপাক্ষিক চুক্তির কোনো ক্ষতি না করে রাশিয়া তা নিশ্চিত করবে। কুরানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। লাভরভ আরও বলেন, রাশিয়া গ্যাস, তেল এবং কয়লার মতো হাইড্রোকার্বন সরবরাহ বজায়

0: রাখবে। ইরান যুদ্ধের আবহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অত্যন্ত গোপনে সংযুক্ত আরব আমিরশাহী সফর করেছেন। সেদেশের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট নাহিয়ান ঐতিহাসিক এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এদিকে সংযুক্ত আরব আমিরশাহী খবর অস্বীকার করেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় আমিরশাহীর বিদেশ মন্ত্রক বলেছে, এই প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা। তারা জোর দিয়ে বলেছে, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক স্বচ্ছ এবং তা শুধুমাত্র আব্রাহাম অ্যাকর্ডসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল দুই দিনের সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে আজ থেকে দুদিনব্যাপী তারা ইরান যুদ্ধ, বিশ্বে জ্বালানি সংকট, দ্বিপাক্ষিক বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। হিমাচল প্রদেশের ধর্মশালায় এইচপিএসএস স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দিন সফরের শুরুতে আবুধাবি যাবেন। 6 দিনের সফরে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইটালি যাবেন তিনি। নতুন দিল্লিতে আজ ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকের দুদিনের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষের 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

বন্ধুরা, সকালের আড্ডায় আগামী 55 মিনিট আপনাদের সঙ্গে থাকব আমি, শোভন সেন। আর বন্ধুরা, শুধু কলকাতা 71ই নয়, এই মহাপৃথিবীর নীল আকাশের নিচে যিনি ভুবন সোমের জগৎ চিনিয়েছেন, চলচ্চিত্র জগতের সেই পদাতিক কোরাস স্বরের প্রতিনিধি।

0: প্রোডাকশন করেন ইনক্লুডস পটেটো, ফুড গ্রেন, ওয়েল সিড, ফ্রুটস, ভেজিটেবল। এটা অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিশেষ করে আলু চাষি আলু ব্যবসায়ীদের যে যন্ত্রণা আগে সরকার দিয়েছেন আমরা সেটা বন্ধ করলাম, এবং কোনো ইন্টারস্টেট বর্ডারে কোনো ল এনফোর্সমিং অথরিটি কৃষিজ ফসল বা প্রাণী সম্পদ উৎপাদনকারীদেরকে কেউ হয়রানি করতে পারবে না।
1: সাত দিনের মধ্যেই রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজ শুরু করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে গতকাল 41টি দপ্তরের সচিবদের নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠকে রাজ্যের নিজস্ব আয় বাড়াতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। শিক্ষা স্বাস্থ্য সহ সব গুরুত্বপূর্ণ দপ্তরের কাজ তিনি নিজেই খতিয়ে দেখবেন বলে জানান। স্নাতক স্তরে অনলাইনে ভর্তির প্রক্রিয়া আগামী সোমবার থেকে শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি। এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য স্বপন দাশগুপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। সদ্য নির্বাচিত চিকিৎসক বিধায়কদের স্বাস্থ্য দপ্তরের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে বলা হয়েছে। সরকারি অনুমতি ছাড়া এখন থেকে গরু, বলদ, ষাঁড়, মোষ বা বাছুর বলি দেওয়া যাবে না বলে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950 কার্যকর করতে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেখানে বলা হয়েছে শুধুমাত্র পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি পশু চিকিৎসক যৌথভাবে লিখিত সম্মতি দিলেই সংশ্লিষ্ট পশু বলির উপযুক্ত বলে শংসাপত্র দেওয়া যেতে পারে। তবে পশুটির বয়স 14 বছরের বেশি হতে হবে এবং বার্ধক্য, আঘাত, বিকৃতি কিংবা দুরারোগ্য ব্যাধির কারণে সে স্থায়ীভাবে কাজ করতে অক্ষম হলে বলি দেবার অনুমতি মিলবে। শংসাপত্র থাকলেও প্রকাশ্য স্থানে বা রাস্তার ধারে পশু বলি দেওয়া যাবে না। পুরসভার কসাইখানা বা প্রশাসন অনুমোদিত নির্দিষ্ট কসাইখানাতেই তা করা যাবে। সরকারি নির্দেশে স্পষ্ট করা হয়েছে আইন কার্যকর করার স্বার্থে প্রশাসনদণ্ড হতে পারে। পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন বলে নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পালের জন্য একটি পৃথক পোর্টাল খোলা হচ্ছে। সেখানেই তারা সহজে নাম নথিভুক্ত করতে পারবেন। 1 জুন থেকেই প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে। মৃত বা অন্য দেশের নাগরিক যাতে কোনোভাবেই এই প্রকল্পের সুবিধা না পান তা নিশ্চিত করা হবে।
2: যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে 91 লাখ মতো, তাদের অ্যানালিসিস হবে। যাদের নাম কাটা গেছে এবং যারা ট্রাইব্যুনালে অপিল করেছে তারা কিন্তু এখনও লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, তাদের নাম কিন্তু কাটা যাবে না, বিকজ তারা অপিল করেছে, তারা প্রসেসে রয়েছে। এবং যারা সিএ এর জন্য অপিল করেছে তারাও কিন্তু অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন, তাদের নামও কাটা যাবে না।
1: দীর্ঘ জটিলতা কাটিয়ে চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের বকেয়া কাজ আগামীকাল শুরু হচ্ছে। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর মেট্রো লাইনে বাকি থাকা 366 মিটার অংশের নির্মাণ কাজের জন্য বাইপাসের কিছু অংশে দুদফায় নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। প্রথম দফায় আগামীকাল রাত 8টা থেকে 18 মে সকাল 8টা পর্যন্ত পশ্চিম দিকের একটি লেন এবং দ্বিতীয় দফায় 22 মে রাত 8টা থেকে 25 মে সকাল 8টা পর্যন্ত পূর্ব দিকের লেনে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে। উল্লেখ্য, গার্ডার বসানোর কাজের জন্য চিংড়িঘাটা মোড়ে আংশিক যান নিয়ন্ত্রণে মেট্রো কর্তৃপক্ষ অনুমতি চাইলেও পূর্বতন সরকার তা না দেওয়ায় দীর্ঘদিন এই কাজ থমকে ছিল। এই নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের হয়। আজকের প্রসঙ্গের এবারের বিষয় ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েস। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েস অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালার সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে। সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার। আজই পরীক্ষার্থীদের মার্কশিট ও সার্টিফিকেট দেবে স্কুল। এবারই প্রথম সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। রাজ্যে সরকার ও সরকার পোষিত স্কুলগুলিতে গরমের ছুটির মেয়াদ বাড়িয়ে 31 মে করা হয়েছে। 1 জুন স্কুল খুলবে। স্কুল শিক্ষা কমিশনার গতকাল প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে এই মর্মে নির্দেশিকা পাঠিয়েছেন। তবে পার্বত্য এলাকার স্কুলগুলির ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে না। রাজ্যের সব সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলির পরিচালন সমিতি ভেঙে দিয়েছে রাজ্য সরকার। উচ্চশিক্ষা দপ্তরের তরফে গতকাল এই মর্মের নির্দেশিকা জারি হয়েছে। নতুন সরকার অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ ও চাকরির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করেছে। সেই অনুযায়ী কলেজগুলির পরিচালন সমিতি ভেঙে দেওয়ার এই সিদ্ধান্ত। এর ফলে পরিচালন সমিতির সভাপতি ও অন্যান্য মনোনীত সদস্যদের মেয়াদ বাতিল হয়ে গেল। উল্লেখ্য, গত এক দশকে রাজ্যের বিভিন্ন কলেজে পরিচালন সমিতিতে শাসক দলের নেতাদের প্রভাব খাটানোর অভিযোগ উঠেছিল। স্বচ্ছতা ফেরাতেই এই উদ্যোগ বলে জানা গেছে। রাজ্য সরকার শিক্ষক ও পুরনিয়োগ দুর্নীতি এবং সমবায় ক্ষেত্রে অনিয়ম সংক্রান্ত চারটি মামলায় অভিযুক্ত আধিকারিকদের

0: বিরুদ্ধে তদন্তের জন্য সিবিআইকে অনুমতি দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পর নবান্নে সাংবাদিক বৈঠকে জানান, দুর্নীতিগ্রস্ত আমলা ও আধিকারিকদের বাঁচাতে বিচার প্রক্রিয়া শুরুর কাজ অনুমোদন করেনি পূর্বতন সরকার। তার সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে, তাই দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য এই ছাড়পত্র দেওয়া হল। মাওবাদী নেতা অর্ণব দামের জামিনের আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ তাদের নির্দেশে জানিয়েছেন, অর্ণব দামের বিরুদ্ধে ২৪ জন পুলিশকর্মীকে হত্যা ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে যা অত্যন্ত গুরুতর। পাশাপাশি ৩ জন আক্রান্ত সাক্ষী তাকে পরবর্তীকালে চিহ্নিত করেছে, ফলে তার জামিন মঞ্জুর করা সম্ভব নয়। অনুকূল বায়ুপ্রবাহ ও বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধির কারণে আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় আজ দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আইপিএল ক্রিকেট ম্যাচে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে 6 উইকেটে পরাজিত হয়েছে। নাইট রাইডার্স আগামী শনিবার ইডেনে পরবর্তী ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব আজও চলবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ ১৪৪ জন বিধায়ক গতকাল শপথ নেন। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। অপর এক নির্দেশিকায় সরকারি অনুমতি ছাড়া এখন থেকে গরু, বলদ ইত্যাদি পশু বলি দেওয়া যাবে না বলে জানানো হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর সকাল 9:15।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী পুরবী দত্ত।

পূরবী দত্তের কণ্ঠে নজরুলগীতি শুনলেন এতক্ষণ। আকাশবাণী শিলিগুড়ি, আর কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত, তারপর শুনবেন ইংরেজি সংবাদ।

0: পুলিশ?
1: মিস সীমা,
0: বলুন।
1: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
0: কিন্তু কেন? মানে
1: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে, আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
0: ডিজিটাল অ্যারেস্ট?
1: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
0: এতগুলো টাকা?
1: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
0: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
1: আরে,
0: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, RBI ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
2: হ্যালো মাম্মা।
0: হাই।
3: RBI এ কথা বলে
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: मुक्त भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: শুনুন শুনুন শুনুন গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্যে আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
4: আরবিআই একথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: আকাশবাণী শিলিগুড়ি শুরু করছি আজকের হ্যালো আকাশবাণী অনুষ্ঠান।

প্রকৃতিকে আমরা সকলে ভালোবাসি। প্রকৃতি আমাদের মাতৃসমা, খুব যত্নে লালন পালন করে আমাদের। আলো, বাতাস, জল, ফুল, ফল, শস্য এই সব দিয়ে প্রতিপালন করে। প্রকৃতি আমাদের মা। প্রকৃতি মায়ের ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। শান্ত নদী তীরে সবুজে ঘেরা মোহময় রূপ যেন প্রকৃতির লেখা এক নীরব কবিতা, যা আমরা অনুভব করি হৃদয় দিয়ে, যা মনকে প্রশান্তিতে ভরিয়ে দেয়। আমাদের এই বাংলায় প্রকৃতির এই রূপ যেন ধরা দেয় আরেকটু বিশেষভাবে। তাই তো কবির কথায়, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের করে আছে চুপ। তাই আজ হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে শ্রোতা বন্ধুদের সাথে কথা বলবো পরিবেশ নিয়ে। এখন ঘোর গ্রীষ্মকাল, কিন্তু গরমের সাথে বৃষ্টিও হচ্ছে বেশ ভালোই। প্রকৃতির সম্পূর্ণ আবহাওয়ার চক্রটাই যেন একটু গোলমেলে ইদানিংকালে, কেন বলুন তো? হ্যাঁ, ঠিক তাই যা আপনারা ভাবছেন, কারণগুলোও ঠিক তাই। দূষণ, পরিবেশ দূষণ, এই দূষণের কারণেই প্রকৃতির রূপের এই পরিবর্তন। আজ আমরা আলোচনা করব এই বিষয়ে, অকাল বর্ষণ, প্রকৃতির পরিবর্তন। শ্রোতা বন্ধুরা ফোন করুন 9434076705 এই নম্বরে। আপনারা ফোন করুন, ততক্ষণে আমরা শুনে নেব আজকের অনুষ্ঠানের প্রথম গানটি। প্রথম গানটি শুনবেন এ আর রহমানের সুরে এবং কণ্ঠে, যোধা আকবর ছবি থেকে।

0: হ্যালো,
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: বিশ্বজিৎ বলছিলাম।
0: হ্যাঁ বলুন, বিশ্বজিৎ বাবু কেমন আছেন? সুপ্রভাত।
1: সুপ্রভাত আপনাকেও, এবং আমাদের এই অনুষ্ঠান প্রত্যেক দিন খুব ভালো লাগছে। আর কিছুদিন বন্ধ থাকার জন্য আমাদের মন খারাপ ছিল, এই মুহূর্তে সেটা কেটে গেছে।
0: হ্যাঁ একদম, আমাদেরও, আমরাও প্রতীক্ষায় ছিলাম কবে আবার আপনাদের সাথে আমাদের ফোনে কথা হবে। হ্যাঁ, আজকের এই অনুষ্ঠানের একটা বিষয় আজকে রেখেছি যে এই যে অসময়ে যে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ এই বর্ষাকালটা তো মানে এখনো আসেনি, এখনো তো গ্রীষ্মই চলছে। তো

0: এই বর্ষাটা কেমন উপভোগ করছেন?
1: হ্যাঁ, এই যে বৃষ্টিটা অসময়ে হচ্ছে, এটা যেমন একদিক থেকে হয়তো আমরা শরীরের দিক থেকে স্বস্তি নিঃশ্বাস ছেড়ে বাঁচছি, যেমন মনে হয়তো হট ওয়েদারের মধ্যে যে মানুষের জীবন যাপনের ক্ষেত্রে খুব অসুবিধে হচ্ছে, সেরকমটাই তার আবার উল্টো দিক। যেমন যারা চাষিবাসী মানুষ, যারা মনে করুন হয়তো ধান টান লাগিয়েছে খরার, সেই সমস্ত ধানগুলো এখন তারা মানে দ্রুত গতিতে মাঠে থেকে তুলে নিচ্ছে, কারণ এই কারণেই এই বৃষ্টি হয়ে গেলেই তখন হয়তো মানে ধান কাটার যে মেশিনগুলো থাকে সেই মেশিনগুলো ঢুকছে না মাঠের মধ্যে, কেননা চাকা বসে যাবে। তো সেই হিসাবে একদিকে যেমন আমরা নেগেটিভ পজিটিভ তো পাশাপাশি বাস করে, তা আমরা দেখছি এখন আমাদের কাছে দুদিকটাই কিন্তু প্রয়োজন আছে, বৃষ্টিটারও প্রয়োজন আছে। কারণ এই কারণে সারাদিন যে হাঁসফাঁস গরমে মানুষ রাত্রের দিকে, যেমন গতকাল রাত্রে প্রচুর বৃষ্টি হলো, তো সেই বৃষ্টি মানে পরিপ্রেক্ষিতে কিছুটা,
0: হ্যাঁ একদমই তাই। মানে সময়টা সময়ে যদি হয় তাহলে আমাদের সুবিধা হয়, তাই তো? মানে বৃষ্টিটা কিন্তু সময়ের আগেই হচ্ছে, কাজে আমাদের ক্ষতিটাও অনেক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা আপনার কি মনে হয় এই মানে প্রকৃতির এমন খামখেয়ালিপনার মানে কি, মানে কারণটা কি?
1: প্রকৃতির খামখেয়ালি
0: মানে এখন
1: করার
0: তো হওয়ার কথা নয় বৃষ্টি, তবুও হচ্ছে, কিছু তো আছে নিম্নচাপের কারণে, সেটা আছে, কিন্তু ইদানিংকালে আমরা দেখছি প্রকৃতি কিন্তু নিজের যে চক্রটা সঠিকভাবে কিন্তু মানছে না। তা কি মনে হয় কি কারণ?
1: আর কারণ কি জানেন দিদি ভাই, প্রকৃতিকে যেমন প্রকৃতির ওপর তাণ্ডব চালাই, সেরকম প্রকৃতিও কিন্তু আমাদেরকে এই খামখেয়ালিপনার মধ্যেই রেখেছে।
0: ঠিক
1: আমরা যদি আজকে গাছ লাগাই, আমরা যদি আজকে গাছ নিধন না করি, আমরা যদি সঠিক পথে পরিচালনা করি,
0: একদম একদম,
1: তাহলে কিন্তু পরবর্তী দিনে আমাদের এই স্বচ্ছতা আমাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ এই কারণে আমরা যদি ডিসিপ্লিন মেনে চলি, তাহলে আমরাও স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বাঁচবো, আমরাও শান্তিতে বসবাস করব। কেননা বিগত দিনের কথা মনে পড়ছে, করোনার সময়ে যখন দেখা গেল যে পলিউশন মুক্ত মানে সমাজ, যখন দেখা গেল যে তখন সেই বছর থেকে বৃষ্টিটা খুব জোরালো হলো এবং প্রকৃতি খুব সুন্দরভাবে আমাদের যেমন সকালে কলকাকলির ডাকে যেমন ঘুম ভাঙে, সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখছিলাম যে করোনার সময়টা মনে হয় আমাদের কাছে খুব ভালো ছিল। কারণ এই কারণে
0: দূষণ অনেক কম ছিল প্রকৃতিতে, হাওয়ায় বাতাসে দূষণ একেবারেই ছিল না বললেই চলে। মানে হাওয়াও ভীষণ রকমের, বায়ু ভীষণ রকমের শুদ্ধ হয়ে গেছিল সেই সময়টায়। ঠিক বলেছেন, আপনার মূল্যবান কথা নিশ্চয়ই বাকি শ্রোতা বন্ধুরাও শুনল, এবং আমরা চেষ্টা করব যাতে প্রকৃতিকে ঠিক সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি, এবং শুধুমাত্র নিজেদের স্বার্থের কথা ভেবে নয়, সকলের স্বার্থের কথা ভেবে আমাদের কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। খুব ভালো লাগলো অনেকদিন পর আপনার সাথে কথা বলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। ধন্যবাদ শ্রোতা বন্ধুরা। এই আমাদের এক শ্রোতা বন্ধু ফোন করলেন, এবং উনি কিন্তু একেবারেই সঠিক কথা বললেন যে এই প্রকৃতির এই খামখেয়ালিপনার পিছনে কিন্তু রয়েছে আমাদের অসম্ভব রকমের অবৈজ্ঞানিক কার্যকলাপ। মানে আমরা প্রকৃতিকে নিজের মতো করে কিন্তু বাড়তে দিচ্ছি না, থাকতে দিচ্ছি না। আমাদের কি বলবো, চিন্তাভাবনাহীন কতগুলো কাজ আমাদের ঘুরে প্রকৃতির উপর প্রভাব পড়ছে, এবং ঘুরে কিন্তু আমাদেরই ক্ষতি হচ্ছে, এ কথা মাথায় রাখতে হবে। চলে যাব অনুষ্ঠানে আজকের পরের গানে। পরের গানটি শুনব লায়লা মজনু ছবি থেকে নীলাদ্রি কুমারের সুরে। গানটি গেয়েছেন আতিফ আসলাম।

শ্রোতা বন্ধুরা শুনছেন আমাদের হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান। ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধুকে আমরা পেয়েছিলাম, কথাও বলেছি আমরা তার সাথে। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে ফোন নম্বরটি আরেকবার বলছি, 9434076705। এই নম্বরে শ্রোতা বন্ধুরা ফোন করুন, ভাগ করে নিন আপনাদের মনের কথা আমাদের সাথে, এবং আমাদের মাধ্যমে আরও যে সকল শ্রোতা বন্ধুরা আমাদের আজকের অনুষ্ঠান শুনছেন তাদের সাথে। আমরা আজ কথা বলছিলাম এই অসময়ে বৃষ্টি, এই বর্ষাটা যেমন আমাদের গরমে একটু স্বস্তি দিচ্ছে বটেই, কিন্তু এর অনেকগুলো ক্ষতিকর দিকও রয়েছে। এই যেমন এর আগের শ্রোতা বন্ধুর কথায় আমরা বুঝতে পারলাম যে শস্যের ক্ষেত্রে কৃষকদের কিন্তু একটু সমস্যা হচ্ছে, তার কারণ এই সময় তো এতটা বর্ষা হওয়ার কথা নয়, কাজেই যে সকল ফসলগুলোর এতটা জলের দরকার নেই, অসময়ে জল পেয়ে কিন্তু সে সমস্ত ফসল নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। এছাড়াও আমাদের চারপাশে প্রকৃতি যেভাবে দূষিত হচ্ছে, যেভাবে পৃথিবীর তাপমাত্রা দিনের পর দিন বাড়ছে, তাতে কিন্তু এই ঋতু পরিবর্তনের বিষয়টা একটু কিন্তু প্রভাবিত হচ্ছে, যার ফলে প্রকৃতি

পৃথিবীতে সঠিক সময়, কিন্তু বর্ষাকালও আসছে না, সঠিক সময়ে গ্রীষ্মও থাকছে না, আবার হেমন্তকাল কিংবা হেমন্তের অতটা প্রভাব আমরা কিন্তু এখন প্রকৃতিতে দেখতে পাই না। এসবই কিন্তু আমাদের চারপাশের এই প্রকৃতির পরিবর্তনের কারণে। আমাদের কি করা উচিত? আমাদের যে সকল বিষয়গুলো মাথায় রাখা উচিত তা হলো গাছ লাগানো এবং চারপাশটাকে সবুজে সবুজ করে তোলা, যা এখনকার সময় মানুষ কিন্তু খেয়াল করেন না। হ্যাঁ, বা প্রচুর গাছ কাটা হচ্ছে, সে যেভাবেই হোক, যে কারণেই হোক, প্রকৃতিকে কিন্তু এভাবে অবহেলায় নষ্ট করা যাবে না, ধ্বংস করা যাবে না। শ্রোতা বন্ধুরা, ফোন করুন আমাদের 9434076705 এই নম্বরে ফোন করে, আমরা প্রতীক্ষায় রয়েছি, ফোন করে কথা বলুন আমাদের সাথে। শ্রোতা বন্ধুদের ফোন তো আমরা নেবই, তার আগে চলে যাচ্ছি তাহলে আমাদের পরবর্তী গানে। পরের গানটি শুনবেন শান্তনু মৈত্রের সুরে পিকে ছবি থেকে, গানটি গেয়েছেন সোনু নিগম।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলো হার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী অনুজা বর্মন।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। নতুন দিল্লিতে আজ ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হবে। সরকার দেশের অভ্যন্তরীণ সরবরাহ বৃদ্ধি ও দাম নিয়ন্ত্রণে রাখতে 2026 সেপ্টেম্বর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি এই পাঁচ দেশ সফর শুরু করবেন। অনুমতি ছাড়া এখন থেকে গরু, বলদ ইত্যাদি পশু নিধন করা যাবে না বলে পশ্চিমবঙ্গ সরকার নির্দেশিকা জারি করেছে। রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে। উত্তরপ্রদেশে প্রবল ধূলিঝড় এবং ভারী বৃষ্টিতে অন্তত 60 জনের মৃত্যু। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আজ ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করবেন। ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা ছাড়াও সদস্য ও অংশীদার দেশগুলির প্রতিনিধি দলের প্রধানরা সেখানে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তাঁরা সাক্ষাৎ করবেন। ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা আজ বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে মতবিনিময় করবেন। দ্বিতীয় দিনে আগামীকাল সদস্য এবং অংশীদার দেশগুলি ব্রিকস @20 স্থিতিশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং সুস্থায়ী পদক্ষেপ শীর্ষক বিশেষ অধিবেশনে যোগ দেবেন। আন্তর্জাতিক প্রশাসনিক এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার নিয়েও থাকছে একটি বিশেষ অধিবেশন। উল্লেখ্য, 2025-26 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ সভার 80তম অধিবেশনে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সরকার দেশে অভ্যন্তরীণ সরবরাহ বৃদ্ধি ও দাম নিয়ন্ত্রণে রাখতে 2026 সেপ্টেম্বর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। যদিও ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রে ট্যারিফ রেট কোটা এবং কান্ট্রি স্পেসিফিক কোটা, অ্যাডভান্সড অথরাইজেশন স্কিম এবং অন্য দেশে খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে সরকারের বিশেষ চুক্তির ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। সরকারের বাণিজ্য ও উদ্যোগ মন্ত্রকের অধীন বিদেশ বাণিজ্য মহানির্দেশালয় DGFT নির্দেশিকা জারি করে রপ্তানি নীতিতে এই পরিবর্তন এনেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পাঁচ দেশ সফর শুরু করছেন। সফরের প্রথম পর্যায়ে তিনি যাবেন আবুধাবি, এরপর নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন তিনি। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সিবি জর্জ জানিয়েছেন, আবুধাবি সফরকালে শ্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন। জ্বালানি নিরাপত্তা, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে দুই নেতা কথা বলবেন। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীতে বসবাসকারী 40 লক্ষ প্রবাসী ভারতীয়র কল্যাণে গৃহীত পদক্ষেপ নিয়েও মতবিনিময় করবেন তারা। পশ্চিম এশিয়ায় উদ্ভূত ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে বিশ্বে তেলের বাজারে তৈরি হওয়া সংকটের মোকাবিলায় ভারত তেল সরবরাহের দিকে নজর দিচ্ছে, ফলে দুই দেশের মধ্যে আলোচনায় এই বিষয়টি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।
1: Prime Minister will begin his visit from the UAE on 15 May, where he will meet the President of the UAE, His Highness Sheikh Mohammed bin Zayed Al Nahyan, and exchange views on bilateral relations, in particular energy cooperation, as well as regional and international issues of mutual interest. During the visit, both the leaders will discuss avenues to further deepen our bilateral ties in areas including trade, investment, energy, technology, culture, and people-to-people connect.
0: প্রধানমন্ত্রী আগামীকালই নেদারল্যান্ডস যাবেন। 2017 সালের পর এটি হবে তাঁর সেদেশে দ্বিতীয় সফর। সেখানে তিনি রাজা উইলেম আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় যোগ দেবেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী আগামী রোববার সুইডেনের গোথেনবার্গে পৌঁছবেন। সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI, গ্রিন ট্রানজিশন এবং স্টার্ট আপের মতো বিষয়গুলি নিয়ে বিশদে আলোচনা

0: শোনা হবে। সফরের চতুর্থ পর্যায়ে সোমবার প্রধানমন্ত্রী নরওয়ে যাবেন। সেখানে তিনি রাজা পঞ্চম হারাল্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং ভারত নরওয়ে ব্যবসা ও গবেষণা সম্মেলনে ভাষণ দেবেন। মঙ্গলবার নরওয়েতে আয়োজিত হবে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলন। সফরের শেষ পর্যায়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী ইতালিতে প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েস। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েস অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালার সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকারি অনুমতি ছাড়া এখন থেকে গরু, বলদ, ষাঁড়, মোষ বা বাছুর নিধন করা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950 কার্যকর করতে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেখানে বলা হয়েছে শুধুমাত্র পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি পশু চিকিৎসক যৌথভাবে লিখিত সম্মতি দিলে সংশ্লিষ্ট পশু নিধনের উপযুক্ত বলে শংসাপত্র দেওয়া যেতে পারে। তবে পশুটির বয়স 14 বছর বেশি হতে হবে এবং বার্ধক্য, আঘাত, বিকৃতি কিংবা দুরারোগ্য ব্যাধির কারণে সে স্থায়ীভাবে কাজ করতে অক্ষম হলে নিধনের অনুমতি মিলবে। শংসাপত্র থাকলেও প্রকাশ্য স্থানে বা রাস্তার ধারে পশু বলি দেওয়া যাবে না। পৌরসভার কসাইখানা বা প্রশাসন অনুমোদিত নির্দিষ্ট কসাইখানাতেই তা করা যাবে। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। কৃষি বিপণন দপ্তরের তরফে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আলু, পেঁয়াজ, শাকসবজি, ফলমূল, খাদ্যশস্য, তৈলবীজসহ সব ধরনের কৃষিপণ্য এবং অত্যাবশ্যক সামগ্রীর আন্তঃরাজ্য পরিবহনে আর কোনো বাধা থাকবে না। জেলা প্রশাসন, পুলিশ, পরিবহন দপ্তর সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে এই নির্দেশ যথাযথভাবে কার্যকর করতে বলা হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং ব্যবসায়ীরা এর ফলে উপকৃত হবে, চাষিরা পণ্যের সঠিক মূল্য পাবেন। পশ্চিমবঙ্গে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে। সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার। আজই পরীক্ষার্থীদের মার্কশিট ও সার্টিফিকেট দেবে স্কুল। result.wb.gov.in, www.indiaresults.com ইত্যাদি ওয়েবসাইটে পরীক্ষার ফল জানা যাবে। দীর্ঘ জটিলতা কাটিয়ে কলকাতায় চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের বকেয়া কাজ আগামীকাল শুরু হচ্ছে। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর মেট্রো লাইনে বাকি থাকা 366 মিটার অংশের নির্মাণ কাজের জন্য বাইপাসের কিছু অংশে দুদফায় নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। প্রথম দফায় আগামীকাল রাত 8টা থেকে 18 মে সকাল 8টা পর্যন্ত পশ্চিম দিকের একটি লেন এবং দ্বিতীয় দফায় 22 মে রাত 8টা থেকে 25 মে সকাল 8টা পর্যন্ত পূর্ব দিকের লেনে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে। উত্তরপ্রদেশে প্রবল ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিতে অন্তত 60 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি 17 জন প্রাণ হারিয়েছেন প্রয়াগরাজে। ভাদোহী জেলায় মৃত্যু হয়েছে 15 জনের, মির্জাপুরে 10, ফতেপুরে 9, বদায়ুনে 5 এবং বরেলি জেলায় 4 জন প্রাণ হারিয়েছেন। 100 জনের বেশি আহত মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বেশিরভাগ প্রাণহানি হয়েছে বজ্রাহত হয়ে। ধূলিঝড় ও শিলাবৃষ্টিতে দেয়াল ধসে পড়ার কারণে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। আগামী 24 ঘন্টার মধ্যে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ পশ্চিম মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র এবং রাজস্থানের বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর আগামী 3 দিন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। CBI এর ডিরেক্টর প্রবীণ সুদের কার্যকালের মেয়াদ আরও 1 বছর বাড়ানো হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর এই নির্দেশিকা জারি করে মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানিয়েছে। মণিপুরে জৌজান্তেক এবং লংসাইতে বিষ্ণুপুর খোপুম সড়কে অজ্ঞাত সশস্ত্র দুষ্কৃতীদের হামলায় গত সন্ধ্যায় একজনের মৃত্যু হয়েছে, আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। মণিপুর পুলিশ জানিয়েছে গত সন্ধ্যায় এই ঘটনা ঘটে। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। হিমাচল প্রদেশের ধর্মশালায় খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নতুন দিল্লিতে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হবে। সরকার দেশের অভ্যন্তরীণ সরবরাহ বৃদ্ধি ও দাম নিয়ন্ত্রণে রাখতে 2026 সেপ্টেম্বর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। সরকারি অনুমতি ছাড়া এখন থেকে গরু, বলদ ইত্যাদি পশু নিধন করা যাবে না বলে পশ্চিমবঙ্গ সরকার নির্দেশিকা জারি করেছে। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ। 15 বছর পর রাজ্যে পালা বদল হয়েছে। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবার ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। গত 4 মে বিধানসভা ভোটের গণনায় রাজ্যের অন্যান্য জেলার মতো উত্তর চব্বিশ পরগনা জেলাতেও দেখা গেল গেরুয়া ঝড়। 33 আসন বিশিষ্ট এই জেলায় 23টি আসনে জয়ী বিজেপি, মাত্র 10টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। ব্যারাকপুর মহকুমায় 12টি আসনের মধ্যে 11টিতেই জয়ী হয়েছে বিজেপি। একমাত্র কামারহাটি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অরূপ চৌধুরীকে পরাজিত করেছেন। পানিহাটি বিধানসভা কেন্দ্রে নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী তীর্থঙ্কর ঘোষকে হারিয়ে জয়ী হয়েছেন আরজিকর কাণ্ডের অভয়ার মা রত্না দেবনাথ। বারাসাত মহকুমার অধীনে 6টি আসনের মধ্যে মধ্যমগ্রাম, আমডাঙ্গা ও দেগঙ্গাতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বারাসাত, অশোকনগর ও হাবড়ায় জয়ী হয়েছে বিজেপি। অশোকনগর আসনে বিজেপি প্রার্থী ডক্টর সুময় হীরা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাপতি প্রাক্তন বিধায়ক নারায়ণ গোস্বামীকে হারিয়ে দিয়েছেন। হাবড়া আসনে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল। বিধাননগর মহকুমার অধীনে বিধাননগর, রাজারহাট গোপালপুর ও রাজারহাট নিউটাউন 3টি আসনেই জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা। বিধাননগর আসনে রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু বিজেপি প্রার্থী ডাক্তার শরদ্দত্ত মুখার্জির কাছে পরাজিত হয়েছেন। বনগাঁ মহকুমার গাইঘাটা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ ও বাগদা 4টি আসনই ধরে রেখেছে বিজেপি। এর মধ্যে প্রথম 3টি আসনে গতবারের বিজয়ী প্রার্থীরাই জয়ী হয়েছেন। বাগদা আসনে বিজেপি প্রার্থী সোমা ঠাকুর তৃণমূল কংগ্রেসের মধুপর্ণা ঠাকুরকে পরাজিত করেছেন। বসিরহাট মহকুমার 8টি আসনের মধ্যে 6টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালী আসনে জয়ী হয়েছে বিজেপি। হিঙ্গলগঞ্জ আসনে বিজেপি প্রার্থী রেখা পাত্র তৃণমূল কংগ্রেসের আনন্দ সরকারকে হারিয়ে দেন। সন্দেশখালী আসনে বিজেপি প্রার্থী সনাত সর্দার তৃণমূল কংগ্রেসের ঝর্ণা সর্দারকে পরাজিত করেছেন। 29 এপ্রিল দ্বিতীয় দফায় জেলার সবকটি আসনে ভোটগ্রহণ হয়। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া 33টি আসনেই শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়। ভোট পড়েছে 90%-এর বেশি। ইতিমধ্যেই নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্রের জয়ী প্রার্থী ও বিগত বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখনও পর্যন্ত উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। খাদ্য ও সরবরাহ দপ্তরের দায়িত্ব পেয়েছেন তিনি। দীর্ঘদিন পর বনগাঁ মহকুমার কোনো বিধায়ক রাজ্য মন্ত্রিসভায় স্থান পেলেন। অশোক কীর্তনিয়া মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই তাঁর পরিবারের সদস্য ও তাঁর পাড়ার বাসিন্দারা উচ্ছ্বাসে ফেটে পড়েন। সততার সঙ্গে সাধারণ মানুষের উন্নয়নে অশোকবাবুর উদ্যোগের কথা জানান সকলেই। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যে গ্রাহকদের সুবিধা দিতে অভিনব উদ্যোগ নিয়েছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। 1,050 টাকা দিলে এবং বৈধ পরিচয়পত্র দেখালে ভারত গ্যাসের 5 কেজি ওজনের সিলিন্ডার প্রদান করছে তারা। গত 2 মে ভারত পেট্রোলিয়ামে সিটি গ্যাস ডিস্ট্রিবিউটরের তরফে মহিষ বাথানে 2 গ্রাহকের হাতে 5 কেজি সিলিন্ডার তুলে দেওয়া হয়। ভারত গ্যাসের ডিস্ট্রিবিউটর সিটি গ্যাসের কর্ণধার কার্তিক চন্দ্র পাত্র জানান, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে গ্যাস সিলিন্ডার পেতে সমস্যার মুখোমুখি হচ্ছেন গ্রাহকরা। ভিন রাজ্য থেকে কাজের সন্ধানে আসা ব্যক্তি অথবা ছাত্রদের দৈনন্দিন চাহিদা মেটাতে 5 কেজি গ্যাস সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। চলতি বছরের 30 এপ্রিল প্রকাশিত হয়েছে ICSE ও ISSE পরীক্ষার ফলাফল। পরীক্ষায় ভালো ফল করেছে সোদপুর সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা। এবছর ISSE পরীক্ষায় ভারতে প্রথম স্থান অধিকার করেছে সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউটের ছাত্রী ব্যারাকপুর আনন্দপুরের বাসিন্দা অনুষ্কা ঘোষ। 500-তে 500 নম্বর পেয়েছে অনুষ্কা। এর আগে 10ম শ্রেণীর পরীক্ষাতেও সে প্রথম স্থান অধিকার করেছিল। সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউট থেকে আইএসসি পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছে দুজন, খড়দহের বাসিন্দা জিজ্ঞা সাধু এবং বেলঘুরিয়া বিএম ব্যানার্জি রোডের বাসিন্দা মেঘাত্ম সাহা। জেলার চিঠি শেষ হল। উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ।
2: আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে।
3: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদিজির সংকল্প।
4: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুড়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
3: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
2: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সন্তুর, শিল্পী পণ্ডিত ভজন সোপড়ি।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সন্তুর শিল্পী পণ্ডিত ভজন সোপরি, রাগ নাট ভৈরব, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ।

শ্রোতা বন্ধুরা, ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে শ্যামাসঙ্গীত শুনলেন এতক্ষণ। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী ইন্দ্রাণী রায়চৌধুরী।

এতক্ষণ শুনলেন অতুল প্রসাদের গান ইন্দ্রাণী রায়চৌধুরীর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন এনসিইআরটি বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান উমঙ্গ।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রিয় লাইভ ফোন ইন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে নিয়ে আবারও আমরা হাজির হয়েছি। আমি আপনাদের সাথে রয়েছি মিষ্টু, এবং আমার সাথে রয়েছে
1: আমি রয়েছি তনুকা,
0: যাকে আপনারা সকাল থেকেই শুনছিলেন, এবং আপনাদের সাথে এতক্ষণ ছিল তনুকা, এবং এখন থেকে জুড়ে গেলাম আমিও। তনুকা, তাহলে আজকে আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠান শুরু করি।
1: আমাদের কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান শুরু করি। তার আগে শ্রোতা বন্ধুদের একটু ফোন নাম্বারটা একবার জানিয়ে দিই। আমাদের আজকের অনুষ্ঠানে ফোন করুন 9434076705। এই নম্বরে শ্রোতা বন্ধুরা ফোন করুন, আমরা প্রতীক্ষায় রয়েছি আপনাদের।
0: একদম, আমরা প্রতিদিন অপেক্ষায় থাকি, প্রতীক্ষায় থাকি, কারণ হচ্ছে আমাদের ভালো থাকার রসদও বলতে পারি এই অনুষ্ঠানগুলি, লাইভ ফোন ইন অনুষ্ঠানগুলি, কারণ হচ্ছে আমরা এখানে অনেক মত বিনিময় করতে পারি, অনেক অভিজ্ঞতা বিনিময় করতে পারি, যার দ্বারা আমরা সকলেই কিন্তু সমৃদ্ধ হই, তাই না?
1: একদম। আর শ্রোতা বন্ধুদের সঙ্গে কথা না বললে যেন দিনটা পূর্ণই হয় না, সম্পূর্ণ হয় না, কোথায় যেন একটা ফাঁক থেকে যায়। আচ্ছা, আজকের বিষয়টা একটু শ্রোতা বন্ধুদের জানাবো, তার আগে আচ্ছা মিষ্টু বলো,
0: আগে শ্রোতা বন্ধুদের আমাদের বিষয়টা আজকে জানিনি, আশ্রয়, মানে আমাদের সকলের জীবনের একটা আশ্রয়ের প্রয়োজন পড়ে, সেটা মাথার উপর ছাতা বা বাসস্থান বা সম্পর্কের আশ্রয়, যে কোনো আশ্রয় আমাদের প্রয়োজন, সেই নিয়ে আমরা কথা বলবো।
1: আমরা যে কোনো বিপদে পড়ি কিংবা মন খারাপ হয়, আমরা তো একটা আশ্রয় খুঁজি, সেই বিষয় নিয়েই আজকে কিন্তু কথা বলবো।
0: তবে একজন শ্রোতা বন্ধু রয়েছেন, আমরা দেখে নিই কে রয়েছেন। হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
2: নমস্কার নমস্কার,
0: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে?
2: আমি সকালবেলা ধরতে ধরতে ধরতে পারলাম না, বহুবার চেষ্টা করলাম।
0: আচ্ছা, কে বলছেন আপনি?
2: সাড়ে আটটায়। আমি বলছি ইয়ার থেকে, জলপাইগুড়ি থেকে, রাজন বর্মন।
0: রাজন
2: বর্মন,
0: রাজন বর্মন, নমস্কার। ভালো আছেন তো?
2: নমস্কার, হ্যাঁ ভালো আছি, ভালো আছি।
0: আচ্ছা,
2: ভালো আছেন?
0: হ্যাঁ নিশ্চয়ই
2: ভালো আছেন,
0: ভালো আছি, এবং এই যে আপনাদের সাথে জুড়ে গিয়েছি কথা বলার জন্য, আরও কিছুটা ভালো হয়ে গেলাম এই আর কি। তো দাদা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, আশ্রয়, আশ্রয়, আমাদের বাসস্থান হোক বা সম্পর্কের আশ্রয়, যে কোনো আশ্রয় তো আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই প্রয়োজন, সেই নিয়েই কথা বলছি। হ্যাঁ বলুন।
2: যেমন আমরা বাড়িতে আসি, ঘরে আছি, সেরকমই আমাদের কোনো সময় বাইরে তো থাকতে হয়, সবসময় তো ঘরে থাকা যায় না, কিন্তু বাইরে থাকতে গেলে একটা আশ্রয় দরকার, একটা বড় গাছ, একটা বড় গাছ, একটা কোনো কিছু ক্লাব ঘর। তো আমরা যদি সবাই মিলে কিছু গাছপালা বাইরে লাগাই, আমরা ভালো আশ্রয় পাবো, সেখানে সুন্দর আমাদের অনেক রক্ষা করে।
1: এবার এবার যদি একটু মানসিক দিকটা আমরা ভাবি, আমাদের মনের আশ্রয়, সেটা সে বিষয়ে কি বলবেন?
2: মনের আশ্রয়,
0: আসলে আমাদের তো অনেক সময় মনে দুঃখ, কষ্ট, বেদনা এগুলো জন্মায়, তখন আমরা কোন একজন বন্ধুকে খুঁজি যাকে আশ্রয় করে এই দুঃখগুলো,
2: আমরা এটা, যার সঙ্গে এটা খোলামেলা হয়,
0: হ্যাঁ
1: ঠিক ঠিক
0: একদম,
2: তাহলে আমাদের মনের যে আক্ষেপ, মনের যে বেদনা, মনের যে দুঃখ, সেটা আমরা প্রকাশ করতে পারি, সেটা কেটে যায় কমাতে পারি।
0: খুব ভালো লাগলো রাজন বাবু, আপনি এত সুন্দর করে আমাদের সাথে এই মত বিনিময় করলেন, সাথে থাকুন, এই অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অসংখ্য ধন্যবাদ। একদম ধন্যবাদ। সত্যি দেখো তনুকা, এই যে উনি গাছের কথা বললেন, আমরা সত্যি এখন নগরায়নের জন্য অনেক গাছ কেটে ফেলি ঠিকই, কিন্তু গাছ তো আমাদের প্রকৃতপক্ষে অনেক আশ্রয় দান করে, তাই না?
1: একদম, আমাদের যেমন করে, আমাদের পরিবেশের বিভিন্ন রকম প্রাণীরা কিন্তু গাছের উপর নির্ভরশীল, যেমন ছোট পাখিরা, কত পাখি সেই দিনের শেষে কিন্তু সেই গাছে তাদের ছোট্ট ঘরে ফিরে আসে। এই আশ্রয়টা কিন্তু ভীষণ দরকার,
0: সত্যি,
1: মানে মানসিক আশ্রয়ও যেন এখন আমাদের ভীষণভাবে প্রয়োজন।
0: একদমই তাই, আশ্রয় শব্দটা দেখো খুবই ছোট কিন্তু তার গুরুত্ব অনেকখানি, তাই না?
1: অনেকখানি।
0: আচ্ছা বেশ, তবে আমাদের এই অনুষ্ঠানের গুরুত্ব কিন্তু আরও একটা জায়গায় আছে, সকলের সাথে কথা বলার সাথেও গান শোনার দিকটাও কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে।
1: আমরা কি প্রথম গানটি শুনবো?
0: একদম তনুকা, কি শোনানো যাই বলো তো?
1: আজ প্রথম গানটি শুনি শোভন গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে তাহলে।
0: আচ্ছা বেশ।

0: তনুকা, একজন শ্রোতা বন্ধু বোধহয় আমাদের সাথে রয়েছেন। হ্যালো।
1: হ্যালো, হ্যাঁ হ্যালো দিদিভাই, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মণ্ডল, দিদিভাই।
0: হ্যাঁ প্রবীর বাবু, অনেকদিন পর আপনার সাথে কথা।

0: হলো।
1: হ্যাঁ দিদি ভাই, আপনার সাথেও অনেকদিন পর কথা হচ্ছে। আর আমরা তো সেই চাতক পাখির মতন বসছিলাম যে কবে আপনাদের সাথে কথা বলবো আর কবে বৃষ্টি হবে। তো সেই জায়গাটা আজকে এসছে দিদি ভাই, এবং
0: হ্যাঁ
1: সেই জায়গাটা পাই, এবং আপনাদের সাথে কথা না বললে মনে হয় না যে কি একটা হারিয়ে ফেললাম দিদি ভাই। তো সেই জায়গাটা আপনাদের সহানুভূতি একান্তই কাম্য আমাদের কাছে, এবং সত্যি করেই আপনারা যেভাবে অনুষ্ঠান করেন এবং আমরা শুনি, তো তার জন্য আপনাদেরকে শতকোটি প্রণাম দিদি ভাই।
0: না না,
1: কারণ
0: আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের এই সহযোগিতা ছাড়া তো আমাদের এই অনুষ্ঠান সফল হতো না। আমরাও কিন্তু
1: না
0: অপেক্ষায়
1: আমার
0: ছিলাম যে কবে আপনাদের সাথে এই ফোনের মাধ্যমে আবার জুড়ে যেতে পারবো।
1: ঠিক ঠিক এই যে এটাই তো আত্মার টান দিদি ভাই।
0: একদম, আর এই শ্রোতা বন্ধুরাই তো রয়েছেন আমাদের সাথে, আমাদের অনুপ্রেরণার কাজ করেন। একদম।
1: হ্যাঁ
0: তবে
1: একদম একদম
0: আজকে কিন্তু আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, আশ্রয়,
1: হ্যাঁ আচ্ছা
0: আমাদের
1: দেখুন,
0: বলুন।
1: বলছি আশ্রয় আমরা দেখুন সবাই কিন্তু সব জায়গাতে আশ্রয় নিয়েই আছি, কারণ দেখুন আজকে প্রভুর ইচ্ছায় কিন্তু তার আশ্রয় আমরা রয়েছি। আমি তো গীতা পাঠ করি, তাই শ্রীকৃষ্ণের কথা হচ্ছে যে কর্ম করে যাও ফল তুমি পাবে। তো সেই ফলটা কিন্তু আমরা মানে নিজেদের কর্ম মানে কর্মের জন্য ফল পাচ্ছি, এবং আশ্রয় তার আশাতেই আশ্রয়ে আছি। আজকে যে সূর্য উঠছে, দিন রাত্রি হচ্ছে, তো এটাও কিন্তু তারই অঙ্গুলি হিলনেতে হচ্ছে। তো সেই জায়গাটা কিন্তু আমরা মানে ফিরে ফিরে পাচ্ছি। এবং ভালোবাসা, মানুষের ভালোবাসা যদি না হয়, আজকে আমার বৃদ্ধ মা, তাকে নিয়ে আমি চলছি 78 বছর বয়স মায়ের, তো সেই জায়গাটাও কিন্তু তার আশ্রয়েতেই আমরা, মা যদি না হতো, মা না হলে আমরা কিন্তু আজ পৃথিবীর এই আশ্রয় আলোটা দেখতে পেতাম না দিদি ভাই।
0: একদম
1: এবং
0: ঠিক বলছেন, হ্যাঁ সত্যি মায়ের আশ্রয়, এবং আপনি যে গীতা পাঠ করেন বললেন, ঈশ্বরের
1: হ্যাঁ
0: সান্নিধ্যে ঈশ্বরের আশ্রয়টাও আমাদের কিন্তু ভীষণভাবে প্রয়োজন, কারণ
1: হ্যাঁ
0: মনে
1: হ্যাঁ
0: শান্তি পাওয়া যায় সেখানে।
1: একশোবার একশোবার দিদি ভাই, এই যে আজকে মানে আমরা যেভাবে পথ চলছি, অনেক সময় আমরা ভুল করে ফেলি, তবু প্রভুকে আমি বলি যে যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও, আমরা অদূর ভবিষ্যতে যেন আর ক্ষমা না, এই মানে কোনো কর্ম যেন খারাপ না করি। হ্যাঁ
0: একদম
1: তোমায়,
0: একদম,
1: হ্যাঁ তো সেই জায়গাটা দেখি আজকে যে দিদি ভাই আপনার সাথে কথা বলছি, এটাও কিন্তু আমার মানে আশ্রয়ের একটা ধাপ কিন্তু, যে আপনারা সেই জায়গাটা নিয়েছেন এবং আমাদের সাথে জুড়ে
0: একদম,
1: আছেন, আমরাও জুড়ে আছি। তো এইটুকু ভালোবাসা, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার দিদি ভাই, এইটুকু
0: একদম,
1: বললাম,
0: বেশ
1: ভালো
0: বেশ,
1: থাকবেন।
0: খুব ভালো
1: খুব
0: লাগলো,
1: ভালো
0: ভালো লাগলো আপনার
1: হ্যাঁ
0: সাথে কথা বলে। সাথে
1: হ্যাঁ দিদি
0: থাকুন,
1: ভাই,
0: সাথে
1: হ্যাঁ দিদি
0: থাকুন,
1: ভাই, ভালো
0: অসংখ্য
1: থাকবেন।
0: ধন্যবাদ। হ্যাঁ তনুকা, উনি কিন্তু শেষ যে কথাটি বললেন যে আপনাদের সাথেও এই থাকাটা কিন্তু একটা আশ্রয়, সত্যিই তাই। এই যে অনুষ্ঠান বলো বা এই গান শোনা বলো, এটাও কিন্তু ভালো থাকার একটা আশ্রয়, তাই একদম
1: না?
0: ঠিক ঠিক। আর এই আশ্রয়ের কথাতেই দুটো লাইন মনে পড়লো,
1: হুম হুম বলো।
0: ঝড় এলে তুমি হলে শান্ত নীড়ের ছায়া,
1: আচ্ছা,
0: ক্লান্ত পথের শেষে
1: হুম,
0: তুমি মনের মায়া,
1: আহা,
0: পৃথিবী যতই হোক কঠিন আর নির্দয়, তোমার আশ্রয় খুঁজি জীবনের পরিচয়।
1: একদম
0: একদম, এত মন ছুঁয়ে যায় এই বিষয়গুলো।
1: সত্যি তাই। আমাদের জীবনে কখনো তো মনে হয় যে আমি আছি, এই কথাটাও কেউ একটু বলুক, সেটাই আমাদের যেন পরম আশ্রয়
0: মনের
1: হয়ে
0: জোর
1: ওঠে, মনের
0: ভীষণ,
1: জোর।
0: একদম।
1: একজন শ্রোতা
0: শ্রোতা
1: বন্ধু
0: বন্ধু,
1: আছেন,
0: হ্যাঁ
1: একটু
0: ইতিমধ্যে
1: দেখে
0: আমি
1: নিই কে
0: বলছি।
1: রয়েছেন। হ্যালো,
2: হ্যালো নমস্কার, আমি প্রফুল্ল কুমার সিংহ, পূর্ব রাঙ্গাপাড়ি নারায়ণগঞ্জ থেকে বলছি।
1: হ্যাঁ প্রফুল্ল বাবু, ভালো আছেন তো?
0: আমাদের পুরনো
1: হ্যাঁ
0: শ্রোতা,
1: ভালো
0: তাই তো?
1: আছেন? পুরনো শ্রোতা,
2: হ্যাঁ হ্যাঁ
1: অনেকদিন পর আপনার সাথে কথা হলো।
2: হ্যাঁ আমি মাঝে কই দিদি,
1: হ্যাঁ
2: হ্যাঁ
1: প্রফুল্ল বাবু, আপনার নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে
2: ও
1: কথাগুলো।
2: জমিতে আছে তো,
1: আচ্ছা আচ্ছা,
2: হ্যাঁ
1: হ্যাঁ,
2: তো
1: আপনি তো গান
2: জমিতে কাজ
1: শুনতে
2: করছি,
1: ভালোবাসেন।
2: হ্যাঁ গান শুনতে ভালোবাসি, গানও করি। আবার এই যে আজকে বিষয় তখনকার ছিল পরিবেশ নিয়ে, আর এখনকার
1: হ্যাঁ,
2: বিষয়টা হচ্ছে আশ্রয়।
1: হুম,
2: তো এই যে আমি এখনো কৃষিকাজের সঙ্গে ব্যস্ত, ওই আবার শাকসবজি বুনতেছি এখনো।
1: হুম হুম
2: তো এই গাছের ছায়া আবার আছি, আমার আমার আশ্রয় কি রকম,
1: হুম
2: আমি তৈরি করে রেখেছি, মানে আমিও আশ্রয় নিব এবং আমাদের পশু পাখিগুলো আশ্রয় নিবে, কারণ আমার তো জমি আছে
1: হুম হুম
2: মাঠে,

0: তো এখানে কয়েকটা গাছ লাগাইছি মাঝে মাঝে, যেখানে আমার জমি যে গাছে জিরে আছি, এটা টেটন গাছ, হ্যাঁ আমরা সড়ক যা, আর একটা গাছ আছে ওই ফুলগামারি, এরকম বিভিন্ন জায়গায় গাছ রোপণ করে দিয়েছি, সেগুলোতে এখন মানুষগুলো জিরায়, আবার পশুরাও জিরায়, মানে যে যেগুলো আমাদের গরু বাছুর আছে, এখন তো রোদের তাপ বেশি দিবেন, এটাই আমি আশ্রয়, আমার মনে হয় আমার আশ্রয় দাতা এটাই বলবো, যে আমাকে যে গাছটা তার ছায়া দিচ্ছে, তার তলে যে আমি থাকতেছি, এটাই বড় পাওনা সব থেকে।
1: একদম ঠিক বলেছেন, ভীষণ দামি একটা কথা বলেছেন আপনি, গাছের আশ্রয় আমাদের বড় আশ্রয়।
0: আর এইখানে দাঁড়ালে এই যে আমরা কার্বন ডাইঅক্সাইডটা যে যে ফালাই বা আমরা গ্রহণ করি, হ্যাঁ যেটা, হ্যাঁ এই যে গাছের বিকল্প নাই, হ্যাঁ
1: একদম, একটা মূল্যবান কথা বলেছেন আপনি,
2: অক্সিজেন যেটা আমরা গ্রহণ করি,
1: আমরা গ্রহণ করি,
0: হয়তো আমরা কারো বাড়িতে বেড়াতে গেলাম, সেই বাড়িতে আমাকে খুব ভালোভাবে আপ্যায়ন করা হলো, হ্যাঁ কিন্তু তখন কিন্তু সেখানে থাকতে পারছি, কারণ তখন তো ওই ফ্যানের দরকার, এত অট্টালিকা বড় বড়, তা কোনো দিকে বাতাস যাচ্ছে না, হ্যাঁ সেই সেই আশ্রয়টা আমার ভালো লাগলো না, কিন্তু আমি যে ফাঁকা মাঠে গাছতলায় আছি, এই আশ্রয়টা সব থেকে প্রিয়।
1: খুব ভালো বলেছেন প্রফুল্লবাবু, খুব ভালো কথা বলেছেন। এবার সাথে থাকুন, একটু গান শোনানো হবে সকলের জন্য।
0: গান শুনি, আর আমাদের এই গরুগুলো দাঁড়িয়ে আছে তো, এই ঠিক আছে হাল মারতেছি, হ্যাঁ হ্যাঁ নতুন করে আবার শাকসবজি ফলাচ্ছি, আর শ্রোতা বন্ধু আসুক, হ্যাঁ আর এখন তো রৌদ্র দিচ্ছে, হ্যাঁ সকালে বৃষ্টির একটু আবহাওয়া ছিল, যাই থাক আপনারা ভালোভাবে অনুষ্ঠান চালান,
1: ঠিক আছে
2: সবাই ভালো থাকবেন,
1: ধন্যবাদ,
2: ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দেখো আমাদের পরিবারের সদস্যরাও কিন্তু আমাদের কাছে এক এক রকমের আশ্রয়, যেমন একটা ছোট্ট শিশু তার কিন্তু সবচেয়ে বড় আশ্রয় তার মা, তাই না? মানে আশ্রয় বলতে আমরা যেখানে নিরাপদে থাকতে পারি এবং বিপদের সময় যারা আমাদের রক্ষা করবে,
1: একদম
2: সেটাই হলো আসল আশ্রয়।
1: এই আশ্রয় কথা বলতে বলতে আমাদের একজন বন্ধু জুড়ে গেছেন, হ্যালো,
3: নমস্কার,
1: নমস্কার, নমস্কার, কে বলছেন?
3: আমি বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে
2: বিশ্বজিৎ বাবু বলছি,
1: বিশ্বজিৎ বাবু,
3: আমি বিশ্বজিৎ,
1: হ্যাঁ বিশ্বজিৎ বাবু বলুন।
3: হ্যাঁ দিদি ভাই, খুব মানে আনন্দ, অনেকদিন এই অনুষ্ঠান বন্ধ ছিল তো, যার জন্য মানে যেটা এখন চালু হয়েছে সেটা কিন্তু আমার যেন হারিয়ে ফিরে পাওয়া,
1: একদম, হ্যাঁ
2: এখন আরো এর মূল্য আরো বেড়ে গেছে, তাই তো? একবার হারিয়ে যখন আবার পেয়েছেন তার মানে এর মূল্য কিন্তু এখন অমূল্য, তাই না? কোনো মূল্যই নেই, একেবারে অমূল্য, মূল্য নির্ধারণ করা কঠিন। বা খুব ভালো লাগলো, আপনি খুব ভালো দামি কথা বললেন,
1: কেটে কেটে আসছে। বিশ্বজিৎ বাবু আপনি আমাদের সাথে থাকুন, হ্যাঁ অনুষ্ঠান শুনতে থাকুন,
2: ঠিক একই রকম ভাবে কিন্তু শ্রোতা বন্ধুরাও আমাদের কাছে, এতদিন আমরা যোগাযোগে ছিলাম না, আবার যোগাযোগ শুরু হয়েছে। তাহলে এবার গানে চলে যাই,
1: একদম, এরপরে গানে কি গান শোনানো হবে
2: ঈশিতা এবারে শিল্পী, শুনবো পরের গানটি।

0: তনুকা, এই গানটি শুনতে শুনতে কিন্তু বেশ মনটা খুব ভালো হয়ে গেল।
1: খুব ভালো হয়ে গেল সত্যি। আমাদের আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেক্ষেত্রে যেন আরো উপযোগী গানগুলো
0: একদমই
1: ভালো শোনাচ্ছিল, খুব ভালো।
0: গান আমাদের কিন্তু ভালো থাকার আশ্রয়, তাই না?
1: হ্যাঁ, একদম।
0: আমরা যদি চারপাশে দেখি, যেমন অনেক শ্রোতাবন্ধু কিন্তু বললেন, বিশেষ করে এক ওই প্রফুল্লবাবু বললেন যে অট্টালিকায় যদি আমাদেরকে আপ্যায়নও করা হয়, কিন্তু তার থেকেও যেন গাছের আশ্রয়টা আমাদের বড় আশ্রয়।
1: ঠিক,
0: তাই এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে আমাদের সত্যি এই বর্ষাকালে বৃক্ষ রোপণ করা সত্যিই কিন্তু ভীষণভাবে প্রয়োজন।
1: হ্যাঁ, এই একটা বিষয়। আরেকটা বিষয় যেটা শ্রোতাবন্ধুদের না বললেই নয়, সেটা হচ্ছে আমরা যেমন আশ্রয় খুঁজি এবং আশ্রয় পাই,
0: হুম
1: তার
0: হুম
1: মানে কি আমাদেরকে কেউ সাহায্য করার জন্য রয়েছেন। হ্যাঁ,
0: অবশ্যই।
1: এইভাবে ঠিক একইভাবে আমাদের নিজেদেরকে কিন্তু আশ্রয় হিসেবে গড়ে তুলতে হবে, যাতে আমিও কারো সাহায্যে ভবিষ্যতে আসতে পারি, কেউ আমাকেও
0: একদম
1: যেন তার আশ্রয় হিসেবে খুঁজে নিতে পারে।
0: একদম,
1: সেই
0: সেটা তো
1: জায়গাটা কিন্তু আমাদের তৈরি করতে হবে এবং নিজেকে সেইভাবেই স্বাবলম্বী করে তুলতে হবে এবং নিজেকে সেইভাবে গড়ে তুলতে হবে, যাতে অন্য কেউ আমাকে আশ্রয় ভাবতে পারে।
0: আশ্রয় করে।

0: ভালো থাকতে পারে, আমরাও যাতে কারোর ভালো থাকার আশ্রয় হয়ে উঠি, সেই চেষ্টা আমাদের সকলকে করতে হবে। তবে তনুকা, ঘড়ি কিন্তু টিকটিক করে জানান দিচ্ছে আজকে কিন্তু অনুষ্ঠান প্রায় শেষের দিকে, তবে আমরা একটা গান দিয়ে কি শেষ করবো আজকের অনুষ্ঠান?
1: সুন্দর আরেকটা গান শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে, তাহলে
0: কুমার শানুর কণ্ঠে শোনানো যাক।
1: ঠিক আছে, একদম।

0: তনুকা, আমরা যে কথায় শেষে ছিলাম, তুমি যেটা বলছিলে যে আমরা যেন সকলের জীবনের আলো হয়ে উঠতে পারি, আশ্রয় হয়ে উঠতে পারি, তাই না? কারো অন্ধকার সময়ে এক টুকরো আলো, এক ফোঁটা সাহস, এক চিলতে আশ্রয় যেন হয়ে উঠতে পারি, এই প্রার্থনা দিয়েই আজকের অনুষ্ঠান আমরা শেষ করি। এতক্ষণ তনুকা আর আমি মিষ্টু ছিলাম আপনাদের সাথে, কিছু কথায় কিছু গানে এই লাইভ ফোনিন অনুষ্ঠানে। আবার আগামীকাল নিশ্চয়ই আপনাদের সাথে কথা হবে।
1: শ্রোতা বন্ধুদের অনেক শুভেচ্ছা জানিয়ে তাহলে আজকে এখানেই শেষ করছি আমাদের কিছু কথায় কিছু গানে অনুষ্ঠান।
0: সকলে ভালো থাকুন, নমস্কার।
1: নমস্কার।
0: আকাশবাণী শিলিগুড়ি, এখন বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান জলই জীবন।
2: শুরু হচ্ছে অনুষ্ঠান জলই জীবন। নিবেদনে পশ্চিমবঙ্গ সরকার জনস্বাস্থ্য কারিগরি দপ্তর।
3: নমস্কার, আজ আমরা এই অনুষ্ঠানে রায়গঞ্জ ডিভিশনের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সন্দীপ গাঙ্গুলির কাছ থেকে কিছু কথা শুনে নেব।
4: নমস্কার, উত্তর দিনাজপুর জেলার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল জীবন মিশনের অধীনে গ্রামাঞ্চলে বাড়িতে বাড়িতে নলবাহিত পানীয় জলের কাজ পূর্ণ গতিতেই চলছে। আমাদের জেলায় মোট 396টি জল প্রকল্প হবে এবং সব জল প্রকল্পই ভূগর্ভস্থ জলের উপর নির্ভরশীল। ইতিমধ্যেই প্রায় 2,50,000 মানুষকে কানেকশন পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এই বছরের মধ্যেই গ্রামীণ এলাকায় সমস্ত বাড়িতেই জলের কানেকশন পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বাড়ি বাড়ি কানেকশন দেওয়ার পর ও জল অনেকেই পাচ্ছে না, তার প্রধান কারণ হলো জলের অপচয় এবং জলের অপব্যবহার। মনে রাখতে হবে পিএইচির এই জল শুধুমাত্র রান্না ও পানের কাজে ব্যবহার করতে হবে, গাড়ি ধোয়া, কৃষিকাজ এই সব কাজের জন্য নয়। অনেক জায়গায় মোটর পাম্প লাগিয়ে পাইপ ফুটো করে জল টেনে নেওয়া হচ্ছে, তার ফলে গ্রামের শেষ প্রান্তে জল পৌঁছচ্ছে না। এর জন্যে পিএইচির তরফে বিভিন্ন কর্মসূচি যেমন লোকগান, লিফলেটের মাধ্যমে জলের অপচয় বন্ধের প্রচার ইত্যাদি করা হচ্ছে। স্কুলের বাচ্চাদের সচেতন করার জন্যে স্কুলে বিভিন্ন অ্যাওয়ারনেস করা হচ্ছে। অঙ্গনবাড়িতে বাচ্চাদের সাথে তার মায়েদের জলের সঠিক ব্যবহার বোঝানো হচ্ছে। পিএইচির ট্যাপ প্রয়োজনে সময়ে বন্ধ ও খোলার কথা বলা হচ্ছে গ্রামে গ্রামে। অযথা নল খোলা রেখে জল অপচয় করলে অন্য মানুষরা এই জল পাওয়া থেকে বঞ্চিত হবে। সকল মানুষকে এই বিষয়ে সজাগ হতে হবে। জেলা প্রশাসন, মহকুমা এবং ব্লক প্রশাসন এই পরিকল্পনা রূপায়ণ ও পরিচালনায় সর্বতোভাবে আমাদের সাহায্য করছে। সকল জনপ্রতিনিধি এবং সকল গ্রামবাসীরা বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আমাদের এই কর্মসূচিতে সাহায্য করেছে। আমাদের আশা, সকলের মিলিত উদ্যোগে আমাদের এই সরকারি প্রকল্পের সুফল সবাই পাবে। ধন্যবাদ।
5: শুনো উত্তর দিনাজপুরের মা বোনেরা, শুনো উত্তর দিনাজপুরের দাদা ভাইয়েরা,

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান জলই জীবন, নিবেদনে পশ্চিমবঙ্গ সরকার জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, প্রযোজনা
1: দর্শন কমিউনিকেশন, পরিচালনায় সুজাতা দাস, সম্পাদনা শুভময় ব্যানার্জি।
2: শুনলেন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান জলই জীবন। এখন শুনবেন বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে ICSE বোর্ডে দশম শ্রেণীতে দ্বিতীয় স্থানাধিকারী অধ্যয়ন দেবনাথের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি রেকর্ড করে এনেছেন রূপসা ঘোষ।
3: সকলকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আজ আমাদের সাথে পেয়েছি এক সত্য প্রস্ফুটিত আলোকোজ্জ্বল প্রতিভাকে, যে অনেক শারীরিক প্রতিকূলতার মধ্যেও জয়ের মুকুট পড়েছে, ICSE দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় সর্বভারতীয় স্তরে তৃতীয় স্থান ও রাজ্য স্তরে দ্বিতীয় স্থান অধিকার করেছে। চলুন আলাপ করে নেই আমাদের আজকের অতিথি যুববন্ধু অধ্যয়ন দেবনাথের সঙ্গে। অধ্যয়ন, আগে বলো কেমন আছো?
4: নমস্কার, আমি এখন ভালোই আছি। রিসেন্টলি গিয়েছিলাম আবার ভেলোরে, সো রিপোর্টস এখন বেটার, হোপফুলি আমি রিকভার করে যাব খুব সুন।
3: আচ্ছা, প্রথমেই যেটা জানতে চাইবো, এই যে সাফল্য, কেমন লাগছে?
4: ভালোই লাগছে, মানে অনেকজন ফোন করছে, অনেক গিফটস আসছে, সবাই কংগ্রাচুলেট করছে, মানে পাড়ার বন্ধুদের মধ্যে তো মানে একদম আলাদাই হইহুল্লোড় পড়ে গেছে। সো এটা আমার ভীষণ ভালো লাগছে, এন্ড স্পেশালি আফটার মানে অল দোজ দ্যাট হ্যাভ গন থ্রু দি ইয়ার, সো এই সাকসেসটা ইটস ভেরি মাচ লাইক লাইক আ রিফ্রেশমেন্ট টু মি এট দি এন্ড অফ দি ইয়ার।
3: তোমার এই যে জার্নিটা, এটা সম্পর্কে জানতে চাইবো। তার আগে জানতে চাই যে পড়াশোনা কোন স্কুল থেকে করেছো বা এখন করছো?
4: আমি WWA কাশীপুর ইংলিশ স্কুল, আমি ক্লাস 10 পর্যন্ত ওখানেই পড়েছি এবং 11-12 তো ওখানেই পার্সু করছি।
3: কোন স্ট্রিম?
4: এখন আমি সায়েন্স স্ট্রিমে পড়াশোনা করছি।
3: আচ্ছা, নর্থ বেঙ্গলের সাথে আমি যতদূর শুনেছি তোমার একটা স্পেশাল কানেকশন আছে, সেটা ঠিক কি? যদি আমাদের এই নর্থ বেঙ্গলের সমস্ত শ্রোতা বন্ধুরা আজকে তোমার কথা শুনছে তো তাদের

0: জন্য যদি একটুখানি বলো সেই কানেকশনটার কথা।
1: নর্থ বেঙ্গলে বেসিক্যালি আমার মামার বাড়ি, তো এন্ড আমি এই সামার ভ্যাকেশনে আবার মামার বাড়ি যাচ্ছি ঘুরতে।
0: আচ্ছা, তাহলে প্রায় সময় নর্থ বেঙ্গলে আসা হয়, তাহলে তোমাকে নর্থ বেঙ্গলের ছেলে, মানে অর্ধেক নর্থ বেঙ্গলের ছেলে বলাও যায়।
1: একদম।
0: হ্যাঁ, এই যে জীবনের প্রথম বোর্ড পরীক্ষা, তুমি এত প্রতিকূলতা তার মধ্যে এসেছে, এই গোটা বছর প্রস্তুতি কিভাবে নিচ্ছিলে? মানে প্রথম, আমি প্রাথমিক দিক থেকে যদি যাই, প্রথম দিকের অনুভূতিটা কিরকম ছিল? মানে ক্লাস টেনের প্রথম থেকে আমাদের একটা প্রিপারেশন থাকে যে জীবনের প্রথম বোর্ড, তো সেই অনুভূতিটা কেমন ছিল প্রথম, একদম প্রাথমিক ভাবে?
1: ক্লাস টেন শুরু হতেই যা দেখলাম, মানে আমার অনেকজনই বলেছিল, অনেক সিনিয়র বলেছিল যে ক্লাস 9 উড বি মাচ টাফার দেন ক্লাস 10, আর ওটা ম্যানেজ করতে অনেক অসুবিধা হবে। বাট পার্সোনালি আই ফেল যে ক্লাস 10 এর সিলেবাসটা ক্লাস 9 এর চেয়ে আরো ভাস্ট ছিল, অ্যান্ড ক্লাস 9 এর চেয়ে তো বেশি এফোর্ট লেগেছে। ক্লাস 10 শুরু হতেই এই যে প্রথম জীবনে প্রথম বোর্ড পরীক্ষা এবং তাতে ভালো করতে হবে, সেটা তো অবশ্যই একটা লক্ষ্য ছিল, 99% তো আমি লক্ষ্য করে রেখেছিলাম। অ্যান্ড দেন তারপরে তো ট্রিটমেন্টের জন্য এই বছরই, মানে ক্লাস 10 যখন ছিলাম সেই বছরই আমার এই অসুস্থতা ধরা পড়ে।
0: কি হয়েছিল, মানে কি হয়েছে তোমার সেটা যদি একটু জানাও।
1: আমার একটা বেসিক্যালি রেনাল প্রবলেম হয়েছে, যেটা FSGS, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস। তো এতে কি হয়, গ্লোমেরুলাই গুলো স্টিফ হয়ে যায় এবং তার ফিল্ট্রেশন অ্যাক্টিভিটিটা প্রপারলি করতে পারে না। এবার এইটা যদি একদম প্রাথমিক স্টেজে না রোধ করা হয় তাহলে ওটা পরে ক্রনিক কিডনি ডিজিজ কজ করতে পারে। তো এইটা নিয়ে, এটার ট্রিটমেন্ট এবং এটা ডিটেকশন নিয়ে আমার মোটামুটি 2-3 মাস তো ওয়েস্ট হয়ে গেছিল।
0: আচ্ছা, ট্রিটমেন্টের জন্য তুমি বললে ভেলোরে গেছিলে, তো সেই সময়টা তো ভীষণ একটা টাফ ফেস গেছে, সেটা কিভাবে ওভারকাম করলে?
1: পড়াশোনা তো আমি খুব একটা যে নিয়ম মেনে করতাম বা এরা মিস হয়ে যাবে বলে খুব দুঃখ হতো, সেটা আমার এমন কিছু ছিল না। আমি জাস্ট ভালো লাগতো বলে পড়তাম, এন্ড স্পেশালি আমার সায়েন্স সাবজেক্ট গুলো ভালো লাগতো বলে বরাবরই ওটা পড়তাম। তো ফার্স্ট টার্ম যেটা আমাদের স্কুলে ছিল, তো আমি তো সামার ভ্যাকেশন, মোস্ট অফ দি সামার ভ্যাকেশন ওয়েস্ট হয়ে গেছিল। সো আমি ভেবেছি ফার্স্ট টার্ম নাও ভালো হতে পারে, বাট অ্যাটলিস্ট আমার যে সাবজেক্ট গুলো ভালো লাগে, ম্যাথ, কম্পিউটার সায়েন্স, ওগুলো তো যেন আমার ভালো হয়। সেটা ফর্চুনেটলি হয়, এবং সেটা থেকেই আমি তখন একটু এফোর্ট লাগাতে লাগাতে, একদম মিনিমাল এফোর্ট, এমন বলবো না যে আমি অনেক বেশি পড়েছি, আরো অনেক স্টুডেন্ট আছে আমার চেয়ে বেশি পড়েছে, এবং আনসার রাইটিং এর উপর ফোকাস করতাম, এইটা আমি বলতে পারি। আমার মেইন ওয়েপনটাই ছিল আনসার রাইটিং, বিভিন্ন জায়গা থেকে পড়া এবং যে মেইন পয়েন্ট গুলো ওগুলোকে সব একসাথে আর্টিকুলেট করে লেখা ইন আ সিঙ্গেল আনসার টু গেট অল দি মার্কস অ্যালোকেটেড ফর দি কোয়েশ্চেন, সেটা আমি প্র্যাকটিস করেছিলাম।
0: আচ্ছা, তাহলে তোমার এই যে ছোট্ট টিপসটা কথার মধ্যে আমরা পেলাম, সেটা নিশ্চয়ই পরবর্তীতে যারা বোর্ডস দেবে, যারা শুনছে এই মুহূর্তে, তাদের জন্য ভীষণ ভাবে কার্যকর হবে। আর তোমার পরিবারের লোক তখন ওই টাইমটা, আমাদের সবসময় ফ্যামিলি সাপোর্ট ভীষণ এসেনশিয়াল, তো কিভাবে তোমার পরিবারের লোক কিভাবে পাশে পেয়েছো তাদের?
1: তখন তো আমার পরিবারই আমার সব ছিল। সেই টাইমটা যখন প্রথম প্রথম সিমটমস দেখা দেয় তখন তো অত সিরিয়াস কিছু মনে হয়নি, কিন্তু তারপরে যখন আলটিমেটলি ধরা পড়ে, তারপরে ম্যাগনিটিউড অফ দি সিচুয়েশন বুঝতে পারি, তখন মানে এমনটাই, মানে আমাদের মা বাবা আমার এতটাই খেয়াল রেখেছে, মানে আমার চেয়ে বেশি তো দুঃখ তারা করেছিল। আমি বলতাম কিছু হবে না কিছু হবে না, কিন্তু এমন একটা দিনও জানি যে আমার মা কাঁদেনি সেই সময়টা। তারপরে যখন আলটিমেটলি বেলোর গেলাম, তারপরে দুটো ফিজিক্যাল মধ্যে ইম্প্রুভমেন্ট দেখা দিল, তখন তাও রিলিভড হলাম। কিন্তু তখন যা পাশে পেয়েছি প্যারেন্টসদের, সেটার জন্য আমি প্রচন্ড কৃতজ্ঞ, এবং রিয়েলি প্যারেন্টস আমার জন্য বেস্ট গিফট ছিল লাইফে। মানে পুরো কলকাতার বেস্ট ডক্টর থেকে শুরু করে, তারপরে জাস্ট একটা মোমেন্টে ডিসাইড করলাম যে বেলোরে এবার ট্রিটমেন্ট হবে, এখানে কেউ প্রমিস করতে পারছে না, আমি তখন বেলোরে যাওয়া অ্যান্ড দেন সবকিছু ম্যানেজ করা। আমার প্যারেন্টসরা সত্যি তখন, তাদের অবদান ছাড়া হয়তো এই সাকসেসটা সম্ভব হতো না।
0: একদমই তাই, এবং আমাদের প্রত্যেকের জীবনেই বাবা মা সব থেকে বড় আশীর্বাদ। আর বোর্ড পরীক্ষার দিনগুলো, বোর্ডস পরীক্ষার দিনগুলো আমাদের প্রচুর টেনশন থাকে, উত্তেজনা থাকে, প্রথম বোর্ডস, তার উপর জীবনের প্রথম বড় পরীক্ষা, তো সেই দিনগুলো কেমন ছিল?
1: সত্যি কথা বলতে তো টেনশন ছিল, কিন্তু অতটা বেশি ছিল না, আমি বলবো না যে খুব টেনশন করেছি। মানে ইভেন বোর্ড পরীক্ষার সময়গুলোতেও আমি আমার বাবাকে বলেছিলাম যে ইটস লাইক এ ফেস্টিভ্যাল ফর মি, লাইক মানে পুরো সবাই বন্ধু, সবাই আমাদের, তাদের মা বাবা সবাই মিলে, তারপর একটা কজের

0: সময় ইউনাইটেড হচ্ছি, সবার সাথে দেখা হচ্ছে, তা সকলে মিলে তারপরে ঢুকছি এক্সাম হলে, ঢোকার আগে একটু গল্প গুজব করছি, সো ওটা আমার ভীষণই ভালো লেগেছে। সো বোর্ড পরীক্ষার দিনগুলো তো আমি বলবো যে এক্সপিরিয়েন্স, একটা ভালোই এক্সপিরিয়েন্স ছিল। টেনশন তো ছিল, মানে এক দুদিন তো টেনশন থাকবেই, বাট ওভারঅল বোর্ডসটা খুবই মেমোরেবল থাকবে অ্যান্ড ইন আ ভেরি গুড ওয়ে।
1: আর রেজাল্টের পরের অনুভূতিটা, মানে রেজাল্ট বেরোনো আর বোর্ডস এর যে মাঝখানে, সেটা কোনো মানে টেনশন হয়নি যে এরপর রেজাল্ট বেরোবে কেমন হবে কি হবে সেটা নিয়ে কিরকম মানে টেনশন করেছো কি করনি?
0: তখন অনেক বেশি টেনশন হয়েছে, মানে ইটস লাইক আমি এক্সামটাকে ফিয়ার করি না, বাট দি রেজাল্টস আর সামথিং উইচ আই ফিয়ার।
1: মানে পরীক্ষা দেওয়ার সময় ভয় পাওনি কিন্তু
0: না রেজাল্টের সময়, মানে রেজাল্টের আগের দিন এত বেশি ভয় পেয়ে গেছিলাম, তো আমার মানে লিটারালি তখন জ্বর জ্বর হয়ে গেছিল অ্যান্ড মেনি মোর। তো পরে যখন পরের দিন রেজাল্ট আসে তখন অনেকটা রিলিভ হলাম।
1: হ্যাঁ একদম, রেজাল্টের পরের অনুভূতিটা একদম, মানে যখন প্রথম দেখলে যে তুমি এত যে নাম্বার পেয়েছো, কিংবা যখন জানতে পারলে তুমি অল ইন্ডিয়া র্যাঙ্ক তোমার থার্ড, কিংবা তুমি রাজ্য স্তরে দ্বিতীয় হয়েছো, তখনকার অনুভূতিটা কিরকম? তখন কি ভীষণ আনন্দ হয়েছে? কিরকম অনুভূতি? অবশ্যই আনন্দ হয়েছে, সেইটা তোমার মুখে শুনতে চাইছি।
0: আমি 99% তো হবে সেটা আমি ধরেই রেখেছিলাম আফটার দি এক্সাম, বাট তারপরে যখন এক্সামের রেজাল্ট আরো কাছে আসছিল তখন আই লস্ট অল ফেথ ইন মাই ক্যালকুলেশনস। আমার তখন মনে ছিল না আমি যা করে সব ভুল করেছি, মানে আমার 99% হবে না, 95% এর উপরে হলে আমি বাঁচি, এই ফিলিংটা ছিল। তারপর যখন রেজাল্টটা আসে, মানে আমি চেয়েছিলাম দেখতে আই অ্যালোন উড সি অ্যাট মাই রেজাল্ট ফার্স্ট এন্ড দেন ইনফর্ম মাই প্যারেন্টস অ্যাবাউট ইট, বাট আমার পাপা ইনসিস্ট করেছে অ্যান্ড হি ওয়াজ এট দি টেবিল, হি হিমসেলফ লগড ইন টু দি ওয়েবসাইট, স দি রেজাল্ট, কিন্তু বিফোর হি কুড ক্যালকুলেট এনিথিং আর সে এনিথিং, আমি জাস্ট যখন দেখলাম রেজাল্টে যে এত এত হয়েছে, অ্যান্ড আই ইনস্ট্যান্টলি রিয়েলাইজ যে দিস কমপ্লাইড উইথ মাই ক্যালকুলেশনস, অ্যান্ড বুঝে গেছিলাম যে ইয়েস 99.6 হয়ে গেছে, অ্যান্ড আই ওয়াজ লাইক ইন আ ফ্রেন্সি তখন, মানে একদম পুরো ঘর দাপিয়ে বেরিয়েছি, পুরো মানে চিৎকার করে করে পাড়া শুনিয়েছি, অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি জয়ফুল মোমেন্ট ফর মি। আর তারপরে যখন লাস্ট টাইম ওয়েন্ট বাই, তারপরে যখন সবার রেজাল্ট গুলো কনফার্ম হতে থাকলো, তারপরে একজন সিনিয়র আমায় ইনফর্ম করেছে যে 99.8% সেটা হাইয়েস্ট ছিল, সেই হিসেবে আমি অল ইন্ডিয়া 2 ছিলাম, কিন্তু তারপরে মাঝরাতে দেখলাম যে একজন অল ইন্ডিয়া 1 হয়ে গেছে, মহারাষ্ট্রে একটা ছেলে, সে 100% করেছে, সো কংগ্রাচুলেশনস টু হিম। তো এইভাবেই অল ইন্ডিয়া 3 হলাম, বাট দেন অতটা এক্সাইটমেন্ট হয়নি যতটা আমার রেজাল্ট দেখেই হয়েছিল। র্যাঙ্কের কথা অনেস্টলি আমি ভাবিনি, জাস্ট 99% এর উপরে হয়েছিল অ্যান্ড আই ওয়াজ ভেরি হ্যাপি উইথ দ্যাট।
1: এবং আমরাও ভীষণ খুশি তোমার এই সাফল্যে। আর পরবর্তীতে কি করার ইচ্ছা তোমার অধ্যয়ন?
0: পরবর্তীতে আমি জেইতে বসতে চাই অ্যান্ড আই ওয়ান্ট টু বি ইন ওয়ান অফ দি টপ আইআইটিস অফ দি কান্ট্রি, তার পাশাপাশি আই উড লাইক টু ট্রাই মাই লাক এট ISI অ্যান্ড CMI, কারণ কি আই লাইক ম্যাথমেটিক্স আ লট অ্যান্ড আই লাইক হাউ ম্যাথমেটিক্স এক্সপ্রেসেস ইটসেলফ ইন ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি ইন টার্মস অফ দি রিয়েল ওয়ার্ল্ড, সো এনি অফ দিস লাইন্স খুব ভালো হবে, রিসার্চ হোক, ইঞ্জিনিয়ারিং হোক বা পিওরলি ম্যাথমেটিক্স হোক, আই উড লাইক টু পার্সিউ দিস লাইন্স পিওর সায়েন্স অ্যাকচুয়ালি।
1: বাহ, তো অনেকক্ষণ পড়াশোনা নিয়ে কথা হলো, এরপর একটু আমি এর বাইরে একটুখানি, কারণ ব্যাপারটা হয়তো আমাদের সব শ্রোতা বন্ধুরা চায় একটুখানি স্পেশাল কিছু যাতে শোনে আমাদের অতিথির থেকে, তো আজকে যেহেতু তুমি আমাদের অতিথি, তো তোমার থেকে পড়াশোনা বাদ দিয়ে কি করতে ভালো লাগে?
0: পড়াশোনা বাদ দিয়ে তো আই জাস্ট প্লে ফুটবল, এন্ড রিসেন্টলি ওটাই হয়েছে, মানে যখন বন্ধুরা আসতো আই ইউজ টু প্লে ফুটবল, এখনো তাই, মানে আই এম ফুটবলে একদম ক্রেজি, আমি পাগল, আমি রাত জেগে ম্যাচও দেখেছি অ্যান্ড মানে বোর্ড এক্সামের সময় আই নেভার লেফট এনি নিউজ অফ ফুটবল আনটাচড, তখন যা টুর্নামেন্ট চলছিল আই ইউজ টু কিপ ট্র্যাক অফ অল দি রেজাল্টস অফ অল দি ম্যাচেস, অ্যান্ড তারপরে আই ইউজ টু প্লে ইভেন জাস্ট বোর্ড এক্সামের আগে একটু খেলাটা বন্ধ হয়েছিল জাস্ট যাতে কোনো ইঞ্জুরির জন্য কোনো ইনকনভিনিয়েন্স না হয়, বাট ফুটবল ওয়াজ মাই মেইন হবি অ্যাপার্ট ফ্রম স্টাডিজ, সো ফুটবল ওয়াজ মাই মেইন অকুপেশন।
1: আচ্ছা, গান বা আবৃত্তি কিছু কি আজকে উপহার পেতে চলেছি আমরা অধ্যয়নের থেকে? আমাদের শ্রোতা বন্ধুরা কিন্তু অধীর আগ্রহে বসে আছে কান পেতে যে কিছু তো একটা আজকে আমরা শুনবো, তো গান বা আবৃত্তি কিছু যদি শুনি। আমি কিন্তু খবর পেয়েছি যে তুমি খুব ভালো লেখালেখিও করো, নিজের স্বরচিত কোনো লেখাও যদি আমাদেরকে একটুখানি শোনাও তাহলে সত্যি আমরা সমৃদ্ধ হব।
0: হ্যাঁ, তো রিসেন্টলি

0: আমার লেখা একদম বন্ধ হয়ে গেছে, টু বি অনেস্ট, মানে অনেক বছর ধরে লিখি না। বাট ক্লাস সেভেনে যখন ছিলাম তখন একটা NDA পোয়েট্রি কম্পিটিশনে আমি জমা দিয়েছিলাম আমার স্কুলের থ্রু আমার একটা কবিতা, সেটা এখন আছে আমার কাছে, তো সেটাই পড়ে শোনাই।
1: হ্যাঁ অবশ্যই।
0: A soldier's pride. Oh, look at you, young warrior. Our victory is adorned by your gore. Now surrender the secrets within you concealed, or you may ever live no more. I know how stubborn you army men are, but poor you, do not make haste. For your life is at stake, but against your land, indeed a moment of great distaste. Ignore what come may, ignore how this is. With your life you will flee, after us you shall please. Forgive me, my friend, from an enemy land. You might as well keep tarrying. For come may death, but I shall not, as I am a loyal fledgling of that great country who has given birth to me and my friends and my king. For my petty life, never would I commit such a terrible sin. Never want I you to spare my life. For loyal I will always be on my side. Yes, I do live for my motherland and do fight and die with soldier's pride. Eccentric fool, so be it. You left me with no other choice. May your death annihilate your pride. Now at my hands has failed my voice. Death will do but justice to my pride. That was the last the patriot could say, as hungry daggers tore his flesh and his gallant spirit faded away. Thank you.
1: বাহ, অসাধারণ লেখার হাত, তেমনি পড়া, সব মিলিয়ে বহু গুণের সমাহারকে আজকে আমরা অতিথি রূপে পেয়েছি। এবং একটা কথা, একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে মন চাইছে যে ক্লাস টেনের পরে বন্ধু বান্ধবরা তিনটে স্ট্রিমে ভাগ হয়ে যায়, আর্টস, কমার্স, সায়েন্স। তোমারও বন্ধু বান্ধবরা নিশ্চয়ই এরকম ভাগ হয়ে গেছে, একটা মন কেমনের সুর বেজে ওঠে স্কুলের শেষ ঘন্টাটার সাথে। তো সেই উপলব্ধিটা, মানে সেই অনুভূতিটা আমি, মানে তোমার ক্ষেত্রে সেটা কিরকম গেছে? তো নিশ্চয়ই অনেক বন্ধু অন্যান্য স্ট্রিমে চলে গেছে, তো সেই বিষয়ে যদি কিছু বলো।
0: সে তো হয়েছে, ইভেন মাই ব্রাদার যে এতদিন আমার সাথে সেম সেকশনে পড়তো, এখন কমার্স স্ট্রিমে আছে, এখন পুরোপুরি আলাদাই ক্লাস হয়, আলাদা টিউশন এন্ড এভরিথিং। বন্ধুরা তো গেছেই, সো জাস্ট টু মেনটেন টাচ উইথ দেম। আমাদের তো একটা স্কুলের গ্রুপ আছে, অ্যান্ড উই মেনটেন দ্যাট, উই চ্যাট ভেরি অফেন, এই ডিস্টেন্সটা ওটাকে মেক আপ করার চেষ্টা করি। বাট দেন যে ক্লাসটা, আর ক্লাস নেই ওদের ছাড়া সত্যি বলতে। সো আই হ্যাড স্পেন্ট লাইক 12 years উইথ দেম ইন দি সেম ক্লাসরুম। আই ওয়াজ ফ্রম দি ভেরি বিগনিং, পুরো লোয়ার কেজি থেকে ক্লাস 10 পর্যন্ত ওদের সাথে ছিলাম। So, ওই পার্টিংটা ওয়াজ পেইনফুল, দ্যাট আই উড সে। কিন্তু হ্যাঁ, আমার টিচার্সরা প্রচন্ড হেল্প করেছে আমার এই সময়। আমার টিচার্সরা এত প্যাশনেট ছিল এবং টিচার্সরা এত হেল্প করেছে। অনেক টিচাররাই তো এখন আর 11-12 পড়াবেন না, তাদের না পেয়েও আমার কিন্তু অনেক দুঃখ হয়েছে। বাট লেটস সি, আমার 11-12 টিচারও আমায় চেনেন। আই উড লাইক টু অ্যাকচুয়ালি হ্যাভ good time ahead with everybody, no matter how far they are.
1: সত্যি আমাদের স্কুল লাইফটা, টিচার, বন্ধু বান্ধব সব মিলিয়ে একটি আমাদের জীবনের মনে হয় বেস্ট পার্ট। এবং তুমি তো সব দিকেই ভালো, তো বাবা মার কাছে বকা কেমন খেয়েছো? মানে ছোটবেলা থেকে আমরা পড়াশোনা না করলে বকা ঠকা খাই, তো সেই অভিজ্ঞতা যদি একটু জানাও আমাদেরকে।
0: হ্যাঁ, তো বাবা মার কাছ থেকে বলতে গেলে লাইক দে মোস্টলি লেফট মি অন টু মাই ওন, এসপেশালি আফটার আমার এই ডিজিজের সাথে অ্যাফ্লিক্টেড যখন হই তখন। ঠিক আছে, মা বাবা খুব একটা বকতে পারতো না, কিন্তু দেন এগেইন বাবা মা সবাই আমায় মানে পুশ করতো যে আর একটু ভালো করে পড়তে হবে, যারা টপ করবে এখন দেখো খুব ভালো করে পড়ছে এখন, সো ইউ শুড মেক গুড ইউটিলাইজেশন অফ ইউর টাইম টু দি ফুলেস্ট। অ্যান্ড এইটুকু তো মা বাবা না বললে আর কে বলবে, সো আই এনজয় দ্যাট। আমার বাবাই, আমার মেন ইন্সপিরেশন আমার বাবা ছিল। হি টট মি টু লাইক মেক ইগলস আই অফ ওয়ান গোল অ্যান্ড দেন ওয়ার্ক হার্ড টুয়ার্ডস ইট। মানে জাস্ট ম্যাথস, সায়েন্স, কম্পিউটার আমার ভালো লাগে, নো ম্যাটার কি ভালো লাগে আমার বা কারোর যদি যা ভালো লাগে, সেটাতে যে এক্সেল করতে হবে বা সেটাই অ্যাটলিস্ট নিজে বেস্ট সেটা প্রুভ করতে হবে, সেই আর্টসটা আমার বাবাই শিখিয়েছে। তারপরে দেন এগেইন বোর্ডস 100, ম্যাথস, কম্পিউটার, ইভেন বায়োলজি, এইসব আমি আমার বাবাকে মোস্টলি ক্রেডিট করব, বিকজ হি হ্যাজ বিন লাইক অ্যান ইমেন্স সোর্স অফ

0: পেপারে 30 to 35 মিনিটস একদম কোয়ালিটি পড়া হবে। সো ইউ শুড লাইক রিপিট দিস থ্রু আউট দি ডে, তাহলে তোমার বেশ অনেকটাই মেকআপ হয়ে যাবে স্টাডিজ। জাস্ট এটা মনে রাখতে হবে যে আমি যা করতাম আমি টাইম দেখে খুব একটা পড়তাম না, আমার যা ভালো লাগতো যখন ভালো লাগতো পড়তাম, কিন্তু যেটা নিয়ে পড়তে বসতাম আই মেড শিওর যে আই ফিনিশ দ্যাট চ্যাপ্টার অর টপিক, প্র্যাকটিস ইট অ্যান্ড দেন উড কমপ্লিট মাই ডেজ রুটিন, যেরকম ছিল। সো এটাই বলবো যে মেকিং গোলস এভরি নাও অ্যান্ড দেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে ইফ ইউ ডোন্ট হ্যাভ আ গোল ইউ ডোন্ট নো হোয়াট দি মোড অফ অ্যাকশন শুড বি অ্যান্ড হাউ ইউ শুড অ্যাপ্রোচ সামথিং। সো এই প্রত্যেক দিনে গোল বানানো এবং যতক্ষণ লাগে যতটুকু লাগে ওই গোলটাকে শুধু জাস্ট কমপ্লিট হলেই হলো, এইভাবেই আমি জাস্ট পড়াশোনা করেছি। খুব এক মানে রাত জেগে বা ওরম কিছু সেরম করিনি, বাট হ্যাঁ পরীক্ষার এক মাস আগের থেকে তো ডেফিনেটলি একটু বাড়িয়েছিলাম।
1: খুব দামি কথা বললে, খুব গুছিয়ে, খুব সুন্দর, মানে খুব মূল্যবান আমাদেরকে কয়েকটা কথা বললে। এই এক বছরে অনেকটা সময় যে তোমার শারীরিক অসুস্থতার জন্য কেটেছে, সেই সময় নিশ্চয়ই খুব মন খারাপ বা ডিপ্রেশন হিট করতো, সেটা মানে সেটার থেকে বেরিয়ে আসাও তো একটা লড়াই, তো তুমি সেই লড়াইটা খুব সাহসের সঙ্গে যুদ্ধ করেছো। তোমার যে পরবর্তীতে যারা জুনিয়র্স তাদের জন্য তোমার কি মেসেজ যেতে চলেছে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য বা আমাদের যারা এর পরবর্তীতে বোর্ড দেবে এবং নিজেদের অনেক মানে নিজেদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখছে, সেই সমস্ত তাদের উদ্দেশ্যে তোমার কি বক্তব্য?
0: জাস্ট একটাই যে লাভ হোয়াট ইউ ডু, যাই করছো তুমি যদি আলাদা একটা মানে ভালোবাসা দিয়ে কাজটাকে করো, দেন ইউ উইল অলসো ফিল ইন্টারেস্টেড ইন দ্য জব অ্যান্ড তোমার জবটাও অনেক ভালো হবে, ইউ উইল ওয়েল অ্যাকমপ্লিশ ইউর জব। জাস্ট ভালোবেসে সবকিছু করতে হবে অ্যান্ড অ্যাজ স্টুডেন্টস অনেস্টলি এখন আমাদের কাছে তো পড়াশোনা ছাড়া বেশি কিছু করার নেই, সো যেটা করতেই হবে সেটাকে যদি ভালোবেসে করা যায় তাহলে দেন অলওয়েজ দেয়ার উইল বি রেজাল্টস, ভেরি ফ্রুটফুল রেজাল্টস। আর এটাই জাস্ট ভালোবেসে পড়াশোনা করো, দেন পড়াশোনা উইল নেভার বি আ বার্ডেন ফর ইউ। অ্যাপার্ট ফ্রম দ্যাট তোমার যা হবি আছে সেগুলো অবশ্যই করবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট রিজুভিনেটস ইউর মাইন্ড ফর দি next study periods to come, but then again just bhalobeshe porashona koro, just don't let studies feel like a burden to you, that's all what I have to say.
1: ekdomi jeta korbo seta bhishon bhalobasha bhalobasha diye korle je kono kaji sundor hoye uthe. amader class 10 e onek gulo subject porte hoy, kon subject ta tumi bolle maths bhalo lage, science subject bhalo lage, sobche kharap kon subject ta lagto যে একদম পড়তে ইচ্ছে করছে না এই সাবজেক্টটা, তাও জোর করে পড়তে হচ্ছে, কোনো তো একটা লাগতো একটু কম পছন্দের সাবজেক্ট, সেটা কি?
0: এমন তো আমি ভেবে দেখিনি, আমার তেমন কিছু নেই, বাট বলতে গেলে এসএসটি যে ছিল হিস্ট্রি জিওগ্রাফি আলাদা, তো জিওগ্রাফি হিস্ট্রি এগুলো একটু বেশি মাগাপ করতে হতো, তো ওটাই আমার একটু ডিফিকাল্ট লাগতো, খারাপ লাগতো বলবো না, বিকজ আই ইউজ টু এনজয় রিডিং হিস্ট্রি আ লট অ্যান্ড জিওগ্রাফিতে অনেক প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস আছে, বাট ওগুলোই আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল। সো আমি কি করেছি, আমি বোর্ড এক্সামের আগে না ওগুলোর ওপর একটু বেশি করে ফোকাস করেছি, যে অ্যাকচুয়ালি টার্ন আউট ওয়েল, মানে ওখানে আমার ওয়ান অফ দি সাবজেক্টস ওয়ার আই স্কোর 100 সেটা হিস্ট্রি জিওগ্রাফি ছিল, অ্যাভারেজ ওখানে 100ই উঠেছিল। আমার কাছে কোনো পার্টিকুলারলি ডিসলাইকিং কোন সাবজেক্ট নেই, বাট দেন এগেইন আমার সবারই ডিফিকাল্ট লাগে কিছু না কিছু সাবজেক্ট পড়তে, জাস্ট একটু এফোর্ট দিয়ে ওটা ওভারকাম করা যায়, ওটা এমন কিছু না। অ্যান্ড ওয়েন ইউ রিয়েলাইজ যে ক্লাস 10টাই লাস্ট বছর তুমি এই সাবজেক্ট গুলো পড়বে, তারপরে তো তোমার স্ট্রিম অনুযায়ী পড়াশোনা হবে, দেন ইউ অলসো ফিল ইমোশনাল লাইক আমি এতদিন ধরে এই সাবজেক্টটা পড়েছি, দুম করে ওটা পড়া বন্ধ হয়ে যাবে, সো লেটস পুট ইন দা লাস্ট ড্যাশ অফ এফোর্ট ইনটু দিস, লাস্ট রেজাল্ট একটু যদি মেমোরেবল হয়, দ্যাটস ইট।
1: তাহলে পরবর্তীতে হিস্ট্রি জিওগ্রাফিকে মিস করবে অধ্যয়ন, তাই তো?
0: সে তো বটেই, টিচারদের মিস করবো খুব যারা পড়াতেন।
1: তো তোমার টিউশন কোন কোন সাবজেক্টে, কতজন টিউটর ছিল, নাকি বাড়িতেই সবটা পড়তে একাই সেলফ স্টাডি করেছো?
0: না আমি ক্লাস 9 থেকেই অ্যালেন ইনস্টিটিউটে পড়তাম, সো ক্লাস 10 এ আমার এই এলিমেন্টটা ধরা পড়ার পর তো খুব একটা অ্যালেন যায়নি, মানে হার্ডলি 2 to 3 months আমি গেছিলাম বা আরো কম, তার চেয়ে একটা প্রাইভেট টিউশনে তখন রিকোয়ারমেন্ট হয়েছিল, আমি ইংলিশ পড়তাম একজন ম্যাডামের কাছে এবং খুব ভালো পড়াতেন, ফিজিক্স কেমিস্ট্রিও পড়তাম, ভীষণই ভালো স্যার ছিলেন, তো ফিজিক্স কেমিস্ট্রি একজনের কাছে পড়তাম অ্যান্ড ইংলিশ পড়তাম একজনের কাছে, দ্যাট

0: হচ্ছে, আমার বাবা হচ্ছে মোস্টলি গাইড করে দিত যদি অঙ্কে বা কম্পিউটারে কোনো প্রবলেম হয়, আমার মা বাংলা এবং আর্টস এর সাবজেক্ট দেখে দিতেন, এন্ড দ্যাটস ইট।
1: এতক্ষণ আমাদের সঙ্গে ছিল যুববন্ধু অধ্যয়ন দেবনাথ, যে কিনা অনেক প্রতিকূলতা জয় করে ICSE দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় জাতীয় স্তরে তৃতীয় স্থান এবং রাজ্য স্তরে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এবং ধন্যবাদ জানাই অধ্যয়নকে আমাদের এতখানি সময় দেওয়ার জন্য, এবং আমাদের আগামী প্রজন্মের যুববন্ধুদের যারা এগিয়ে আসবে পরবর্তীকালে তাদেরকে অনেকখানি উৎসাহ প্রদান করার জন্য। আজকের মতো এইটুকুই, ভালো থাকবেন, ধন্যবাদ।
2: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন ICSE বোর্ডে দশম শ্রেণীতে দ্বিতীয় স্থানাধিকারী অধ্যয়ন দেবনাথের সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারটি রেকর্ড করে এনেছেন রূপসা ঘোষ, আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং একই সাথে শুনছেন নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে আপনার মোবাইল ফোনে।

শ্রোতা বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। টিকটিক করে ঘড়ি জানান দিচ্ছে, এখন সময় দুপুর ১২টা, অর্থাৎ কথাই সুরে অনুষ্ঠানের সময় হয়ে গিয়েছে। আপনাদের সাথে একটি ঘন্টা আমরা কথাই সুরে অনুষ্ঠানে থাকব বাংলা এবং হিন্দি গানের সমাহার নিয়ে, সাথে অবশ্যই কিছু কথা তো থাকবেই গানের অবসরে। তবে শুরুটা হোক কানে কানে। প্রথম পর্যায়ে আজ শুনবেন বাংলা ছায়াছবি থেকে কিছু গান। তবে প্রথম গানটি আপনাদের জন্য রয়েছে ভালোবাসা ভালোবাসা ছায়াছবি থেকে, সন্তু মুখোপাধ্যায় সহ অন্যান্য শিল্পীর কণ্ঠে।

আজকের ব্যস্ত যান্ত্রিক জীবনে যখন মানুষ একটু শান্তি খোঁজে, তখন রবীন্দ্রনাথের গান, কবিতা, গল্প যেন আমাদের আশ্রয় হয়ে ওঠে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এখন তো আমরা আছি রবি মাসে। বৈশাখ মাস মানেই তো আমাদের রবি মাস। নামটার মধ্যেই যেন এক অন্যরকম আবেগ লুকিয়ে থাকে। বাঙালির ক্যালেন্ডারে বৈশাখ মাস মানেই শুধু নতুন বছর নয়, বৈশাখ মানেই রবীন্দ্রনাথ। তাঁর জন্মের মাস বলেই আমরা এই মাসকে ভালোবেসে কিন্তু রবি মাস বলে থাকি। আমরা কবিপক্ষও বলি, সারা সময় জুড়ে বাঙালির মন জুড়ে থাকেন মহান কবি, কিন্তু এই বৈশাখ মাসে যেন তাকে আমরা একটু বেশি করেই পাই। তাই তো তার জন্মতিথিকে কেন্দ্র করে এই বৈশাখ মাসের বিশেষ সময়টাকে ভালোবেসে আমরা কবিপক্ষও বলে থাকি। কবিপক্ষ এলেই মনে হয় যেন মনকে নতুন করে জাগিয়ে তোলার সময়। কবিপক্ষ আমাদের মনে করিয়ে দেয় সংস্কৃতি শুধু বিনোদন নয়, সংস্কৃতি মানুষের ভিত গড়ে, আর সেই ভিতকে সবচেয়ে গভীরভাবে সমৃদ্ধ করেছেন আমাদের এই রবীন্দ্রনাথ। আমাদের আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা কবিগুরুর একটি সুন্দর গান দিয়ে শুরু করলাম কথায় সুরের এই অনুষ্ঠান। তবে এরপরে আমরা চলে যাব দাদার কীর্তি ছায়াছবি থেকে মান্নাতের কণ্ঠে পরবর্তী গানে।

0: এবার মরুর সঙ্গে কি মিলিয়েছি বলতো?
1: কি গরু?
0: সে তো তুই রে। শোন,

শ্রোতা বন্ধুরা, এই যে আপনারা দেখছেন বা আমরা সকলেই অনুভব করছি, হঠাৎ করে আমাদের গরম লাগছে, আবার কখনো ঝমঝমে বৃষ্টি। ঋতু বদলের এই সময় কখনো প্রচণ্ড গরম, কখনো আচমকা বৃষ্টি। প্রকৃতি তো প্রকৃতির মতো রং বদলায়, সেই সাথে কিন্তু প্রয়োজন আমাদের শারীরিক যত্নের। তাই গ্রীষ্ম ও বর্ষা এই দুইয়ের মাঝামাঝি যেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। তাই এই দুই ঋতুকে মাথায় রেখেই আমাদের শরীরের কিন্তু একটু বাড়তি যত্ন নেওয়া খুবই প্রয়োজন। গ্রীষ্মকালে আমাদের শরীরের কিন্তু যত্ন একটু বেশি করে নেওয়া প্রয়োজন, কারণ এই সময়ে গরমের জন্য আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়, ফলে ক্লান্তি, ডিহাইড্রেশন, মাথা ঘোরা এইসব সমস্যা খুব স্বাভাবিক। তাই প্রথমেই বলবো, সকলে কিন্তু প্রচুর পরিমাণে জল পান করুন। শুধু জল নয়, সাথে ডাবের জল, লেবুর শরবত, তাজা ফলের রস শরীরকে কিন্তু ভিতর থেকে ঠান্ডা রাখে। আরেকটা কথাও বলবো, গরমে যতটা সম্ভব হালকা খাবার খাওয়া উচিত। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার শরীরকে আরও ক্লান্ত করে দেয়। বাইরে বেরোলে কিন্তু অবশ্যই ছাতা বা টুপি ব্যবহার করবেন, আর সুতির কাপড় পরার চেষ্টা করবেন, কারণ তা শরীরকে আরাম দেয়। এবার বর্ষাকাল নিয়ে কথা নিশ্চয়ই বলবো, তবে তার আগে অনুসন্ধান ছায়াছবি থেকে আপনাদের জন্য লতা মঙ্গেশকরের কণ্ঠে একটি গান শোনাবো। সুর করেছেন আরতি বর্মণ।

শ্রোতা বন্ধুরা, আমি জানি আপনাদের খুব পছন্দের কিছু গান শোনানো হচ্ছে, আরও কিছু গান শোনাবো এবং মন ভালো হওয়া গান। আর এই মন ভালো হওয়া কথাতেই মনে পড়ল, বর্ষা মানেই তো মন ভালো করা বৃষ্টি, কিন্তু তার সঙ্গে আসে কিন্তু নানা সংক্রমণের আশঙ্কাও। তাই বর্ষাকালে আমাদের একটু শারীরিক যত্নের বিশেষভাবে প্রয়োজন। চেষ্টা তো অবশ্যই করতে হবে বৃষ্টিতে না ভেজার, তাই সঙ্গে সবসময় কিন্তু ছাতা বর্ষাতি এগুলো রাখা ভীষণভাবে জরুরি। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকাও কিন্তু খুব দরকার। বাইরে থেকে ফিরে অবশ্যই হাত পা ধুয়ে নিতেই হবে আমাদের, ভেজা জামাকাপড় দ্রুত বদলে ফেলতে হবে। রাস্তার ধারে কিন্তু বাইরে ঢাকা না দেওয়া খোলা খাবার আমাদের এড়িয়ে যেতে হবে, কারণ বর্ষায় জলবাহিত রোগ কিন্তু খুব দ্রুত ছড়ায়। আর অবশ্যই মশার হাত থেকে সাবধান থাকতেই হবে, বাড়ির আশেপাশে কোথাও একটুও জল জমতে দেওয়া যাবে না, পরিষ্কার রাখতে হবে। আমাদের গাছ লাগাবার শখ অনেকেরই থাকে টবের মধ্যে, কিন্তু সেই টব যদি হয় কখনো প্লাস্টিকের, সেখানে কিন্তু জল জমার সম্ভাবনা থাকে, সেই দিকেও আমাদের একটু নজর দিতে হবে, কারণ শরীর আমাদের সবচেয়ে বড় সম্পদ। ঋতু যেমনই হোক, যদি একটু সচেতন থাকে

থাকতে পারি আমরা, তাহলেই কিন্তু সুস্থ থাকা অনেক সহজ। নিজের যত্ন নিতে হবে, পরিবারের খেয়াল রাখতে হবে, আর অবশ্যই সুস্থ শরীরেই লুকিয়ে থাকে সুন্দর জীবনের আনন্দ। বেশ, আসুন সুন্দর জীবন নিয়েই আমরা পরবর্তী গানের দিকে এগিয়ে যাই। পরের গানটি আপনাদের শোনাব সবিতা চৌধুরী এবং অন্যান্য শিল্পীর কণ্ঠে, সুর করেছেন সলিল চৌধুরী।

সিস্টার ছায়াছবি থেকে শুনলেন এই গানটি। মৃণাল সেন এই নামটির সাথে আমরা সকলেই পরিচিত। তিনি ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার, যিনি প্রধানত বাংলা এবং কয়েকটি হিন্দি ও তেলুগু ভাষার চলচ্চিত্রে তাঁর কাজের জন্য পরিচিত। তার সমসাময়িক সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এবং তপন সিনহার সাথে অন্যতম শ্রেষ্ঠ ভারতীয় চলচ্চিত্র নির্মাতা হিসেবে বিবেচিত। মৃণাল সেন ভারতের সমান্তরাল চলচ্চিত্র আন্দোলনে একটি প্রধান ভূমিকা পালন করেছিলেন, যা জাঁকজমকপূর্ণ বলিউড চলচ্চিত্রের বিপরীতে একটি বাস্তবসম্মত, সামাজিকভাবে সচেতন প্রতিপক্ষ হিসেবে কাজ করেছিল এবং দেশের নিউ ওয়েভ চলচ্চিত্রেও তাঁর ভূমিকা ছিল। মৃণাল সেন 18টি ভারতীয় জাতীয় চলচ্চিত্র সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা লাভ করেন। আজকের দিনে 1923 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কথাইশুরের পক্ষ থেকে তার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। আসুন পরবেশী ছায়াছবি থেকে মান্নাদের কণ্ঠে শুনে নিই পরবর্তী গানটি। সুর করেছেন সলিল চৌধুরী।

আরে সাজো তো ঝুমুর দেখি লব বধু সাজে, সাজো তো ঝুমুর দেখি লব বধু সাজে, বানর বানর হাত ধরে চলো দেখি লাজে, আরে গলে লাগ যা গলে লাগ যা গলে লেগে যা, বালুকের লাজ দেখে যা ঝুমুরের লাজ দেখে যা।

0: শ্রোতা বন্ধুরা, বাংলা ছায়াছবির গান এতক্ষণ শুনছিলেন। হিন্দি ছায়াছবির গান নিয়ে ফিরব কথাই সুরের অনুষ্ঠানে। ছোট্ট একটি বিরতির পর সঙ্গে থাকুন।
1: উপভোক্তাওঁ তক পৌঁছনে কা সুলভ অর সস্তা মাধ্যম হ্যায় আকাশবাণী।
2: আকাশবাণী কে বিভিন্ন কেন্দ্রো সে কিজিয়ে আপনে উৎপাদো অর সেবাও কা প্রচার বিজ্ঞাপনো কে মাধ্যম সে।
1: লোকাল অর রাষ্ট্রীয় স্তর পর কিজিয়ে আপনে বিজনেস কা বিস্তার, ক্যোঁকি আকাশবাণী মে বিজ্ঞাপন বুকিং হুই বহুত হি আসান।
2: আব ঘর দফতর ইয়া দোকান পর বৈঠে বৈঠে আপ কর সকতে হ্যায় বিজ্ঞাপনো কি বুকিং।
1: ডায়াল কিজিয়ে 8700014242।
2: নম্বর একবার ফির নোট করে 8700014242।

0: 0001-424-2-42।
1: ওয়েভস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। ২৩শে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকেই সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া। আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন। স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন। একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি, একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং, রিয়েল টাইম বিনোদনের জন্য আপনার ডিভাইস এবং ইন্টারনেট ব্র্যান্ডউইথের উপর নির্ভর করে এসডি, এইচডি বা ইউএইচডি মানের লাইভ ইভেন্ট, টিভি শো এবং আরও অনেক কিছু উপভোগ করুন। গেমিং হাব, প্ল্যাটফর্মে উপলব্ধ বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমগুলির সাথে জড়িত থাকুন। ভিডিও সামগ্রীর বাইরে একটি মজাদার এবং গতিশীল বিনোদনের বিকল্প দেয়। ইবুক এবং পিডিএফ ভিউয়ার, প্ল্যাটফর্মে সরাসরি ইবুক, ডকুমেন্ট এবং অন্যান্য পিডিএফ উপলব্ধ করুন এবং পড়ুন। ব্যবহারকারীদের জন্য শিক্ষাগত এবং তথ্যগত অভিজ্ঞতা বাড়ান। ওএনডিসি শপিং ইন্টিগ্রেশন, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ওএনডিসির মাধ্যমে নির্বিঘ্নে বিভিন্ন পণ্যের কেনাকাটা করুন। অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রসার ভারতী শুধুমাত্র ওএনডিসির একটি প্ল্যাটফর্ম প্রদান করে, কোনো লেনদেন পণ্যের গুণমান বা পরিষেবার দায়িত্ব নেয় না। মোবাইল ফোন, ট্যাবলেট এবং স্মার্ট টিভি সহ একাধিক ডিভাইস জুড়ে লাইভ এবং অন ডিম্যান্ড পছন্দের বিষয়গুলি দেখতে পারেন। বিরামহীন প্লেব্যাক, বাফারিং সমস্যা ছাড়াই নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা নিন। সমস্ত ব্যবহারকারীর জন্য মসৃণ প্লেব্যাক নিশ্চিত করুন। সাশ্রয়ী মূল্যের সাবস্ক্রিপশন প্ল্যান, নমনীয় মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক বাজেট বান্ধব সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন। ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট, আমাদের গ্রাহক সহায়তা টিম সমস্ত ব্যবহারকারীদের জন্য ঝামেলামুক্ত পরিষেবা নিশ্চিত করে এবং 24/7 সমস্যা সমাধানে সচেষ্ট থাকে। আপনি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম উপলব্ধ করতে পারেন। ওয়েবস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কথাই সুরে অনুষ্ঠানটি। এখন শোনাবো আপনাদের নির্বাচিত কিছু হিন্দি ছায়াছবির গান। প্রথম গানটি শুনবেন বাবুল ছায়াছবি থেকে, শিল্পী কুনাল গঞ্জওয়ালা।

শ্রোতা বন্ধুদের এখন জানিয়ে দেব আবহাওয়া সংক্রান্ত খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার প্রভৃতি জেলায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সিকিমের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাত হবার সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার খবর, এরপরে শোনাব আপনাদের চাঁদনী ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি।

শ্রোতা বন্ধুদের, এখন জানিয়ে দেব যান চলাচল সংক্রান্ত খবর। প্রধান ধীর গতির ও নির্মাণাধীন এলাকাগুলি প্রথমে জানিয়ে দিই। দার্জিলিং মোড় ক্রসিং, NH-10 শালুগাড়া, শিলিগুড়ি গেট থেকে চম্পাশারি মোড় NH-10, শাহুডাঙ্গি আমবাড়ি লিঙ্ক ব্রিজ, তিস্তা ক্যানেল, ক্যানেল মোড়। নতুন সেতু নির্মাণের কারণে সেতুটি বন্ধ রয়েছে। বেলাকুবা বা শিলিগুড়ি এবং আমবাড়ি বা শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতের জন্য নোয়াপাড়া মোড় বিকল্প রাস্তা হিসাবে ব্যবহার করুন। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা: বাগডোগরা হাট থেকে বাগডোগরা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচলে প্রভাব পড়তে পারে। বলরাম হাট থেকে ক্যানেল রোড দুপুর 3টা থেকে সন্ধে 7টা পর্যন্ত ধীর গতি যান চলাচল প্রত্যাশিত। গুরুত্বপূর্ণ রুট পরামর্শ ও নির্দেশনা: বাগডোগরা বিমানবন্দর ও NGP স্টেশন থেকে দার্জিলিং, কার্শিয়ং ও মিরিককামী যানবাহন কাওয়াখালি ও খাপড়াইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। NGP স্টেশন কামী যানবাহন অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলুন। কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করুন। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন খাপড়াইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। NGP স্টেশন থেকে দার্জিলিং, কার্শিয়ং ও মিরিককামী যানবাহন নৌকাঘাট, কাওয়াখালি, খাপড়াইল রোড রুট ব্যবহার করতে হবে। বাগডোগরা দিক থেকে পরিবহন নগর থেকে আগত পণ্যবাহী যানবাহন দার্জিলিং মোড় ব্যবহার না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করা যেতে পারে। সিকিম ও কালিম্পংয়ের দিক থেকে আগত পণ্যবাহী যানবাহন চম্পাশারি ও দার্জিলিং মোড়ের পরিবর্তে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথেই আজকের মতো শেষ হলো কথাই সুরে অনুষ্ঠানটা। সকলে ভালো থাকবেন। আগামীকাল ঠিক এই সময়ে আবারও কথাই সুরে অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হব। আকাশবাণী শিলিগুড়ি।
1: শুনুন শুনুন শুনুন গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্যে আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
2: আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে মহিলা মজলিশ।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের মহিলা মজলিস। আজ মহিলা মজলিসের আসরে রয়েছে সাহিত্য বাসর, স্বরচিত গল্প ও কবিতা পাঠের আসর। আমাদের আজকের আসরে উপস্থিত রয়েছেন একজন লেখিকা এবং সমাজসেবী, কৃষ্ণা দাস। কৃষ্ণা দাস এর আগেও মহিলা মজলিসের আসরে এসেছেন এবং তার নিজের লেখা গল্প কবিতা আমাদের আসরে পাঠ করেছেন। আমরা আবার তাকে পেয়েছি আমাদের সঙ্গে। নমস্কার কৃষ্ণা দি, আপনাকে আমাদের আসরে স্বাগত জানাই।
1: ধন্যবাদ
0: কৃষ্ণা দি। সাহিত্য বাসরের আসরে এর আগেও আপনি এসেছেন, আপনার লেখা শুনে আমরা সত্যি সকলে অভিভূত হয়েছিলাম, আমাদের সকলের খুব ভালো লেগেছিল। আজ আপনাকে আমরা আবার আমাদের সঙ্গে পেয়েছি। আজ আপনি দেখতে পাচ্ছি বেশ কিছু গল্প কবিতা দুটোই মিলিয়ে মিশিয়ে লিখে এনেছেন, তো প্রথমে আমরা একটা কবিতা দিয়ে শুরুটা করে নেই, তারপরে আমরা আমাদের আজকের আড্ডায় ঢুকে পড়ব। প্রথমে কি শুনছি?
1: প্রথমে আমি একটি স্বরচিত কবিতা পড়ে শোনাচ্ছি। কবিতার নাম নদী ও মানব জীবন।
0: আচ্ছা।
1: নদীর মতো জীবন প্রবাহিত হয় অবিরাম ধারায়, কখনো পূর্ণ কখনো শূন্য, কখনো নদীর বুকে মানুষ হেঁটে যায় অনায়াসে, সময়ের ব্যবধানে সময়ের হিসাব সময় বুঝে নেয়, সাধ্য নেই কেউ পরিস্থিতি রোধ করে, জন্ম থেকে মৃত্যু অবধি মানুষের জীবনে ঝড় আসে, কালবৈশাখী হয়ে তমসায় ঘিরে জীবন মৃত্যুর দুর্নিবার।

0: মারপিট, মহিলাদের ওপর অত্যাচার এসব হয়। তারপর ধরুন কিছু কুসংস্কার, অন্ধবিশ্বাস এসব গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে খুব বেশি দেখা যায়। আমি একটা মাঝে মাঝে আমার কয়েকজন দল আছে, বন্ধুরা আছে, তাদের নিয়ে আমি মাঝে মধ্যে গ্রামে গ্রামে চলে যাই, আর সেখানে আমি এমন কিছু অনুষ্ঠান করি মানে না জানা জিনিসগুলো তাদেরকে আমি কিছুটা বোঝাতে চাই।
1: বেশ, অর্থাৎ সমাজ সংস্কারমূলক কাজের সঙ্গে আপনি যুক্ত এবং প্রকৃতিকে রক্ষার কাজও করে চলেন।
0: প্রকৃতিকে রক্ষার
1: কাজ খুব ভালো। এরপরে আমরা চলে যাব একটা গল্পে, কি শুনবো?
0: আমি এবার একটি আমার স্বরচিত গল্প পড়ে শোনাচ্ছি। গল্পটি বাস্তব। গল্পের নাম রক্তের সম্পর্ক একমাত্র সম্পর্ক নয়। আজ থেকে প্রায় 6 বছর আগের কথা, আসামে যাব বলে ট্রেনে উঠেছি। ট্রেনে উঠেই বসার জন্য যে সিটের সামনে দাঁড়িয়ে আছি, ওখানেই একটি সিটে একটি ছেলে বসে আছে। বয়স আনুমানিক 25-27 হবে। ছেলেটি আমায় বলল ওর সিটে বসতে। ছেলেটি রিজার্ভেশন করা ছিল, তো এবার আমি ওই ছেলেটির সিটে বসেছি। ব্যাস চুপচাপ বসে আছি। আমার সঙ্গে আমার পরিবার ছিল, যদিও ছেলেটি বারবার আমার দিকে তাকিয়ে দেখছে। ওর চোখের দৃষ্টিতে ছিল মায়ার ছাপ। অনেকক্ষণ এভাবে যাওয়ার পরে আমার মনে হলো ছেলেটি মনে হয় আমার সঙ্গে কথা বলতে চায়। ওর মাথায় ছিল হলুদ রঙের পাগড়ি বাঁধা, কেমন মায়ার দৃষ্টিতে আমার বাড়ি পাঞ্জাবে। ছেলেটি পাঞ্জাবি। তারপর আমি ওর নাম জিজ্ঞেস করলাম। ছেলেটির নাম সুরিন্দর সিং বলে বলল। সুরিন্দর চাকরিতে জয়েন করতে যাচ্ছে আসামে। আমরা যে স্টেশনে নামবো তার পরের স্টেশনে ছেলেটি নামবে। ওর চাকরি ইন্ডিয়ান আর্মিতে। আস্তে আস্তে সুরিন্দর আমার সঙ্গে মন খুলে কথা বলতে শুরু করেছে। ওর চাকরির নথিপত্র সব আমাকে দেখালো। ওর মধ্যে আমার প্রতি কেমন যেন মায়া জন্মেছে এই অল্প সময়েই। আমরা একসঙ্গে 5 ঘন্টার সঙ্গী। কথা বলতে বলতে একটা সময় আমাদের গন্তব্য স্টেশন প্রায় এসে গিয়েছে। রাত তখন 12টা বাজে। আমি ওকে বললাম চলো আমাদের সঙ্গে রাত্রিটা থেকে, কাল সকালে তোমাকে আমরা পৌঁছে দিয়ে আসবো তোমার অফিসে। এই প্রথমবার ও আসামে যাচ্ছে এবং একা, সঙ্গে কেউ নেই। মনে হচ্ছে একটু ভয়ের লেশ আছে আমার দেখে মনে হলো, তাই ওকে আমাদের সঙ্গে যাওয়ার জন্য বলেছিলাম। আমাকে সুরিন্দর সম্মান জানিয়ে বলল, ম্যাডাম আমি তো আপনাদের সঙ্গে যেতে পারবো না, কেননা আমাদের কিছু নিয়মকানুন আছে, এভাবে যেতে পারি না। এরপর আমাদের গন্তব্য স্টেশন এসে গিয়েছে। ওকে বললাম আমরা নামবো, পরের স্টেশনেই তুমি নামবে, আর মাত্র 15 মিনিট সময় লাগবে তোমার। আমাদের নাম্বার সময় হয়েছে। এবার নেমে দেখি ছেলেটি তাকিয়ে আছে আমার দিকে। আমি একটু এসে আবার ওর কাছে চলে গেলাম। জানালার ধারে সুরিন্দর বসেছিল। ভাবলাম ওকে ফোন নম্বরটা দিয়ে দিই, ট্রেন পায় ছেড়েছে ওকে। আমি তাড়াতাড়ি করে আমার ফোন নম্বর দিয়ে বললাম যদি কোনো অসুবিধে হয় জানাবে। তাকাতে তাকাতে ট্রেন ছেড়ে দিল। ও স্টেশনে নেমেই ফোন করেছে। আমিও সেদিন ওকে বারবার ফোন করে খবর নিয়েছি। এরপর সুরিন্দর নিয়মিত আমাদের ফোন করে, খোঁজ খবর নেয়। এরকম করতে করতে ওর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে যায়। প্রতিদিন ডিউটিতে থেকেই নিয়মিত ফোন করে। এখন সুরিন্দর আমাদের পরিবারের একজন হয়ে গিয়েছে। ইন্ডিয়ান আর্মিতে চাকরি করছে। 2 বছর আগে ওর বিয়েতে যাওয়ার জন্য অনুরোধ করেছিল পাঞ্জাবে। হ্যাঁ, ওর বিয়েতেও গিয়েছিলাম পাঞ্জাবে। ওখানকার লোকেদের ব্যবহার ভীষণ ভালো লেগেছিল। কয়েকদিন পাঞ্জাবি খাদ্যাভাসে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। সুরিন্দর সিং শিলিগুড়িতেও এসেছিল আমাদের বাড়িতে বিয়ের আগে। সুরিন্দরের মাধ্যমে ওখানকার অনেক লোকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। বারবার যেতে বলে পাঞ্জাবে। সুরিন্দর সিং এখন আর পরিচিত ছেলে নয়, একান্ত আপন হয়েছে। ছুটিতে এবার আমাদের বাড়িতে আসবে বলেছে। সম্পর্ক শুধু রক্তের হয় না, রক্তের সম্পর্ক ছাড়াও আত্মিক সম্পর্ক গড়ে উঠতে পারে অনায়াসে, ভালোবাসার বিনিময়ে। পর কখনো আপন হয়ে যায়, আপন কখনো পর হয়।
1: বাহ, খুব সাধারণ গল্প। গল্পের মধ্যে হয়তোবা লুকোনো কিছু নেই বা লুকোনো অর্থ নেই। সত্যি ঘটনা আপনি প্রথমেই বলে দিলেন আপনার সঙ্গে ঘটে যাওয়া। গল্পটিও ভালো লাগলো। আশা করি সুরিন্দর যার কথা আপনি বললেন তিনি তার জীবনে বেশ সুখী আছেন, আর এরকম সুন্দর সুন্দর সম্পর্কগুলো আমাদের প্রত্যেকের জীবনে গড়ে উঠুক। শুধুমাত্র রক্তের সম্পর্কে নয়, আত্মিক সম্পর্ক বা মানুষের মনের সাথে যে মনের সম্পর্ক, সেই সম্পর্কগুলো বোধ হয় একটা সময় সত্যিই খুব মূল্যবান হয়ে ওঠে আমাদের জীবনে। খুব ভালো লাগলো কৃষ্ণাদি। আচ্ছা, এরপরে আমরা আবার কি শুনছি?
0: এরপরে আমি আবার একটি আমার স্বরচিত কবিতা পড়ে শোনাচ্ছি।

0: কবিতার নাম মুক্ত বিহঙ্গ। মুক্ত বিহঙ্গ আমি, ভালোবাসি বিহঙ্গের মুক্ত ডানাকে, ভালোবাসি নীল আকাশের গভীরতা, ভালোবাসি ফুলের সৌরভ নিতে, হৃদয়ে গভীরতা মেপে ভালোবাসি পথ চলতে, ভালোবাসি গণ্ডিহীন সীমানা পেরিয়েও একই অঙ্গনে হৃদয়ে আবদ্ধ করে মানুষ নামে পরিচিত হতে। পৃথিবীর বুকে আছে যত মানুষ, ভাষা সংস্কৃতি পোশাক খাদ্যাভাসের বিচিত্রতা নিয়ে পৃথিবীর প্রান্তে প্রান্তে একাকার হোক প্রেম ভালোবাসার অটুট বন্ধনে, ভালোবাসি নদী স্রোত ভেসে নিয়ে যাক যত আবর্জনা এক নিমেষে, ভালোবাসি প্রকৃতির সাথে একাত্ম হয়ে সৃষ্টির সত্যিকে স্বীকার করে ভেদাভেদ পরিহার করে।
1: সাম্প্রতিককালে আমাদের বিশ্বে যা চলছে সেই সময়ে দাঁড়িয়ে বোধ হয় এই ভালোবাসা বা মানুষের প্রতি মানুষের প্রেম, এটা খুব প্রয়োজন, খুব দরকার অনুভব করছি আমরা। পৃথিবীর প্রত্যেকটি কোণায় মানুষের মন যেন প্রেমে পূর্ণ হয়ে ওঠে, তারা প্রত্যেকের জন্য প্রত্যেকে একটা করুণা অনুভব করতে পারে, সেটাই কামনা করি। ভালো লাগলো খুব কৃষ্ণাদি। কৃষ্ণাদি, আপনার এই লেখালেখি শুরু হয়েছিল কবে থেকে?
0: আমার লেখালেখি শুরু হয় ক্লাস 8-9 থেকেই, তখন আমার লেখা বাইরে যায়নি আর কি। কিন্তু আমি যখনই বাইরে লিখতে শুরু করেছি সেটা প্রায় 15-16 বছর হয়ে গেছে, তখন তো আমি বাইরে লিখছি আর কি। তো আমার লেখা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে যাচ্ছে, ওরা সংকলন বইগুলোতে আমার লেখা বেরোচ্ছে, তো বিভিন্ন সাহিত্য অনুষ্ঠানগুলোতে আমি কলকাতা, নদিয়া, বর্ধমান এসব জায়গাতে যেতে হয় আমাকে সাহিত্যের জন্য। তো ওসব জায়গাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত বিভিন্ন এলাকা থেকে আমার লেখা নিচ্ছে, আর সেসব বইগুলোতে আমার লেখাগুলো বেরোচ্ছে। আর আমি নিজে একটা একক ছোট লিটল ম্যাগাজিন বের করেছিলাম 2 বছর আগে, একক সেটা ছিল। তো এখন তো এইভাবেই আর কি লিখে যাচ্ছি আমি, আর এখন এখানে আমি যে লিখছি আকাশবাণী শিলিগুড়িতে মহিলা মজলিশে লিখছি, আর এছাড়া আমি আরও বিভিন্ন জায়গায় লিখছি আর কি। লেখার মধ্য নিয়েই আমার চলছে আর কি।
1: বেশ, আচ্ছা, এরপরে আমরা আবার গল্প শুনবো, গল্প করব, কিন্তু তার আগে আপনার লেখা আবার শুনতে চাই। কি শুনছি এরপর?
0: এবারে আমি আমার স্বরচিত একটি গল্প, গল্পের নাম হচ্ছে অভিশপ্ত পণ প্রথা। বিনয়বাবু মেয়ে অনিমার বিয়ে নিয়ে ঘোর বিপাকে পড়েছেন। বিয়ে নিয়ে বিপাকটা কিসের? বিপাকটা হলো পণের দাবি। এর আগে বড় মেয়ের বিয়ে দিয়েছে অনেক কষ্ট করে, এবার দ্বিতীয় মেয়ের বিয়ে দিতে হবে বলে কথা, একে একে অনেক সম্বন্ধ এসেছে অনিমার, আসছে দেখছে চলে যাচ্ছে, মনে হয় যেন পরীক্ষা দিতে হচ্ছে অনিমাকে বারবার, পরীক্ষায় বারবার অকৃতকার্য হতে হচ্ছে বিনয়বাবুর মেয়েকে, অনেক অযথা খরচ হয়েছে বিনয়বাবুর। অনিমার বিয়ের জন্য বিনয়বাবু ভীষণভাবে ভেঙে পড়েছেন মানসিকভাবে, মেয়েকে পাত্রস্থ করতে হবে যে রাতের নিদ্রা পর্যন্ত হরণ হয়েছে মেয়ের বিয়ের দুশ্চিন্তাকে নিয়ে। বিনয়বাবু পেশায় সামান্য কৃষক, নিজের কিছু চাষবাসের জমি আছে, সারা বছর চাষবাস করে যা কিছু আয় হয় তাই দিয়ে কোনো রকমে সংসারের মৌলিক চাহিদাগুলো পূরণ করে, সঞ্চয় বলতে তার কিছু নেই। তারপর আবার কখনো প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হয়ে যায় অথবা ন্যায্য মূল্য কখনো জোটে না, সব কিছু মিলে সংসারে হাল ধরতে হিমশিম খেতে হচ্ছে বিনয়বাবুকে। এদিকে মফস্বলের ভাবনাগুলো সচরাচর অন্যরকম হয়, আত্মীয় স্বজনরা প্রতিনিয়ত বিনয়বাবুকে চাপ দিচ্ছে, মেয়ের বয়স হয়েছে, মেয়েকে আর ঘরে রাখা যাবে না, যে করেই হোক এবার অনিমার বিয়ে দিতেই হবে। বিনয়বাবু ভীষণভাবে ভেঙে পড়েছেন আর্থিক সমস্যার কথা ভেবে। এবার কিন্তু বিনয়বাবু মেয়ের বিয়ের জন্য মরিয়া হয়ে উঠেছে, একটি সম্বন্ধ এসেছে, অনিমাকে তাদের পছন্দ হয়েছে, কিন্তু ওই যে বিপাক, ছেলেকে দিতে হবে 1,00,000 টাকা পণ, ছেলে নাকি একটি ব্যবসা করবে। যাই হোক, বিনয়বাবু আর বেশি না ভেবে এক প্রকার নাস্তানাবুদ হয়ে মেয়ের বিয়ে ঠিক করে ফেলল। পণের টাকা এবং বিবাহের অন্যান্য খরচ বাবদ অনেক টাকার প্রয়োজন আছে। যাই হোক, বিনয়বাবু ও আত্মীয় স্বজনদের নিকট থেকে ঋণ করে অনিমার বিয়ের দিন ধার্য করেছেন, যথাসময়ে অনিমার বিয়েটা সম্পন্ন হলো। এরপর যা হয়, ছেলে তো নেশাখোর, নেশা করে প্রতিদিন অনিমার সঙ্গে অশান্তি করে, পণের টাকাগুলো নেশা করে করে শেষ করে ফেলেছে, এবার আরও টাকার দরকার, এই নিয়ে অনিমার সঙ্গে প্রতিদিন ঝগড়া অশান্তি অহর্নিশি লেগেই আছে। অনিমাকে প্রতিদিন চাপ দিচ্ছে, বলে বাবার বাড়ি থেকে টাকা নিয়ে এসো যাও, প্রতিদিন একই কথা শুনতে শুনতে শেষে একদিন অনিমা প্রতিবাদ করে। অনিমা তার স্বামীকে বলে, আমি একটি

0: টাকাও বাবার কাছে চাইতে পারবো না। বাবার কি টাকশাল আছে? যখন তখন টাকা চাইলেই ছাপিয়ে দেবে, আর কেনই বা দেবে? বিয়ে মানে কি টাকার সম্পর্ক? আমি কিছুতেই পারবো না। না না না, যেই না অনিমা প্রতিবাদ করেছে, এইবার তার স্বামীর আসল চরিত্র প্রকাশ হয়েছে। তার স্বামী অনিমার দিকে উগ্র মূর্তি ধারণ করে তেড়ে গিয়ে বলল, তবে রে দেখাচ্ছি আজ তোর একদিন কি আমার একদিন।
1: এই ঘটনা বোধহয় আমাদের দেশ থেকে এখনো মুছে ফেলতে পারিনি আমরা। বিভিন্ন জায়গায় একটু যদি আমরা নজর রাখি তাহলে দেখাই যায়, আর খুব সত্যি ঘটনা। আর কোথাও না কোথাও মেয়েরাই নিজেদের জন্য এই জায়গাটা কিন্তু তৈরি করে নিচ্ছে, তাদের যে একটা প্রতিবাদের জায়গা রয়েছে। পরিস্থিতি একটা বিশেষ অবস্থায় পৌঁছে যাওয়ার পরে তারপরে যে প্রতিবাদ করা প্রয়োজন, সেই বোধশক্তিটুকু গড়ে ওঠাটা মেয়েদের মধ্যে ভীষণ দরকার। আর সেটাই যখন হবে তখন কিছু না কিছু পথ বেরিয়ে আসবেই। যদিও আমরা এই গল্পে দেখলাম যে এরপরে হয়তো অনিমার স্বামী অনিমার উপরে আরো অত্যধিক অত্যাচার করবে, বা ওই ছোট গল্প যে শেষ হয়েও শেষ হলো না, এর মধ্যে অনেক কিছু প্রশ্ন থেকে যায়, অনেক চিন্তা ভাবনা কল্পনার জায়গা থেকে যায়, কিন্তু এই যে পণ প্রথা এটা সত্যি ভীষণ কষ্টদায়ক। আমরা আজকে এতটা উন্নত জায়গায় পৌঁছে যাওয়ার পরেও যে এই পণ প্রথার বলি হচ্ছে মেয়েরা, এটা সত্যি লজ্জার ব্যাপার। কৃষ্ণাদি, এরপরে আবার আমরা চলে যাব কবিতায়, এরপরে কি শুনছি?
0: এরপর আমি একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম উদাস বসন্ত। এই কবিতাটি আমার ঠিক বসন্ত ঋতুতেই লেখা ছিল। বসন্তের উদাস দুপুরে ভেসে আসে কোকিলের কণ্ঠে মিষ্টি সুর, মন উচাটন হয় সেই সুরে ভেসে গিয়ে, মনে দোলা দেয় উদাস বসন্তে, কার যেন আহ্বান কাছে ডাকে, দুহাত বাড়িয়ে ছিন্ন বিনার সুরে। বসন্তের তপ্ত উদাস দুপুরে কার অন্বেষণে উচাটন মন, ছুটে যেতে চায় মন আকাশ ভেদ করে ওই মায়াবী সুরের মূর্ছনাতে। কে তুমি পথিক বাজাও বাসি অচেনা পথে, মায়া বিসুরে অজানা মায়ার পরশে, মাধ কেন বাহুডোরে একান্তে, কে তুমি পথিক বসন্তের উদাস দুপুরে, ডাকছো মায়া বিসুরে মন বিধেতি হৃদয়ে লাগে দোলা, প্রেম যে অবাধ্য অনুভব শুনবে কেন কারো বাধা, হে চির বসন্ত তুমি জাগাও হৃদয়ে প্রেম, হৃদয়ে লাগে যে দোলা।
1: বাহ, খুব সুন্দর। যদিও আমরা এখন বৈশাখ মাসে রয়েছি, তবুও তার মধ্যে বসন্তের এই কবিতাটি মন্দ নয়। আচ্ছা কৃষ্ণাদি, এরপরে আমরা যাব আবার একটি গল্পে, কিন্তু তার আগে আরও একটি প্রশ্ন বেশ জানতে ইচ্ছে করছে। কবিতা গল্প লেখার অনুপ্রেরণা কোথায় পান? আমার তো যা দেখে মনে হচ্ছে আপনি সমাজের কাজ করেন, প্রকৃতির জন্য কাজ করেন, এগুলির মধ্যে থেকেই বোধহয় রসদ খুঁজে পান।
0: হ্যাঁ, এই নিশ্চয়ই আমি সমাজের মানে একদম নিম্নস্তরের লোক থেকে শুরু করে সবার সঙ্গেই আমি একটা সম্পর্ক রাখি, মেলামেশা করি। তো আমরা যত লোকের সঙ্গে মেলামেশা করব, সমাজে মিশবো, ততটাই আমরা তাদের থেকে কিন্তু জ্ঞান অর্জন করতে পারি। এবং বাস্তব দিকগুলো আমরা যখন লোকের সঙ্গে মেলামেশা করি, তখনই সমাজের বাস্তব চিত্রগুলো আমাদের সামনে চলে আসে এবং আমরা সেখান থেকে অর্জন করতে পারি, বিভিন্ন মানুষ সম্পর্কে আমাদের জ্ঞান হয়। তো এভাবে, আর যেটা চিন্তাধারা, আমি একটু সবসময় সত্যি বলতে ভালোবাসি, একদম সত্যি ন্যায় যেটা, সেদিকেই আমার লক্ষ্য।
1: বাহ, খুব ভালো লাগলো। এইভাবেই থাকুন, পুরো জীবন সমাজের জন্য কাজ করে যান। এরপরে আবার আমরা চলে যাব গল্পে, কি শুনছি?
0: এরপর আমার আরেকটি স্বরচিত গল্প, জনজীবনে নদীর ভূমিকা। নদী আদিকাল থেকেই মানুষের যাতায়াত ও পণ্য সামগ্রী পরিবহনের একটি অন্যতম প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত নদীর গুরুত্বকে অস্বীকার করা যায় না। প্রাচীন সভ্যতাগুলো মূলত নদীর অববাহিকায় গড়ে উঠেছিল, কারণ নদীর সুপেয় জল উর্বর জমি এবং সহজভাবে পরিবহনের সুবিধা প্রেরণ করত। নদীগুলো যাতায়াত এবং পণ্য পরিবহনের প্রধান রাস্তা হিসেবে কাজ করত। নদীমাতৃক অঞ্চলে প্রাচীনকাল থেকেই মানুষ ছোট বড় নৌকো এবং ফেরি ব্যবহার করে মানুষ ও পণ্য পারাবার করত। প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষের জন্য নদী লাইফলাইন হিসেবে কাজ করে। নদীমাতৃক অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গ্রামের মানুষের সকাল শুরু হয় নদীকে কেন্দ্র করেই। নদী গ্রামের মানুষদের দৈনন্দিন জীবনের জলের প্রধান উৎস। নদী গ্রামের মানুষের বাঁচার রসদ দেয় এবং তাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য ভূমিকা পালন করে।

0: নদী ও গ্রামের জীবন একে অপরের পরিপূরক এবং অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। নদীকে কেন্দ্র করেই গড়ে ওঠে গ্রামের সভ্যতা, সংস্কৃতি ও অর্থনীতি। নদী হলো প্রকৃতির এক অমূল্য সম্পদ এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে অপরিহার্য ভূমিকা পালন করে। নদী মানুষের জীবনে জলের যোগান দেওয়ার পাশাপাশি প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নদীগুলো প্রকৃতি জীবন্ত সত্তা, যা জীবন ও গতির প্রতীক। বর্তমানে মানুষের তৈরি বাঁধ দূষণের ফলে অনেক নদী আজ মৃতপ্রায়, যা প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে। নদী আমাদের জীবনের আধার। নদীর মৃত্যু মানে মানব সভ্যতা ও পরিবেশের বিপর্যয়। তাই নদীগুলোকে দূষণমুক্ত রাখা এবং প্রবাহ বজায় রাখা আমাদের পরম দায়িত্ব। ভারতবর্ষ মূলত নদীমাতৃক সভ্যতার আধার। বর্তমানে নদী দূষণ ও নাব্যতা হ্রাসের কারণে নদীর গুরুত্ব হ্রাস পাচ্ছে, যা রোধ করা অত্যন্ত জরুরি। নদীগুলো আবর্জনায় ভরে গিয়েছে, মানুষ শুধু নদীকে ব্যবহার করছে কিন্তু নদীর গুরুত্ব সম্পর্কে সচেতন নয়। কোথাও কোথাও নদীর গতি বন্ধ হয়ে গিয়েছে। শুধু আবর্জনা ফেলার জায়গা হিসেবে ব্যবহৃত হতে হবে, নদীতে জল নেই বলা চলে। এই প্রাকৃতিক অমূল্য সম্পদকে তো রক্ষা করা প্রধান কাজ। তাছাড়া নদী গ্রামের মানুষের সুখ দুঃখের সঙ্গী। নদীর তীরেই গড়ে উঠেছে বাউল, ভাটিয়ালি এবং বিভিন্ন উৎসব। নদীকে কেন্দ্র করেই রচিত হয়েছে অসংখ্য সাহিত্য, কবিতা, মাঝি মল্লারদের অসংখ্য গান। নদী ও গ্রাম একে অপরের পরিপূরক। নদী ছাড়া গ্রামীণ জীবনের কথা কল্পনা করা যায় না। নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে তাদের সংস্কৃতি ও সভ্যতা। মানুষের ব্যবহার্য সামগ্রী, যেগুলো আবর্জনা স্বরূপ নদীতে ফেলে দেওয়া হয়, সেসব ফেলার জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারিত হলে নদীগুলো ভরাট হতে পারে না। প্রকৃতি প্রদত্ত সমস্ত সম্পদগুলোকে রক্ষা করতে না পারলে একদিন হয়তো মানব সভ্যতা বিনাশ হবে।
1: বাহ, এই লেখাটিও হয়তো গল্প নয়, কিন্তু নদীর যে উপযোগিতা, নদীর যে প্রয়োজনীয়তা আমাদের জীবনে, নদীর ভূমিকা কি, সেই খুব গুরুত্বপূর্ণ কথাগুলি কৃষ্ণাদি তুলে ধরলেন। খুব ভালো লাগলো সত্যি তো। নদী, প্রকৃতি, এই সমস্ত কিছুটা নিয়ে আমাদের কাছে আজকে দিনে দাঁড়িয়ে বোধহয় ভাববার সময়ই নেই। খুব ব্যস্ত জীবনেও একটু করে হলেও সময় রাখুন এই প্রকৃতিকে নিয়ে, নদীকে নিয়ে, পশু পাখিদের নিয়ে একটু করে ভাবতে। আচ্ছা কৃষ্ণাদি, আমরা আসরের একদম শেষ দিকে চলে এসেছি, বেশ কিছু গল্প কবিতা শুনলাম। এরপরে আরও একটি গল্প, ঠিক নয়, একটি অনুচ্ছেদ লিখন বা সেরকম কিছু আপনি এনেছেন, সেটা কি শুনবো?
0: এবারে আমি পড়বো ভবঘুরেদের নিয়ে একটা লিখেছি, শিরোনাম ভবঘুরে ওরা।
1: আচ্ছা,
0: তো আমরা প্রতিদিন পথ চলতে চলতে কিছু অসহায় ভবঘুরে লোকের দেখা পাই। মানুষ সাধারণত এদের পাগল বলে উপেক্ষা করে, পাশ কাটিয়ে চলে যায়। দৈনন্দিন দৃশ্যমান এই ব্যবহারগুলো সভ্য সমাজের চরিত্র। পাগল আখ্যা দেওয়া মানুষের চিরন্তন অভ্যাস বা মানসিকতা, কিন্তু এতটুকু ভাববার অবকাশ নেই যে সবসময় মানুষ পাগল হয় না। এই ভবঘুরে লোকেদের সঙ্গে কিছুটা সময় কাটালে বা কথা বললে বোঝা যায়, ইনারা সবাই কোনো না কোনো পরিস্থিতির কারণে গৃহহীন হয়েছে। এদের পরিবারের লোকেরা জানে না হারিয়ে যাওয়া পরিবারের লোকটি কোথায় কিভাবে আছে। এদের পাগল বলে ঘৃণা করা বা উপেক্ষা করা মানুষের চিরন্তন চারিত্রিক বৈশিষ্ট্য। কেউ নেশাগ্রস্ত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ভবঘুরে জীবন যাপন করছে, কেউ আবার পারিবারিক অশান্তির কারণে ভবঘুরে জীবন যাপনে অভ্যস্ত হয়েছে। এদের মধ্যে কেউ আবার ব্যর্থ প্রেমের যাতনা মেনে নিতে না পেরে মানসিকভাবে অসুস্থ হয়ে গৃহহীন হয়েছে। এদের মধ্যে কিছু শিক্ষিত ব্যক্তিও আছে, সবাই কোনোভাবে পরিস্থিতির শিকার হয়েছে। আমি একজন শিক্ষিত ভদ্রলোকের দেখা পেয়েছিলাম, কথা বলেছিলাম ভদ্রলোকের সঙ্গে রেল স্টেশনে, দেখা পেয়েছিলাম অনেক বছর আগে, যার সঙ্গে কথা বলে বুঝতে পেরেছিলাম উনি পাগল নন। ব্যর্থ প্রেমের বিষম জ্বালা সইতে না পেরে উনি ঘর বাড়ি ছেড়ে স্টেশনে স্টেশনে জীবন যাপন করছে। ভদ্রলোক বিএসসি পাস বলেছে, তার বাড়ি ছিল উত্তরপ্রদেশে। সে আমাকে সমস্ত কথা খুলে বলেছিল। তো সাধারণ দৃষ্টিতে দেখলে এদের পাগল মনে করা হয়। মানুষের মধ্যে এরা ঘৃণার পাত্র হয়েই থেকে যায়। এদের ঘৃণার দৃষ্টিতে অবজ্ঞা না করে যথাসাধ্য সাহায্য করা মানবিক দিক। এদের কিছু খাবার, জল সম্ভব হলে বস্ত্র দিয়ে সাহায্য করা মানবিক কাজ।

0: পরিস্থিতি মানুষকে পথেও নামিয়ে দেয়। এরকম লোকেদের ঘৃণা না করে যতদূর সম্ভব সাহায্য করে মানবিকতার পরিচয় দেওয়া সভ্য সমাজের পরিচয় হতে পারে। এদের ঘৃণা নয়, একটু ভালোবাসুন।
1: বাহ, কৃষ্ণাদির লেখাগুলির মধ্যে দিয়ে আমরা কিন্তু সমাজের বেশ কিছু বাস্তব চিত্র দেখতে পাই, আর আমাদের দায়িত্ব কর্তব্যগুলিও বোধহয় কৃষ্ণাদির লেখার মাধ্যমে আমাদেরকে একটু একটু করে বুঝিয়ে দেন যে প্রতিদিনের জীবনে আমাদের ঠিক কিভাবে চলা উচিত। খুব ভালো লাগলো কৃষ্ণাদি, আপনার লেখা কবিতা গল্প সবগুলি খুব সুন্দর। তবে আজকের আসর আমরা এখানেই শেষ করব। কৃষ্ণাদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মহিলা মজলিশের আসরে আসার জন্য।
0: ধন্যবাদ আপনাকে।
1: আর ওই যে রবি ঠাকুরের জন্মের মাস, তাই যে কোনো পর্বেই রবি ঠাকুরের গান থাকবে না তা তো হয় না, তাই যেতে যেতে শ্রোতা বন্ধুরা আপনাদের জন্য থাকবে একটি সুন্দর রবীন্দ্রসঙ্গীত।

0: শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের আসর এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।
1: নমস্কার।

এতক্ষণ শুনলেন মহিলা মজলিশ অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন অনুশ্রী রায়, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। অপব্যয়িত পরে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, নতুন দিল্লিতে আজ ব্রিক্স দেশগুলির বিদেশমন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি এই পাঁচ দেশ সফর শুরু করবেন। উত্তরপ্রদেশে গত ২৪ ঘন্টায় ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। বেসরকারি সূত্রে মৃতের সংখ্যা শতাধিক বলে জানানো হয়েছে। অসম সরকার আগামী ২৬ মে রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করতে চলেছে। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকের সভাপতিত্ব করছেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা ছাড়াও সদস্য ও অংশীদার দেশগুলির প্রতিনিধিদলের প্রধানরা এই বৈঠকে অংশগ্রহণ করছেন। বৈঠকের প্রারম্ভিক অধিবেশনে বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর বলেন, শান্তি ও নিরাপত্তা বর্তমান বিশ্ব পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন অঞ্চলে যে সংঘাত দেখা দিয়েছে তার প্রেক্ষিতে আলোচনা এবং কূটনীতির গুরুত্ব বেড়েছে।
1: Our discussions today are an opportunity to reflect on global and regional developments and to consider practical ways to strengthen our cooperation. Development issues remain central. Many countries face challenges on energy, food, fertilizer and health security as also access to finance. BRICS can help them respond more effectively.
0: ব্রাজিলের বিদেশমন্ত্রী মাওরো ভিয়েরা, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ, ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি সহ ব্রিক্স দেশগুলির বিদেশমন্ত্রীরা এই বৈঠকে উপস্থিত হয়েছেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা আজ বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়গুলি নিয়ে মত বিনিময় করবেন। আজ বিকেলে অংশগ্রহণকারী দেশগুলির বিদেশমন্ত্রীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পাঁচ দেশ সফর শুরু করছেন। সফরের প্রথম পর্যায়ে তিনি যাবেন আবুধাবি, এরপর নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন তিনি। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সিবি জর্জ জানিয়েছেন, আবুধাবি সফরকালে শ্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন। জ্বালানি নিরাপত্তা, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা বিষয় নিয়ে দুই নেতা কথা বলবেন। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীতে বসবাসকারী ৪০ লক্ষ প্রবাসী ভারতীয়র কল্যাণে গৃহীত পদক্ষেপ নিয়েও মত বিনিময় করবেন তারা। পশ্চিম এশিয়ার সংকটের ফলে খনিজ তেল সরবরাহের ক্ষেত্রে যে সমস্যা দেখা দিয়েছে দুই দেশের মধ্যে আলোচনায় তা নিয়ে কথাবার্তা হতে পারে বলে মনে করা হচ্ছে।
2: Prime Minister will begin his visit from the UAE on 15 May, where he will meet the President of the UAE, His Highness Sheikh Mohammed bin Zayed Al Nahyan, and exchange views on bilateral relations, in particular energy cooperation, as well as regional and international issues of mutual interest. During the visit, both the leaders will discuss avenues to further deepen our bilateral ties in areas including trade, investment, energy, technology, culture, and people-to-people connect.
0: প্রধানমন্ত্রী আগামীকালই নেদারল্যান্ডস যাবেন। ২০১৭ সালের পর এটিই হবে তাঁর সে দেশে দ্বিতীয় সফর। সেখানে তিনি রাজা উইলেম আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী আগামী রবিবার সুইডেনের গোথেনবার্গে পৌঁছবেন। সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, গ্রিন ট্রানজিশন এবং স্টার্টআপের মতো বিষয়গুলি নিয়ে বিশদে আলোচনা হবে। সফরের চতুর্থ পর্যায়ে সোমবার প্রধানমন্ত্রী নরওয়ে যাবেন। সেখানে তিনি রাজা পঞ্চম হ্যারাল্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের শেষ পর্যায়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী ইতালিতে প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ মাত্র ২০ বছরের মধ্যে দেশের সব মানুষের আস্থা অর্জন করেছে। আজ উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এনডিআরএফের বিশেষ অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, যে কোনো বিপর্যয় ঘটলে এনডিআরএফের কর্মীরা যে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন তা অত্যন্ত প্রশংসনীয়। আজ এই অনুষ্ঠানে এনডিআরএফের কর্মী ও আধিকারিকদের উল্লেখযোগ্য কাজের স্বীকৃতিতে প্রেসিডেন্ট স্কলার সম্মান প্রদান করা হয়। সরকার দেশের অভ্যন্তরীণ সরবরাহ বৃদ্ধি ও দাম নিয়ন্ত্রণে রাখতে ২০২৬ সেপ্টেম্বর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। যদিও ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রে ট্যারিফ রেট কোটা এবং কান্ট্রি স্পেসিফিক কোটা, অ্যাডভান্স অথরাইজেশন স্কিম এবং অন্য দেশে খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে সরকারের বিশেষ চুক্তির ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। বেসরকারি সূত্রে মৃতের সংখ্যা শতাধিক বলে জানানো হয়েছে। সবচেয়ে বেশি ১৭ জনের প্রাণহানি হয়েছে প্রয়াগরাজে। ভাদোহী জেলায় মৃত্যু হয়েছে ১৫ জনের। মির্জাপুরে ১০ জন, ফতেহপুরে ৯ জন, বাদাউনে ৫ জন এবং বেরেলি জেলায় ৪ জন প্রাণ হারিয়েছেন। ১০০ জনের বেশি মানুষ আহত, তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বেশিরভাগ প্রাণহানি হয়েছে বজ্রাহত হয়ে। পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ ডানিলাওয়ালার সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত ৮টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসম সরকার আগামী ২৬ মে রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করতে চলেছে। দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, ২৬ মে সরকার অভিন্ন দেওয়ানি বিধি বিলটি সভায় উত্থাপন করবে। মুখ্যমন্ত্রী জানান, প্রস্তাবিত এই আইনের লক্ষ্য হল বিবাহের আইনি বয়সসীমা, বহু বিবাহ, উত্তরাধিকার এবং লিভ ইন সম্পর্কের মতো বিষয়গুলো সমাধান করা। তিনি স্পষ্ট করে দেন যে ধর্মীয় রীতিনীতি এই বিলের আওতামুক্ত থাকবে। উত্তরাখণ্ড এবং গুজরাটের পর অসম দেশের তৃতীয় রাজ্য হিসেবে বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল আনতে চলেছে। পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে প্রার্থনা সঙ্গীত হিসেবে জাতীয় স্তোত্র বন্দে মাতরম গাইতে হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ কলকাতায় মুখ্যমন্ত্রী জানান, একই সঙ্গে জাতীয় সঙ্গীত জনগণমনও প্রার্থনা সঙ্গীত হিসেবে থাকবে। এ বিষয়ে শিক্ষা দপ্তর আজ বিজ্ঞপ্তি জারি করবে বলে তিনি জানান। আগামী সোমবার থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কলকাতা হাইকোর্টে এক মামলায় আইনজীবী হিসেবে সওয়াল করেছেন। প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে তিনি রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে এক দলীয় প্রার্থী দায়ের করা মামলায় সওয়াল করেন। পশ্চিমবঙ্গে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। পাশের হার ৯১.২৩%। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার জানিয়েছেন, গতবারের তুলনায় পাশের হার সামান্য বেড়েছে। প্রথম দশে স্থান পেয়েছেন ৬৪ জন। ৪৯৬ নম্বর পেয়ে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র আদৃত পাল। ওই স্কুল থেকেই ঋতব্রত নাথ এবং ঐতিহ্য পাছাল এবং পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে জিষ্ণু কুণ্ডু ৪৯৫ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গতকাল দুদিনের সফরে চীনের রাজধানী বেজিংয়ে পৌঁছবেন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে তিনি আজ ইরান যুদ্ধ, বিশ্বের জ্বালানি সংকট, দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় বসেছেন। কূটনৈতিক মহলের মতে আমদানি শুল্ক এবং প্রযুক্তিগত লড়াই নিয়েও দুই নেতার মধ্যে মতবিনিময় হওয়ার সম্ভাবনা। সূত্রের খবর, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৈঠকে চীনের সাহায্যে হরমুজ প্রণালী পুনরায় খোলার চেষ্টা করবেন ট্রাম্প। রাশিয়া গতকাল ইউক্রেনে এক বিশাল ড্রোন হামলা চালিয়েছে। ন্যাটো সীমান্ত সংলগ্ন পশ্চিমাঞ্চলীয় এলাকার গুরুত্বপূর্ণ পরিকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এই হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন, আহত অনেকে। ইউক্রেন জানিয়েছে রাশিয়া প্রায় ৮০০টি ড্রোনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সমাজ মাধ্যমের এক বার্তায় বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের সময় রাশিয়ার এই হামলা বিশেষ তাৎপর্যপূর্ণ। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। হিমাচল প্রদেশের চেলিয়ানে এইচপিসিএস স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭:৩০। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পাঞ্জাব পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে এবং সমসংখ্যক ম্যাচে মুম্বাই ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে। অন্যদিকে গতকাল কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৬ উইকেটে পরাজিত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নতুন দিল্লিতে আজ ব্রিক্স দেশগুলির বিদেশমন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি এই পাঁচ দেশ সফর শুরু করছেন। অসম সরকার আগামী ২৬ মে রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করতে চলেছে। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভায় আজও নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব চলছে। আগামীকাল অষ্টাদশ বিধানসভার অধিবেশনে অধ্যক্ষ নির্বাচন করা হবে। এই পদে বিজেপি প্রার্থী করেছে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক রথীন্দ্র বোসকে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত গঠনের উদ্যোগে সামিল হওয়ার জন্য রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছেন। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 91.23%। 496 পেয়ে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আদ্রিত পাল। ভোট পরবর্তী হিংসার অভিযোগে করা মামলায় আজ কলকাতা হাইকোর্টে শুনানিতে অংশ নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দীর্ঘ টালবাহানার পর কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস আজ সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভায় আজও নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব চলছে। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 144 জন বিধায়ক শপথ নেন। ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেন মুখ্যমন্ত্রী। আজ প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের নির্বাচিত বিধায়করা শপথ নিয়েছেন। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান ও বীরভূমের জয়ী বিধায়করা। একটি প্রতিবেদন।
1: গতকালের পর আজও রাজ্য বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। দুই দফায় আজ 140 জন বিধায়ক শপথ নিচ্ছেন। শপথ বাক্য পাঠ করাচ্ছেন প্রোটেম স্পিকার তাপস রায়। এদিকে রাজ্য বিধানসভার পরবর্তী অধ্যক্ষ নির্বাচনের জন্য আগামীকাল বিধানসভায় অধিবেশন বসছে। ইতিমধ্যেই সরকার পক্ষের তরফে ওই পদে প্রার্থী হিসেবে কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বসুর নাম প্রস্তাব করা হয়েছে। আজ অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা না দিলে সর্বসম্মতভাবে তিনি অষ্টাদশ বিধানসভার অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হবেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এদিকে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ পদে শাসক দলের প্রার্থী হচ্ছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে প্রত্যয় ব্যক্ত করেছেন সর্বসম্মতিক্রমে রথীন্দ্র বোস পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হবেন। পরে মুখ্যমন্ত্রী বিধানসভায় রথীন্দ্র বোসকে অভিনন্দন জানান। সাংবাদিকদের তিনি বলেন, অধ্যক্ষ পদ পরিচালনার জন্য রাজনৈতিক অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ব্যক্তিকে এই পদে
2: সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচনে যে ঐতিহ্য নজির রয়েছে সেই ঐতিহ্য তারা বজায় রাখবেন।
0: উল্লেখ্য, বিধানসভার নিয়ম অনুযায়ী নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব শেষ হওয়ার পর অধ্যক্ষ পদে ভোট নেওয়া হয়। তবে রথীন্দ্র বোসের নামের পাল্টা হিসেবে বিরোধীরা যদি কোনো প্রার্থী না দেয় তাহলে ভোটাভুটির প্রয়োজন পড়বে না। সেক্ষেত্রে সর্বসম্মতিক্রমেই তিনি বিধানসভার নতুন অধ্যক্ষ নির্বাচিত হবেন। একই সঙ্গে বর্তমান বিধানসভায় শাসক দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের প্রার্থী জয়ী হওয়া নিশ্চিত বলে মনে করা হচ্ছে। এদিকে দলের তরফে তাঁকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে তা বিধানসভার মর্যাদা রক্ষায় নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলে রথীনবাবু জানান। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় তিনি অধ্যক্ষ পদে মনোনীত হওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত গঠনের উদ্যোগে সামিল হওয়ার জন্য রাজ্যের মানুষকে আহ্বান জানিয়েছেন। এক বার্তায় রাজ্যপাল বলেন, দায়িত্বশীল আচরণ, জন অংশীদারিত্ব এবং আত্মনির্ভরতার দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়েই দেশকে আরও শক্তিশালী করে তোলা সম্ভব। জ্বালানি সাশ্রয়, গণপরিবহন ও কার্পুলিংয়ের ব্যবহার, ভোকাল ফর লোকালকে সমর্থন, দেশীয় পর্যটনের প্রসার, সম্পদের দায়িত্বশীল ব্যবহার, ভোজ্য তেলের অপচয় কমানো, অপ্রয়োজনীয় আমদানি হ্রাস, সোনা কেনার ক্ষেত্রে সংযম এবং কৃষিকাজে জৈব সার ব্যবহারে উৎসাহ দেওয়ার মতো পদক্ষেপ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে আরও শক্তিশালী করে তুলবে। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান, শিল্প সংস্থা

0: কর্মক্ষেত্রে ভার্চুয়াল বৈঠক এবং সম্ভব হলে ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতি চালু করার আবেদন জানিয়েছেন রাজ্যপাল। তার মতে এর ফলে জাতীয় সম্পদ সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে। বার্তায় রাজ্যপাল আরও বলেন, ভারতের প্রকৃত শক্তি নিহিত রয়েছে জন অংশীদারিত্বে। ঐক্যবদ্ধভাবে দায়িত্ব ও সেবার মানসিকতা নিয়ে নাগরিকরা এগিয়ে আসলে দেশ গঠনে শক্তিশালী ভিত তৈরি হবে বলেও শ্রী রবি মত প্রকাশ করেছেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয় ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলা ওয়ালার সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দীর্ঘ জটিলতা কাটিয়ে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের বকেয়া কাজ আগামীকাল শুরু হচ্ছে। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর মেট্রো লাইনে বাকি থাকা 366 মিটার অংশের নির্মাণের জন্য বাইপাসের কিছু অংশে দুদফায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রথম দফায় আগামীকাল রাত 8টা থেকে 18ই মে সকাল 8টা পর্যন্ত পশ্চিম দিকের একটি লেন এবং দ্বিতীয় দফায় 22শে মে রাত 8টা থেকে 25শে মে সকাল 8টা পর্যন্ত পূর্ব দিকের লেনে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে। উল্লেখ্য, গার্ডার বসানোর কাজের জন্য চিংড়িঘাটা মোড়ে আংশিক যান নিয়ন্ত্রণে মেট্রো কর্তৃপক্ষ অনুমতি চাইলেও পূর্বতন সরকার তা না দেওয়ায় দীর্ঘদিন এই কাজ থমকেছিল। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 91.23%। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার জানিয়েছেন, গতবারের তুলনায় পাশের হার সামান্য বেড়েছে। প্রথম দশে স্থান পেয়েছেন 64 জন।
1: টোটাল পার্সেন্টেজ মেল ফিমেল নিয়ে 91.23%। মেল ক্যান্ডি 282,820, পাস করেছে 251,125 জন। ফিমেল ক্যান্ডিডেট এনরোল করেছে 353,111 জন, পাস করেছে 320,230 জন।
0: ঋতব্রত নাথ এবং ঐতিহ্য পাছাল এবং পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের জিষ্ণু কুণ্ডু 495 পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। 494 পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন পাঁচজন। রাজ্যের প্রথম দশে থাকা পরীক্ষার্থীদের মধ্যে 18 জনই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়া। স্কুলের এই সাফল্যে সন্তোষ ব্যক্ত করেছেন মিশনের প্রধান শিক্ষক ইষ্টেশানন্দজী মহারাজ।
2: মেধা তালিকায় এখনো পর্যন্ত সপ্তম স্থান বাদ দিলে সমস্ত স্থানেই আমাদের ছেলেরা আছে। সর্বমোট 18 জন ছাত্র 1-10 মধ্যে রয়েছে। 2020 সালেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দুটি সাবজেক্টের পরীক্ষা বন্ধ হয়েছিল, কিন্তু তারপরেও যে ফলাফল প্রকাশিত হয়েছিল তাতেও 18 জন ছাত্র 1-10 ছিল। 2023 সালেও আমাদের স্কুল থেকে বেশ 9 ছাত্র ছিল।
0: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ভিডিও কলে উচ্চ মাধ্যমিকের প্রথম আদ্রেত পাল ও তার বাবা মায়ের সঙ্গে কথা বলেছেন। স্কুলের প্রার্থনা সঙ্গীত হিসেবে এবার থেকে জাতীয় স্তোত্র বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করছে রাজ্য সরকার। এ ব্যাপারে শিক্ষা দপ্তর আজ বিজ্ঞপ্তি জারি করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জাতীয় সঙ্গীত জনগণ মনও একই সঙ্গে প্রার্থনা সঙ্গীত হিসেবে থাকবে। আগামী সোমবার থেকে এই নির্দেশিকা কার্যকর হচ্ছে। ভোট পরবর্তী হিংসার মামলায় শুনানিতে অংশ নেওয়ার জন্য আজ কলকাতা হাইকোর্টে উপস্থিত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় এবং রণক মুখার্জির দায়ের করা মামলায় আজ মমতা ব্যানার্জির সঙ্গে প্রধান বিচারপতির বেঞ্চে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মমতা ব্যানার্জি বলেন, ভোটের ফল প্রকাশের পর এখনও পর্যন্ত রাজ্যে 10 প্রাণ হারিয়েছেন, তার বাড়ির সামনে সর্বক্ষণ হৈহল্লা চলছে বলে অভিযোগ করেন তিনি। সার্বিকভাবে নিরাপত্তার গাফিলতির দিকটি তিনি তুলে ধরেন। এর পাল্টা হিসেবে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী বলেন, মামলা করার আগে বাস্তব ঘটনার প্রমাণ আদালতে পেশ করা উচিত। জনস্বার্থ মামলা দায়েরের উদ্দেশ্য নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। দুপক্ষের বক্তব্য শেষে রায়দান স্থগিত রেখেছেন প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ। এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী সওয়াল করতে শুরু করলে আজ এজলাসে তাকে উদ্দেশ্য করে কটূক্তি করেন কয়েকজন। আদালতের বাইরেও মমতা ব্যানার্জিকে লক্ষ্য করে স্লোগান শুরু হলে সাময়িক উত্তেজনা ছড়ায়। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য জানিয়েছেন, এখনও পর্যন্ত যেসব হিংসার খবর পাওয়া যাচ্ছে তাতে তৃণমূল কংগ্রেস কর্মীরাই জড়িত।
3: বিজেপি ক্ষমতায় এসেছে বলেই এরা এখনো জীবিত আছেন, কিন্তু প্রয়োজনে আমাদের কর্মীরা অন্য ভাষাটা জানে। রাজ্যে কোথাও কোনো খুন হয়নি প্রতিহিংসার কারণে, যা হয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপি তিনজনকে খুন করেছে আর বাদবাকি তৃণমূলকে মেরেছে।
0: দীর্ঘ টালবাহানার পর কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস আজ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে হাজিরা দিয়েছেন। শ্রী বিশ্বাসের বিরুদ্ধে

0: বেআইনিভাবে জমি দখল, আর্থিক তছরূপ এবং বেআইনি কারবারের অভিযোগে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ইডি লুক আউট নোটিশ জারি করে। ইতিমধ্যেই এরপরে সিজিও কমপ্লেক্সে হাজির জেরা শুরু হয়েছে। পশ্চিম বর্ধমানে ইসিএল এ কুনুষ্টরিয়া এলাকায় পড়শিয়া কলিয়ারিতে এক ভয়াবহ ফণি দুর্ঘটনায় দেবায়ন মুন্ডা নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত 15 জনের বেশি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব চলছে। আগামীকাল অষ্টাদশ বিধানসভার অধিবেশনে অধ্যক্ষ নির্বাচন করা হবে। এই পদে বিজেপি প্রার্থী করেছে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক রথীন্দ্র বোসকে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর বিকেল 5:10।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং একই সাথে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন প্রচলিত লোকগীতির অনুষ্ঠান ভাওয়াইয়া গান, শিল্পী পবিত্র বর্মণ।

এতক্ষণ গান পরম্পরা অনুষ্ঠানে সন্তুর বাজে শোনালেন পণ্ডিত ভজন সুপারি আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন যুব অনুষ্ঠান।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণীর যুব অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আজকের এই বিশেষ সাংস্কৃতিক আয়োজনে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই অনুষ্ঠান শুধুমাত্রই নিছক সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, আজকের আয়োজন বাংলা সংস্কৃতির এক মেলবন্ধন, যেখানে কবিতা থাকবে, গান থাকবে, থাকবে মাটির গন্ধ, মানুষের অনুভূতি আর বাংলার আত্মার স্পর্শ। আজ আমরা স্মরণ করব দুই মহান মনীষীকে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে। একজন আমাদের শিখিয়েছেন মানবতার গান, প্রকৃতির সৌন্দর্য, প্রেম আর জীবনের গভীর দর্শন। অন্যজন শিখিয়েছেন প্রতিবাদ করতে, অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে, আবার একই সঙ্গে প্রেম ও সাম্যের কথা বলতে। আর এর পাশাপাশি থাকবে বাংলার লোকসঙ্গীত ও উত্তরবঙ্গের প্রাণের সুর ভাওয়াইয়া, যে সুর আমাদের শিকড়ের কথা বলে, মাটির কথা বলে, মানুষের সুখ দুঃখের কথা বলে। তাই আজকের এই অনুষ্ঠান যেন এক নদীর মতো, যেখানে নানা স্রোত এসে মিলেছে একসাথে কবিতা, গান, আবৃত্তি আর সুরের এই যাত্রায়। আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। তো অনুষ্ঠানের শুরুতেই আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। বাংলা সাহিত্য, সঙ্গীত, সংস্কৃতি সব কিছুকে যিনি বিশ্বের দরবারে এক নতুন মর্যাদা দিয়েছেন, তাঁর সৃষ্টির গভীরতা আজও আমাদের মুগ্ধ করে, ভাবায়, পথ দেখায়। তাহলে শুরু করা যাক। আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সংহিতা রায়, ওর কণ্ঠে আমরা শুনব রবীন্দ্র কবিতা আবৃত্তি।
1: পরিচয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। একদিন তরিখানা থেমেছিল এই খাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে, তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোন খানে? আমি শুধু বলেছি কেহে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তার পরে জোয়ারের বেলা সঙ্গ হল, সঙ্গ হল তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে, কনক চাপার দল পরে ঝুরে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা।

0: কাঁটার গভীর টানে, তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে, নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণীকে, সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়।
1: অসাধারণ পরিবেশনা। তার সৃষ্টিতে যেমন আছে প্রেম, তেমনি আছে প্রকৃতির অপার সৌন্দর্য, জীবনের দর্শন এবং মানবতার বাণী। বন্ধুরা, কবিতা মানুষের ভাবনাকে যেমন জাগিয়ে তোলে, ঠিক তেমনি সঙ্গীত কিন্তু মানুষের মনকে স্পর্শ করে। আর এখন আমরা সেই গানেই চলে যাই সঙ্গীত পরিবেশনায়। ধ্রুবজ্যোতি ঘোষাল, আমরা শুনব লোকগীতি। ধ্রুবজ্যোতিকে তবলায় সহযোগিতা করেছেন সত্যব্রত ব্যানার্জি, বাঁশিতে জিতেন্দ্রনাথ বর্মন, দোতারায় চৈতন্য দেব রায়।

0: ভীষণ সুন্দর গানের পর এবারে আমরা বাংলা সাহিত্যে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন যিনি, তিনি কাজী নজরুল ইসলাম। তার কবিতা শুধু শব্দ নয়, যেন এক বজ্রধ্বনি। তিনি অন্যায়ের বিরুদ্ধে লিখেছেন, মানুষের অধিকারের কথা বলেছেন, আবার প্রেম আর মানবতার গানও গেয়েছেন সমান আবেগে। নজরুলের লেখনী আজও তরুণ প্রজন্মকে সাহস যোগায়, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শেখায়। এবারে শোনা যাক কবি কাজী নজরুল ইসলামের কবিতা, আমরা শুনব সানহিতার কণ্ঠে।
1: সর্বহারা, কবি কাজী নজরুল ইসলাম। ব্যথার সাঁতার পানি ঘেরা চোরা বালির চর, ওরে পাগল কে বেঁধেছিস সেই চরে তোর ঘর, শূন্যে তরিত দেয় সারা হাট তুলে দে সর্বহারা, মেঘ জননীর অশ্রুধারা ঝরছে মাথার পর, দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি দুলিয়ে তরুকর, কন্যারা তোর বন্যা ধারায় কাঁদছে উতরল, ডাক দিয়েছে তাদের আজি সাগর মায়ের কোল, নায়ের মাঝি নায়ের মাঝি পাল তুলে তুই দেরে আজি, তুরঙ্গ ওই তুফান তাজি তরঙ্গে খায় দোল, নায়ের মাঝি আর কেন ভাই মায়ার নোঙর তোল, ভাঙন ভরা আঙনে তোর যায় রে বেলা যায়, মাঝি রে দেখ কুরঙ্গি তোর কুলের পানে চায়, যায় চলে ওই সাথের সাথী ঘনায় গহন সাঙন রাতি, মাদুর ভরা কাঁদন পাতি ঘুমুস নে আর হায়, ওই কাঁদনের বাঁধন ছেঁড়া এতই কিরে দায়, হীরামানিক চাষনি কো তুই চাষনি তো সাতক্রোর, একটি ক্ষুদ্র মৃৎপাত্র ভরা অভাব তোর, চাইলি রে ঘুম শ্রান্তি হরা একটি ছিন্ন মাদুর ভরা, একটি প্রদীপ আলো করা একটু কুটির দোর, আসলো মৃত্যু আসলো জরা আসলো শিদেল চোর, মাঝিরে তোর নাও ভাসিয়ে মাটির বুকে চল, শক্ত মাটির ঘায়ে হোক রক্ত পদতল, প্রলয় পথিক চলবি ফিরি দলবি পাহাড় কানন গিরি, হাঁকছে বাদল ঘিরি ঘিরি নাচছে সিন্ধু জল, চল রে জলের যাত্রী এবার মাটির বুকে চল।
0: ধন্যবাদ সুন্দর পরিবেশনার জন্য। নজরুল মানে শক্তি, নজরুল মানে চেতনা, তার প্রতিটি সৃষ্টি আজও আমাদের নতুন করে ভাবতে শেখায়। আচ্ছা বন্ধুরা, বাংলা সংস্কৃতির

সবচেয়ে বড় শক্তি হলো তার বৈচিত্র্য। শহরের আধুনিকতা যেমন আছে, তেমনি গ্রামের মাটির গন্ধও আছে, আর সেই মাটির কাছাকাছি পৌঁছে দেয় লোকসঙ্গীত। লোকসঙ্গীত কোনো কৃত্রিম সাজ নয়, এ গান মানুষের জীবনের গল্প বলে। কখনো আনন্দের কথা, কখনো প্রেমের কথা, কখনো আবার জীবনের কষ্ট আর সংগ্রামের কথা। বাংলার মাঠ ঘাট, নদী, নৌকো, কৃষক, গ্রাম বাংলার উৎসব, সব কিছুই যেন জীবন্ত হয়ে ওঠে লোকসঙ্গীতের সুরে। আমরা আবারও শুনব ধ্রুবজ্যোতি ঘোষালের কণ্ঠে আরও একটি লোকসঙ্গীত। আরও একবার জানিয়ে রাখি, ধ্রুবজ্যোতিকে তবলায় সহযোগিতা করছেন সত্যব্রত ব্যানার্জি, বাঁশিতে জিতেন্দ্রনাথ বর্মন, দোতারায় চৈতন্যদেব রায়।

সত্যি মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা। লোকসঙ্গীতে সুরে এক অদ্ভুত আপন অনুভূতি থাকে যা আমাদের শিকড়ের কাছে ফিরিয়ে নিয়ে যায়। এবারে বাংলার সেই শিকড়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল উত্তরবঙ্গের ভাওয়াইয়া সঙ্গীত। ভাওয়াইয়া শুধু গান নয়, এটি উত্তরবঙ্গের মানুষের জীবনবোধ। গরুর গাড়ির গাড়িয়াল, দূরের পথ, বিচ্ছেদের বেদনা, মনের আকুলতা, সবকিছুই ফুটে ওঠে এই ভাওয়াইয়ার সুরে। এই সুরে যেমন বিষাদ আছে, তেমনি আছে মাটির টান আর গভীর ভালোবাসা। ভাওয়াইয়ার প্রতিটি শব্দ যেন হৃদয়ের খুব কাছের কথা বলে। এবার আমরা চলে যাই ভাওয়াইয়ার সঙ্গীতে। অনামিকা রায়ের কণ্ঠে আমরা শুনব ভাওয়াইয়ার সঙ্গীত। অনামিকাকেও তবলায় সহযোগিতা করছেন সত্যব্রত ব্যানার্জি, বাঁশিতে জিতেন্দ্রনাথ বর্মণ, দোতারায় চৈতন্য দেব রায়।

রবীন্দ্রনাথের ভাবনা, নজরুলের চেতনা, লোকসঙ্গীতের মাটির গন্ধ এবং ভাওয়াইয়ার আবেগ। সংস্কৃতি মানুষকে শুধু আনন্দ দেয় না, মানুষকে আরও মানবিক করে তোলে, আরও সংবেদনশীল করে তোলে। আর তাই এই ধরনের আয়োজন আমাদের জীবনে সব সময় বিশেষ গুরুত্ব বহন করে। আকাশবাণীর যুব অনুষ্ঠানের পক্ষ থেকে আজকের সমস্ত শিল্পী, আবৃত্তিকার এবং উপস্থিত সকল শ্রোতা বন্ধুদের, যারা এতক্ষণ আমাদের শুনছিলেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শেষ করব। অবশ্যই আমরা শেষ করব সুরে সুরে, তাই অনামিকার ভাওয়াইয়া গানের মধ্য দিয়েই আমাদের আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। অনামিকাকে তবলায় সহযোগিতা করছেন সত্যব্রত ব্যানার্জি, বাঁশিতে জিতেন্দ্রনাথ বর্মণ, দোতারায় চৈতন্য দেব রায়।

এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন বর্ণা ভট্টাচার্য, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান সন্দেশ টু সোলজার্স।

মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআই অ্যাপে। একটু পরই পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শ্রোতা বন্ধুরা, এখন ঘড়িতে সময় বিকেল 5:30, আর এখন সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান লাইভ ফোন ইন

আনন্দধারা। আনন্দধারা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরুতেই জানিয়ে রাখি, আনন্দধারা অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো নৈতিকতা বা নীতিবোধ এই বিষয়টি নিয়ে। নৈতিকতা নিয়ে আপনাদের কী ধারণা এবং আজকের প্রজন্মে নৈতিকতা বা নীতিবোধ নিয়ে বড়দের কেমন দায়িত্ব, আপনারা কীরকমভাবে আপনাদের পরবর্তী প্রজন্মের কাছে এই ভাবধারা ছড়িয়ে দেন, এরকম একটি বিষয় নিয়েই আজ কথা হবে। শ্রোতা বন্ধুরা, আনন্দধারা অনুষ্ঠানে আমি রয়েছি আপনাদের পুরনো বন্ধু রিমি, আর আপনাদের টেলিফোন নাম্বারটা জানিয়ে রাখছি 9434076705 এই নম্বরে। আপনাদের তো জানাই রয়েছে অনেক দিন হয়তো আমাদের কথা হয় না, বিভিন্ন কারণে আজ কথা হবে বহুদিন পর আপনাদের সঙ্গে। টেলিফোন নাম্বারটা আরও একবার জানিয়ে রাখছি 9434076705 9434076705। আমাদের টেলিফোন লাইন কিন্তু খোলা রয়েছে, আপনারা টেলিফোন করতে পারেন। হ্যাঁ, নৈতিকতা কীরকমভাবে আমরা এই শব্দটাকে নিয়ে ব্যাখ্যা করতে পারি? নৈতিকতা বলতে আমরা সাধারণত বুঝি মানুষের সেই অন্তর্গত মূল্যবোধ, বিবেকবোধ, আচরণগত শিক্ষা যা আমাদের ভালো মন্দ, ন্যায় অন্যায়, সত্য ও অসত্যের মধ্যে পার্থক্য তৈরি করতে সাহায্য করে। এগুলোই তো মূল্যবোধ, তাই না? আমাদের চরিত্রের একদম প্রাথমিক ভিত্রা তৈরি করে মূল্যবোধ। আর এই নীতিবোধগুলো পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে জাগিয়ে তোলা কিন্তু ভীষণ প্রয়োজন। যদিও আজকের প্রজন্ম একেবারে অন্য রকম জগতে তাদের আবির্ভাব, একটু পুরনো দিনের মানুষদের মূল্যবোধ কিন্তু একরকম, আজকের মূল্যবোধ হয়তো বিবর্তিত। সেসব নিয়ে আমাদের কথা হবে, আপনারা টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। আমাদের টেলিফোন লাইন কিন্তু খোলা রয়েছে বন্ধুরা, বহুদিন পর আজ আপনাদের সঙ্গে কথা হবে। নৈতিকতা নিয়ে আপনারা কথা বলুন এবং ভাবতে থাকুন। আমরা সমাজবদ্ধ জীব, হ্যাঁ মানুষ তো সমাজবদ্ধ জীবই, সেই সমাজবদ্ধ হিসেবে আমাদের কিন্তু একটা সামাজিক দায়িত্ব রয়েছে। সেই ক্ষেত্রে নৈতিকতাকে আপনারা কিভাবে আপনাদের জীবনে বহন করেন, আপনারা সত্যের পথে থাকেন? যদিও নৈতিকতার নানান রকম প্রকাশ রয়েছে, সেসব নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব, আপনাদের সঙ্গে কথা হবে, আপনারা মত বিনিময় করবেন। আমাদের টেলিফোন লাইন খোলা রয়েছে 9434076705। আর এই আনন্দধারা অনুষ্ঠানে, আপনাদের পছন্দের এই আনন্দধারা অনুষ্ঠানে আমরা সাধারণত ছায়াছবির গান শুনিয়ে থাকি। শুরুতেই থাকছে অরিজিৎ সিংয়ের গাওয়া হিরোগিরি ছায়াছবির একটি গান।

শ্রোতা বন্ধুরা, রয়েছি আনন্দধারা অনুষ্ঠানে, আপনারাও রয়েছেন আনন্দধারা অনুষ্ঠানে। আপনারা কি শুনছেন? আপনারা কি টেলিফোন করার জন্য আপনারা কি তৈরি? তার জন্য কিন্তু আপনাদের রিং করতে হবে 9434076705। এই নম্বরে আমাদের টেলিফোন লাইন কিন্তু খোলা রয়েছে। হ্যাঁ, যে কথা হচ্ছিল যে আমরা সমাজবদ্ধ জীব, তাই একে অপরের সঙ্গে কিন্তু আমাদের সুসম্পর্ক রেখে চলতে হয় প্রতিদিন, যেমন পরিবারে তেমন পরিপার্শ্বে, পাড়ায় বা সামাজিক সম্পর্কযুক্ত মানুষদের সঙ্গে। সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রচুর দায়িত্ব মেনে চলতে হয়, কেননা আমাদের যদি কোনো নির্দিষ্ট আদর্শ, দায়িত্ববোধ, সংযম, এই গুণগুলো না থাকে, যেগুলো চরিত্রের মূল ভিত্তি, এই গুণগুলোই কিন্তু নির্ধারণ করে দেয় যে নীতিবোধ মানুষের কতটুকু। আর পারিবারিক নীতিবোধ সেটা তো ভীষণভাবে জরুরি, এবং পারিবারিক শিক্ষাই কিন্তু পরবর্তী প্রজন্মকে সঠিক পথে চলতে সাহায্য করে। বন্ধুরা, আপনারা কি করেন? আপনাদের কথা শেয়ার করুন। আর শেয়ার করতে হলে কিন্তু আপনাদের টেলিফোন করতে হবে। আপনারা তো আমাদের নিয়মিত শ্রোতা, আপনাদের টেলিফোন লাইন পেতে কি কোনো অসুবিধা হচ্ছে? চেষ্টা করুন 9434076705 এই নম্বরে। এই নীতিবোধ, নীতিবোধ যদি গোড়া থেকেই যদি একেবারে শৈশবেই তৈরি করে দেওয়া যায়, তাহলে কিন্তু মানুষ মিথ্যে কথা খুব বেশি প্রয়োজন না পড়লে, বা আমরা যাকে বলি অসত্য, সেটা বলে ফেলে। কিন্তু সত্য কথা বলা, এটা কিন্তু শেখানো উচিত বড়দের প্রতি বা অন্য যে কোনো, সে বন্ধু হতে পারে বা অন্যান্য সম্পর্কের যে কেউ হোক না কেন, ছোট হলেও তাকে কিন্তু সম্মানটা দেখানো উচিত। আর যে দুর্বল মানুষ আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে, তাদের প্রতি কিন্তু আমাদের আনুগত্য থাকা উচিত। আরও একটা বিষয় যেটা

0: হচ্ছে অন্যায়ের প্রতিবাদ। হ্যাঁ, এ সমস্ত কথা আমরা বলছি, আর এসে গেছে ন্যাক বন্ধু। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যালো, আনন্দধারা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি সুমির থেকে বলছি, রবীন্দ্রনাথ সারদা মন্দির থেকে।
0: আচ্ছা, কে বলছেন?
1: বেলা মিত্র বলছি।
0: ইলা মিত্র?
1: হ্যাঁ, বেলা মিত্র।
0: ও আচ্ছা, বেলা মিত্র। হ্যাঁ বেলা দি, আপনি তো আমাদের বহু পুরনো শ্রোতা।
1: হ্যাঁ,
0: কেমন আছেন বলুন?
1: আমার মোটামুটি ভালোই আছে।
0: আচ্ছা,
1: আমার আমার একটা অনুরোধ আছে যে আছে না, আনন্দ ছায়াছবি আছে রাজীব সামনে, ওই পান্নাদের গাওয়া জিন্দেগি একটা গান আছে না, মান্নাদের আনন্দ সিনেমা, ওই গানটা একটু শোনাবেন?
0: হ্যাঁ আচ্ছা, সেটা শোনাবো। একটু কথা বলে নিই আপনার সঙ্গে, আপনার কি ধারণা? আপনার তো নিশ্চয়ই আপনি অনেক পরিণত এবং অনেকটা প্রবীণ, তাই তো? মূল মূল্যবোধ কি করে তৈরি হয়, মানে নৈতিকতা বলতে আপনি কি বোঝেন? সেটা কি পারিবারিক শিক্ষার মধ্যেই পড়ে, না কিরকম আপনার মনে হয় আপনার, সেটা একটু শেয়ার করুন।
1: হ্যাঁ, পারিবারিক শিক্ষার মধ্যে তো পড়ে অবশ্যই।
0: হুম,
1: হ্যাঁ, নৈতিকতা না থাকলে কেউ কারোর সাথে ভালো মতো কথা বলতে পারবে না, কিছু মেলামেশা করতে পারবে না, নিজেকে আপন করে নেওয়া, নৈতিকতা, এইসব বিষয়ে আর কি।
0: আচ্ছা, আপনার কি মনে হয় যে এখন এই নীতি বোধ একদম, যে নতুন প্রজন্ম আমরা যাকে বলি জেনজি বা তার আগের প্রজন্ম, মানে আমাদের থেকে তারা অনেকটাই অনুজু, তাদের মধ্যে কি আপনার মনে হয় যে নৈতিকতার কোথাও একটু অভাব রয়েছে?
1: হ্যাঁ, আগে যেমন ছিল খুব নৈতিকতার দাওয়াটা ভালো ছিল, এখন অতটা গুরুত্ব নেই,
0: আচ্ছা
1: তাই না?
0: হুম,
1: কারণ একটা এড়িয়ে যাওয়া, এড়িয়ে যাওয়া ভাব
0: কোথাও মনে হয় কিছু কম, তাই তো? মানে আপনার চিন্তায়, আপনার বিচার বুদ্ধিতে এরকম মনে হয়, তাই না?
1: মনে হয়, আমার তাই মনে হয়।
0: আচ্ছা,
1: হুম,
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ, আপনি আপনার মতো করে কথা বললেন এবং অনেক দিন পর আপনার সঙ্গে কথা হলো। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকুন। হ্যাঁ, বিলা দেবীর সঙ্গে কথা হলো, উনি একটি গান শুনতে চেয়েছেন, গানটি আমরা অবশ্যই শোনানোর চেষ্টা করব, দেখব আমাদের আর্কাইভে এই মুহূর্তে পাওয়া যাবে কি যাবে না। কিন্তু উনি তার মনের কথা কিন্তু জানালেন, যে নৈতিকতা নিয়ে আজ আমাদের কথা হচ্ছে। বন্ধুরা, বিলা দেবীর কথা আপনারা নিশ্চয়ই শুনলেন, আরও বন্ধুরা নিশ্চয়ই আমাদের সঙ্গে রয়েছেন এই অনুষ্ঠানের সঙ্গে। আনন্দধারা আপনাদের খুবই খুবই পছন্দের অনুষ্ঠান, আপনারা টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। হ্যাঁ, ঠিকই বলেছেন বেলা দেবী, একজন মানুষ শিক্ষিত হতে পারেন, ধনী হতে পারেন, ক্ষমতাবান হতে পারেন, কিন্তু তার মধ্যে যদি নীতিবোধ না থাকে কি হতে পারে? এক বন্ধু এসে গেছেন, তার কাছেই শুনে নি। হ্যালো,
2: হ্যাঁ হ্যালো, বলুন।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি বলছি শিলিগুড়ির শান্তিনগর থেকে বলছি, নির্মল কুমার চক্রবর্তী।
0: আচ্ছা নির্মল বাবু, আপনি কেমন আছেন?
2: আছি, মোটামুটি ভালোই আছি এখন।
0: আচ্ছা, নৈতিকতা নিয়ে কথা হচ্ছিল, যে আপনার কি ধারণা যে এই নীতি বোধ কিভাবে পরিবারে বা পরবর্তী প্রজন্মে আমাদের ছড়িয়ে দেওয়ার তো একটা দায়িত্ব রয়েছে একজন বড় মানুষ হিসেবে, তাই না? বয়সে বড়, প্রবীণ মানুষ হিসেবে, সেক্ষেত্রে আপনার ধারণা কি?
2: দেখেন, নৈতিকতা ছোট থেকে বাবা মার মাধ্যমে শেখাতে হয়, বাবা মারাই শিখিয়ে দেয় যে এটা অন্যায়, এটা করবে না, কথা মিথ্যে কথা বলবে না, বা বড়দেরকে সম্মান করবে।
0: ঠিক,
2: যেরকম যেরকম হয় টাইম টু টাইম তাদেরকে শেখাবে,
0: পারিবারিক ভাবে কিন্তু ভীষণ ভাবে শেখানো দরকার, তাই না?
2: হ্যাঁ, একদম শিশু বয়স থেকে শেখাই, আস্তে শিশু কৈশোর যৌবন,
0: হ্যাঁ,
2: তাহলে ওরা ওটা মনে রাখবে এবং সেই জিনিসটা ওরা পাঠেও করে চলবে,
0: আগামী
2: পথে বলে একদম অসুবিধা হবে না।
0: হ্যাঁ, আর স্কুলে গিয়ে অনেক সময় দুষ্টু বাচ্চা, তারা হয়তো একটু অন্যরকম, তাদের পারিবারিক সংস্কার একরকম, সেক্ষেত্রে

0: যদি তাদের তাহলে তাদের স্খলন ঘটারও কোনো সম্ভাবনা থাকে না, তাই না?
1: না না না
0: হ্যাঁ,
1: না,
0: যদি তাদের চারিত্রিক যে গোড়াটা, ভিতটা যদি শক্ত থাকে, নীতি বোধটা যদি শক্ত থাকে, তাই না?
1: এটা বাবা মার প্রথম কর্তব্য বাচ্চাদেরকে ঠিকভাবে নৈতিকতাটা শিখিয়ে দেওয়াটা।
0: একদম একদম। আর স্কুলেরও একটা, স্কুলে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন,
1: দিদিমণি বা টিচাররা ওনারাও শেখান, নীতিবোধটা ওনারাও শেখান।
0: ঠিক ঠিক, নির্মলবাবু খুব ভালো বললেন, খুব ভালো লাগলো, অনেকদিন পর কথা হলো, খুব ভালো থাকবেন।
1: যুক্ত আছি তো, আমি তো রেডিওতে একটা প্রোগ্রামও করলাম
0: আচ্ছা, বাহ,
1: 27 জানুয়ারি,
0: ও খুব ভালো, খুব ভালো, বাহ,
1: সংবাদ দা প্রোগ্রাম করেছিল আমার তো।
0: আচ্ছা, অভিনন্দন আপনাকে, খুব ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আমাদের আরও অনুষ্ঠান রয়েছে, ফোন ইন অনুষ্ঠান আরও আছে আজ রাত পর্যন্ত, সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, অনেক ধন্যবাদ। হ্যাঁ, নির্মলবাবুর সঙ্গে কথা হলো, ভালো লাগলো কথা বলে। আমরা পরের গানে চলে যাই, কুনাল গঞ্জাওয়ালা এবং জুন বন্দ্যোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে গাওয়া একটি গান।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন লাইভ ফোন ইন আনন্দধারা অনুষ্ঠানে। আর এখন আপনাদের জানিয়ে দিই সান্ধ্যকালীন শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন। গুরুত্বপূর্ণ সড়কগুলিতে যান চলাচল ধীর গতির থাকতে পারে, অনুগ্রহ করে আপনারা সতর্ক থাকবেন, এরকম একটি পরামর্শ দেওয়া হয়েছে। আর কোথায় ধীরে চালাতে হবে, এরকম কিছু রেন নির্মাণাধীন এলাকা রয়েছে, সেই এলাকাগুলি হলো দার্জিলিং মোড় ক্রসিং, যেখানে উন্নয়নমূলক কাজ চলছে সংযোগস্থলে, আর রয়েছে NH-10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় পর্যন্ত, সেখানেও কিন্তু ধীর গতিতে গাড়ি চালাতে হবে। আর শাহুডাঙ্গি আমবাড়ি লিংক ব্রিজ, তিস্তা ক্যানেল এবং ক্যানাল মোড়, এই সমস্ত এই অঞ্চলে নতুন সেতু নির্মাণের কারণে সেতুটি বন্ধ রয়েছে। অতিরিক্ত ট্রাফিক সতর্কতাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিনে। রাত 8টা পর্যন্ত বাগডোগরা হাট থেকে বাগডোগরা অবধি যান চলাচলে কিন্তু ভিড় হতে পারে, যার জন্য আপনারা সতর্ক থাকবেন। এই এলাকাগুলোর জন্য একটু সতর্কতা জারি করা হয়েছে। একতিয়াশাল হাট থেকে আহিঘর রাত 8টা পর্যন্ত যানবাহনের চাপ বৃদ্ধি পেতে পারে, তাই আপনারা সতর্ক থাকবেন, এরকম বার্তা জানানো হয়েছে। বলরাম হাট থেকে ক্যানাল রোড দুপুর 3টে থেকে সন্ধে 7টা পর্যন্ত এখানে ধীর গতির যান চলাচল কিন্তু প্রত্যাশিত। গুরুত্বপূর্ণ কিছু রুট পরামর্শ জানানো হয়েছে। বাগডোগরা বিমানবন্দর ও NGP স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যান চলাচল কাওয়াখালী ও খাপরাইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে, এরকম কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে। NGP স্টেশনগামী যানবাহন তাদের জন্য বলা হয়েছে যে অনুগ্রহ করে সেবক রুট এড়িয়ে চলুন, কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করতে হবে। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহনে জানানো হয়েছে যে খাপরাইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন আপনাদের জানিয়ে দেওয়া হলো। ট্রাফিক অফিস থেকে যা জানানো হয়েছে সেগুলো আমাদের শ্রোতা বন্ধুদের জানিয়ে দেওয়া হলো। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান আনন্দধারায়। আমাদের টেলিফোন লাইন খোলা রয়েছে, আমাদের হাতে এখনও কিছুটা সময় রয়েছে, আপনারা টেলিফোন করতে পারেন, কথা বলতে পারেন। সরাসরি 9434076705 এই নম্বরে আপনারা রিং করে কথা বলতে পারেন। এবং আজ কথা হচ্ছে নীতিবোধ বা নৈতিকতা, এরকম একটি বিষয় নিয়ে আপনাদের ধারণা জানতে দেওয়া হয়েছে। আমরা এবার শুনিয়ে দেব পরের গান। শোনানোর আগে এক বন্ধুকে পেয়ে গেছি, বন্ধুর সঙ্গে কথা বলে নিচ্ছি। হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আচ্ছা নিতাইবাবু, আপনাকে আমাদের এই আনন্দধারা অনুষ্ঠানে, রাদার বলা ভালো আপনাদের আনন্দধারা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি?
1: আছি, আপাতত ভালো আছি। তো মাঝখানে আমার শরীর খুবই খারাপ ছিল, কারণ আমার হার্ট অ্যাটাক হয়েছিল, তারপরে পেসমেকার বসানো হয়েছে।
0: বাবা, সে তো বিশাল চাপ গেছে, একটা শারীরিক ঝড় গেছে।
1: তো প্রথম এই বছরের প্রথম দিন থেকেই আমি নার্সিং হোম আর ডাক্তার এই নিয়ে চলছিল, এখন আপাতত ভালো আছি।
0: আচ্ছা, ভালো থাকুন, খুব ভালো। আর ছোট্ট করে একটু জানিয়ে দিই,

0: সে পড়াশোনা করছে, যে স্কুলে পড়াশোনা করছে সেই স্কুলেরও কিছু নীতিগত ব্যাপার
1: ঠিক
0: থাকে।
1: আমার মনে হয়, মানে আপনারও কি মনে হয় যে মনীষীদের জীবন এগুলো কিন্তু ভীষণভাবে পড়ানো দরকার, তাই না?
0: এখনকার দুনিয়ায় সেই রকম পরিবার এবং সেই রকম স্কুলের সংখ্যাটাও একটু কম হয়ে গেছে। এখন তো সব হয়ে গেছে কমার্শিয়াল স্কুল, আসলে সেখানে ইনকামটাই সব থেকে বড়। হ্যাঁ,
1: সেটা তো
0: টাকাটা
1: ঠিকই,
0: একটু কমই
1: তবুও
0: হয়ে যায়।
1: আমাদের ওই সেই নেতিবাচক কথাগুলো থেকে একটু বেরিয়ে এসে আমরা কিন্তু ভালোটাই চাইবো, তাই না?
0: অবশ্যই, সে
1: হ্যাঁ,
0: তো
1: একদম
0: সবাই
1: তাই,
0: চায়,
1: একদম তাই। হ্যাঁ, সমাজে যাতে ভালোটা ছড়িয়ে দেওয়া যায়।
0: মানুষের মতো মানুষ হয়ে দেশের মানুষের
1: হুম
0: জন্য কিছু করি,
1: হুম
0: সেটাই আমাদের
1: ঠিক,
0: সবারই আশা।
1: একদম তাই। মনীষীদের জীবনই পড়া উচিত, তারা কি করে মানে সমাজের ভালোটুকু তুলে দিতে পারে সেই বাণীগুলো কিন্তু জানা দরকার, তাই না?
0: মায়ের ইচ্ছা থাকে যে আমার সন্তান ভালো হোক, দেশের জন্য গর্ব হোক,
1: ঠিক,
0: এটাই সবাই চায়।
1: হ্যাঁ
0: হ্যাঁ,
1: ঠিক বলেছেন,
0: কিন্তু
1: ভালো
0: সেই
1: থাকবেন। হ্যাঁ
0: জায়গাটা
1: হ্যাঁ,
0: বিফল হয়ে যায়, তখনই আমাদের মন খারাপের ব্যাপারটা হয়।
1: সত্যি সত্যি ঠিক, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে নিতাইবাবু। ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। কথা হলো নিতাইবাবুর সঙ্গে, নিতাইবাবু ভীষণ ভালো কথা বললেন। আমরা লগ্নজিতা চক্রবর্তীর গান এবার আপনাদের জন্য রাখছি।

ঘরিয়ান বাইরে ছায়াছবিটি গানটির সাথে সাথে শেষ হলো আজকের লাইভ ফোন ইন এবং আউট আনন্দধারা। আনন্দধারা আবারও আগামীকাল। এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, আপনারা খুব ভালো থাকবেন, নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের

বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি এবং দু একটি জায়গায় প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হয়েছে। সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের গতকালের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। বৃষ্টিপাতের পরিমাপ পরিলক্ষিত হয় আম্ফু মাঝিয়া 12 সেন্টিমিটার, মঙ্গন 9 সেন্টিমিটার, বালুরঘাট 7 সেন্টিমিটার, সিংহিক 6 সেন্টিমিটার, ওদলাবাড়ি টি এস্টেট 5 সেন্টিমিটার, গ্যাংটক 5 সেন্টিমিটার, সিপকের 4 সেন্টিমিটার, ডামথাং সিঙ্গিমারি 2 সেন্টিমিটার করে, জলপাইগুড়ির ঘিস এবং ঘুঘুমারি কোচবিহারের 2 সেন্টিমিটার করে বৃষ্টিপাতের পরিমাপ পরিলক্ষিত হয়। আবহাওয়ার এক পূর্বাভাসে জানানো হয়েছে যে পরবর্তী 3 দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং সিকিমের বেশিরভাগ জায়গায় বৃষ্টি অথবা বরফ পতনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে যে আগামী 3 দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের আলিপুর, জলপাইগুড়ি, দার্জিলিং জেলার 2-1টি জায়গায় ঘন্টায় 7-11 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমস্ত জেলার 2-1টি জায়গায় 40-50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিকিমের 2-1টি জায়গায় বজ্রবিদ্যুৎ হতে পারে এরকম জানানো হয়েছে। আবহাওয়ার খবর শুনলেন। এখন আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। সন্ধে 6:05 একটি বিশেষ অনুষ্ঠান, 2026 পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থানাধিকারী সামন্ত কুণ্ডুর সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন মৌমিতা আঢ্য। পবিত্র বর্মনের কণ্ঠে ভাওয়াইয়া সন্ধে 6:40। সন্ধে 7:05 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, হিন্দি ছবির লাইভ ফোন ইন অনুষ্ঠান রাত 8:00। অনুয়া বর্মন শিল্পীকণ্ঠে আধুনিক গান রাত 8:30। রাত 9:30 গানে গানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রাত 10:10। 10:30 লাইভ ফোন ইন এবং আউট অনুষ্ঠান মনের জানালা। এখন বিবিধ ভারতী কেন্দ্রের 2-1টি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। সন্ধে 7:45 ইনসে মিলিয়ে হাওয়ামহল রাত 8:00, রাতনাটায় আপকে লিয়ে আজকে ফানকার রাত 9:30, রাত 10:30 ঢালতি যায় রাত। আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শুনলেন। আকাশবাণী শিলিগুড়ি, এখন পরবর্তী অনুষ্ঠান।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ি বিশেষ নিবেদন সদ্য প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল, আর তাতে পঞ্চম স্থান যে অধিকার করেছে সামন্তক কুণ্ডু, তার সঙ্গে আমরা আজ কথা বলে নেব যে কেমন করে সে পড়াশুনো করেছিল, তার ভালো লাগা মন্দ লাগা এইসব নিয়ে। নমস্কার সামন্তক, কেমন আছো? অনেক অনেক স্বাগত জানাই এবং অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আকাশবাণী কার্শিয়াং এর পক্ষ থেকে তোমাকে।
1: ধন্যবাদ।
0: তো বলো, এই যে তুমি মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছো, কেমন লাগছে তোমার?
1: অবশ্যই আমি আনন্দিত, নিজে এতদিনে পড়াশোনা তার সফলতা এসেছে, অবশ্যই আনন্দিত।
0: তুমি কি এটা আশা করেছিলে না আরো ফল ভালো করবে আশা করেছিলে?
1: দেখুন, পরীক্ষা তো অবশ্যই ভালো হয়েছিল, অবশ্যই আমি আনন্দিত, তবে আরেকটু ভালো হলে অবশ্যই ভালো খুশি হতাম।
0: কতটা আশা করেছিলে, কত নম্বর পেয়েছো তুমি?
1: আমি 693 পেয়েছি।
0: তো কতটা আশা করছিলে?
1: আরো যদি 2-3 নাম্বার বাড়তো কিছু সাবজেক্টে, সেক্ষেত্রে হয়তো খুশি হতাম।
0: আচ্ছা, কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো? কোন সাবজেক্টে একটু কম মনে হচ্ছে?
1: বাংলায় 97, ইংরেজিতে 98,
0: আচ্ছা,
1: এই দুটোতেই কম মনে হচ্ছে, বাকি ঠিকই আছে আমার মনে হচ্ছে।
0: আর বাকিগুলোই কত পেয়েছো সবগুলোই?
1: অঙ্কে এবং ফিজিক্যাল সায়েন্সে 100, লাইফ সায়েন্স এবং ইতিহাসে 99 করে, আর ভূগোল 100।
0: বেশ, তোমার কোন বিষয়টা ভালো লাগে? ভবিষ্যতে তুমি কি হতে চাও?
1: ভবিষ্যতে আমি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়তে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই।
0: আচ্ছা, তোমার কোন বিষয়টা ভালো লাগে? ম্যাথ, ফিজিক্স?
1: ফিজিক্স।
0: ফিজিক্স? তো ইঞ্জিনিয়ার হতে চাও, কি ইঞ্জিনিয়ার হতে চাও, কোন বিষয়টা?
1: কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অবশ্যই করতে চাই।
0: আচ্ছা, কম্পিউটার সায়েন্সটাই নিয়ে পড়তে চাইছো কেন?
1: দেখুন, কম্পিউটারে অনেক অনেক রকম ব্যবহার হয়, মানুষের নানাভাবে কম্পিউটার কাজে লাগতে পারে, কিন্তু কম্পিউটারকে আরো উন্নত করার প্রয়োজন, সেই দিক দিয়ে আমি গবেষণা করতে চাই।
0: কম্পিউটার
1: কিভাবে আরো ভালো, আরো কিভাবে ভালোভাবে মানুষের কাজে লাগানোর জন্য কম্পিউটারটাকে উন্নত করা যায়, আরো সেই দিকটা দেখতে চাই।
0: আচ্ছা বেশ, তুমি যে এই যে কম্পিউটারটাকে নিয়ে পড়াশোনা করতে চাইছো, এগিয়ে নিয়ে যেতে চাইছো, এটা কি কারো দ্বারা অনুপ্রাণিত নাকি এমনি নিচে নিচে?
1: দেখুন, ছোট থেকে আমার, মানে ছোট থেকে, খুব ছোট থেকে না, মানে বড় যখন আস্তে আস্তে বড় হয়েছি, তখন ইঞ্জিনিয়ারিং এর দিকটাই ভালো লাগা শুরু হয়েছে। যখন যে কম্পিউটারটা দেখলাম, মনে হলো যেন এই ডিভাইসটা এখন মোটামুটি জগৎটাকে এখন কম্পিউটারই চালাচ্ছে, তো সেই জিনিসটাকে আরো উন্নত করা অবশ্যই প্রয়োজন মনে হয়।
0: তোমার কি আইআইটি তে পড়ার ইচ্ছে?
1: অবশ্যই।
0: আচ্ছা আচ্ছা, তুমি ছোটবেলায় কোথায় পড়াশোনা করেছো? এখানে তো 5 থেকে পড়াশোনা করেছো।
1: হ্যাঁ, 5 থেকে এখানে পড়ছি।
0: ছোটবেলায় কোথায় পড়াশোনা করেছো?
1: আরামবাগে আনন্দমার্গ স্কুল বলে একটি স্কুল ছিল, সেখানে পড়াশোনা করেছি।
0: সেখান থেকে তোমার এখানে নরেন্দ্রপুরে আসা মানে কি, সেটা কি তোমারই ইচ্ছে ছিল?
1: অবশ্যই আমার ইচ্ছে ছিল এখানে আসার, এই স্কুলে খুবই সুনাম করেছিলাম, বুঝতে পারছি সত্যি এর বিকল্প হয় না,
0: তার জন্য তুমি এসেছিলে। তো তোমার পড়াশোনার পাশাপাশি আর কি করতে ভালো লাগে?
1: আমাদের এখানে বিকালে মাঠে যাওয়ার প্লে টাইম থাকে, ওখানে বিকালে আমরা মাঠে গিয়ে খেলি, এইটি ভালো লাগে, খেলাধুলা করতে ভালো লাগে অবশ্যই।
0: আর গান বাজনা?
1: গান বাজনার দিকে আমার সেরকম খুব একটা ইন্টারেস্ট নেই।
0: কবিতা লেখা?
1: সেসব মানে আগে ছোটবেলায় এই কাজগুলো করতাম, কিন্তু যত সময় বাড়ছে এগুলোর পরিমাণ সত্যি মানে কমছে আর কি। খেলাধুলাটা রয়েছে।
0: কবে কবিতা লিখেছিলে প্রথম?
1: প্রথম কবিতা লিখেছিলাম ক্লাস 3-তে।
0: কি কবিতা লিখেছিলে মনে আছে?
1: না, কবিতার নাম আম ছিল, কিন্তু বাকি আর লাইন মনে নেই।
0: আম?
1: আম।
0: আচ্ছা, তার মানে তুমি আম খেতে ভালোবাসো নিশ্চয়ই?
1: হ্যাঁ অবশ্যই।
0: আচ্ছা, কি খেতে ভালোবাসো তুমি বলো।
1: দেখুন, আমার তো যদি একদম পারফেক্ট খাবারের আইটেম বলে চিকেন বিরিয়ানি অবশ্যই খুব ভালো লাগে।
0: আচ্ছা, সেটা কি মায়ের হাতে না বাইরে?
1: হ্যাঁ হ্যাঁ, মা মা খুব সুন্দর রান্না করেন।
0: আচ্ছা, তো সেটা চিকেন বিরিয়ানি। আর কি খেতে ভালো লাগে, আর কি খেতে ভালো লাগে না?
1: ভালো লাগে না সেরকম আর কিছু নেই, হোস্টেলে থাকতে হয় তো সব খাবারই ভালো বানিয়ে নিতে হয়েছে।
0: তবুও তো থাকে কারো যে এটা ভাল লাগে না ওটা ভাল লাগে না। আর তুমি বললে ফিজিক্স পছন্দের, তো সে এগিয়ে যেতে চাও কম্পিউটার সায়েন্স নিয়ে, কম্পিউটারের কোন জায়গাটাকে নিয়ে এগিয়ে যেতে চাইছো তুমি?
1: এবারে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, কম্পিউটারের মাদার বোর্ডের মধ্যে অনেক কিছু জিনিসপত্র, ওগুলো পরপর আপগ্রেডেশন করলে কম্পিউটার আরো ভালো হয়। তো সেরকম সিডি, কারণ আমরা একটা জিনিস, আমাদের মানুষের শরীর যেমন কার্বন দিয়ে তৈরি, সব কম্পাউন্ডে কার্বন আছে, সেরকম কম্পিউটার মাদার বোর্ডের মধ্যে সব কম্পাউন্ডে সিলিকন থাকে। তো মানুষের যেরকম এত বড় একটা ওয়ার্ল্ড তৈরি হয়েছে কার্বন নিয়ে, যার উপর পুরো অর্গানিক কেমিস্ট্রি বা বায়োলজি দাঁড়িয়ে রয়েছে, সেরকম যদি কম্পিউটার কোনো একটা ওয়ার্ল্ড তৈরি করে যায় সিলিকন নিয়ে, সেই দিকটা নিয়ে, মানে এরকম অনেক বিচার আছে।
0: আচ্ছা বেশ, তুমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাও আর এগিয়ে যেতে চাও, তো কেমন করে তুমি পড়াশোনা করেছিলে, কত ঘন্টা পড়াশোনা করেছিলে? যে এই
1: আমাদের এখানে পড়াশোনা বলতে এতদিন যা ছিল, সকালে 2 ঘন্টা পড়া, সন্ধ্যায় 2 ঘন্টা, খাওয়ার পর আরো 1.5 ঘন্টা, এটাই আমাদের রুটিন।
0: আর বাড়িতে যখন ছিল তখন মা বাবা কেমন সাহায্য করেছেন?
1: অবশ্যই মা বাবা খুবই সাহায্য করেছেন,
0: হুম হুম
1: নানাভাবে আমাকে সহায়তা করেছেন অবশ্যই।
0: তো কত ঘন্টা করে পড়তে?

0: বাড়িতে 3 মাস যে,
1: বাড়িতে খেলে ধরুন এই এই সময়টা অবশ্যই আর একটু বাড়তো,
0: হ্যাঁ
1: আরো
0: হ্যাঁ
1: 2-3 ঘন্টা বাড়তো,
0: আচ্ছা,
1: কারণ স্কুল টাইমটা তখন তো ফাঁকা হতো ওই সময়টায় কিছুটা।
0: রাত্রে পড়তে না দিনের বেলাতে?
1: না রাত্রে বেশি পড়তাম না,
0: আচ্ছা
1: আমাদের এখানে মোটামুটি 10:30টায় লাইট অফ হয়ে যায়, 10:30-11টায় বাড়িতে, ওটাই মেনটেন করার চেষ্টা করছি।
0: ও, মোটামুটি পড়াশোনার সময় কি মা সাহায্য করতো না বাবা বেশি সাহায্য করতেন?
1: দেখুন আমার বাবার তো, বাবার কাজের সূত্রে খুব একটা বাড়িতে থাকার সময় সুযোগ হয় না আর কি, ওই জন্য বাবাকে অন্য জায়গায় থাকতে হয় কারো কর্মসূত্রে, ওই
0: আচ্ছা,
1: জন্য।
0: ঠাকুমা আছে বললে তো,
1: ঠাকুমা পাশে দুজনই আছে।
0: হ্যাঁ হ্যাঁ, তো তারা তোমাকে কিরকম সাহায্য করেছেন? আর এই যে রেজাল্ট, তোমার রেজাল্ট বেরোবের পর তাদের সকলের অনুভূতিটা কিরকম আগে বলো।
1: সকলেই খুবই আনন্দিত এবং অবশ্যই মানে দেখা হয়নি কারণ ওনারা আসতে পারেনি কিছুক্ষণ অব্দি,
0: হুম হুম
1: তো অনেক কথা হয়েছে, অবশ্যই তাদের কথার মধ্যে উৎসাহ দেওয়া করেছে, যথেষ্টই তারা আনন্দিত।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে সামন্তক। আবারও একবার তোমাকে আকাশবাণী শিলিগুড়ি পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এখন একটু সামন্তকের বাবার সাথে কথা বলে নেব। নমস্কার,
2: নমস্কার,
0: অনেক অনেক স্বাগত জানাই এবং অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনাকে। আপনার নাম বলুন।
2: আমার নাম শুভেন্দু কুন্ডু,
0: আপনি কি করেন?
2: আমি হচ্ছি সহকারী বিদ্যালয় পরিদর্শক, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে ওই
0: আচ্ছা
2: শ্যামপুর 2 নম্বর ব্লক হাওড়াতে আমার পোস্টিং বর্তমানে।
0: আচ্ছা আচ্ছা, তাই আপনি বাড়ির বাইরেই বেশি থাকেন সামন্তক যেটা বললো। সামন্তককে আপনি ছোটবেলা থেকে কিরকম দেখেছেন, ও কিরকম ছিল?
2: ছোট থেকেই পড়াশোনা, ওকে কোনোদিনই চাপ দেওয়া হতো না, ও নিজে থেকেই পড়াশোনা করতো, পড়াশোনার বাইরেও আবৃত্তি ও খুব ভালো করতো, আবৃত্তি ও বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতো,
0: আচ্ছা, আবৃত্তি
2: আঁকতে
0: করতো ও পুরো
2: ভালোবাসতো।
0: চেপে গেল কিন্তু, ও কিন্তু পুরো চেপে গেল, আবৃত্তি যে করতো সেটা কিন্তু ও বললো না।
2: হ্যাঁ ওইটা
0: সামন্তকের
2: ওই
0: কাছ থেকে আমি শেষে কিন্তু একটা আবৃত্তি শুনবো, তুমি তৈরি থাকো। আচ্ছা, আর কি কি করে একটু আপনি বলুন।
2: ওই আবৃত্তি, কুইজ, তারপরে বিভিন্ন স্থানে ছোট ছোটখাটো বক্তৃতা, এই সমস্ত গুলো কিন্তু ছোট থেকেই করতো এবং পারদর্শিতার সাথেই করতো, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতো। কিন্তু
0: আচ্ছা
2: যত বয়স বাড়ছে তত যেহেতু ও মিশনের মধ্যে যখন প্রবেশ করে গেল তখন ওর পরিসরটা কমে গেল,
0: হুম হুম
2: তবুও যখন প্রথমের দিকটা যখন 5 বা 5-6-এ যখন পড়ে তখন
0: হুম
2: ওর
0: হুম
2: তো কোভিড পিরিয়ডটা, সেই সময় কিন্তু ও মিশনে ভর্তি হলো
0: হুম হুম
2: ছিল আমাদের কাছে, কারণ তখন যেহেতু কোভিড চলছে সেই সময় কিন্তু মিশন থেকে পড়াশোনাও অনলাইনে হয়েছে এবং তার সাথে সাথে যে মিশনের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা হতো,
0: হুম হুম
2: এটা ধরুন কুইজ থেকে আরম্ভ করে আবৃত্তি থেকে আরম্ভ করে মানে ওদের অলরাউন্ড ডেভেলপমেন্ট বলতে যেটা বোঝায় সেটা কিন্তু মিশনে পড়ার ফলে আমার ছেলের অনেক সম্ভব হয়েছে। তো
0: হুম
2: ওই
0: হুম
2: সময় ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং কোনো কোনো ক্ষেত্রে সফল হয়েছে, কিন্তু ওর ওর কাছে যেটা টার্গেট ছিল কিন্তু সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে,
0: হুম হুম
2: মানে প্রাইজ যে পেতেই হবে এটা কিন্তু ওর নয়, কিন্তু অংশগ্রহণটা ওর থাকতো
0: মূল লক্ষ্য,
2: সমস্ত
0: হ্যাঁ
2: ক্ষেত্রেই।
0: হ্যাঁ। তো পড়াশোনার প্রতি ওর ভালোবাসা বেশি না অন্য কিছুর প্রতি ভালোবাসা বেশি?
2: না ওর পড়াশোনা যেটা মানে যখন পড়তো ওর জিনিসটা খুব মন দিয়ে পড়তো এবং ওর যেটা একবার মানে সময় কম কম সময় পড়তো কিন্তু যেটা পড়তো সেটা কিন্তু মনে রাখতে পারতো, মানে ওর কিন্তু মানে
0: স্মরণ
2: স্মৃতিশক্তিকে ছোট
0: শক্তিটা
2: থেকে।
0: হ্যাঁ বেশি। হ্যাঁ, তো আপনি কি বলবেন, ওর যে এই যে ইঞ্জিনিয়ার হবে বলছে সেটা কি কাকে দেখিয়ে, নাকি এটা সম্পূর্ণ ওর ইচ্ছা?
2: ওটা এটা যেহেতু ওর ওর মন থেকেই এই ইচ্ছাগুলো হয়েছে, কারণ আমরা যেহেতু চাপিয়ে কিছু দেইনি, ও নিজে থেকেই বলেছে যে আমি মানে মাধ্যমিক যেহেতু লাইফ সায়েন্স নিয়ে মাধ্যমিক তো পড়তেই হবে, সুতরাং লাইফ সায়েন্সটা ওই মাধ্যমিক পর্যন্তই, লাইফ সায়েন্সের প্রতি ওর মানে আমার আগ্রহ নাই, আমি জেইই মেন এবং অ্যাডভান্স দিয়ে IITতে যাব, এটাই ওর মানে লক্ষ্য ছিল
0: মূল
2: এবং ওটা
0: লক্ষ্য,
2: ওর লক্ষ্য। আমরা কিন্তু কোনো ওকে প্রেশারাইজ বা কিছু করিনি, ও কিন্তু নিজে থেকেই ওই প্রফেশনটাকে বেছে নিয়েছে এবং সেই দিকেই ও অগ্রসর হচ্ছে।
0: আচ্ছা। ছোটবেলার কোনো কি ঘটনা আছে যেটা আপনাদের মনকে খুব নাড়া দেয়? ছোটবেলায় দুষ্টুমি করেনি?
2: দুষ্টুমি বলতে সেইভাবে কোনো দুষ্টুমি ছিল না, মানে ওর কোনো ডিম্যান্ড ছিল না। অনেক অনেক ছেলে যেমন বিভিন্ন ধরনের বায়না বা ইয়ে থাকে, ওর কিন্তু কোনো ডিম্যান্ড ছিল না, ওকে যেটাই দেওয়া হতো সেটাই, সে জামা থেকে পড়া থেকে আরম্ভ করে খেলনা থেকে আরম্ভ করে ওর মধ্যে কিন্তু কোনো চাহিদা ব্যাপারটা ছিল না প্রথম থেকে যে আমাকে এটা দিতে হবে।
0: আর কোন ঘটনা আপনাকে খুব মনকে নাড়া দেয়, ওর কোন ঘটনা?
2: ওর ঘটনা বলতে গেলে ও এই যে মিশনে ভর্তি হবে তার জন্য যে প্রিপারেশন, পরে চলাকালীন পরে ও আনন্দমার্গে পড়ছে, আনন্দমার্গ থেকে ওকে একটা নির্দিষ্ট কোচিং সেন্টার কলকাতায় নিয়ে আসতাম শনিবারে, ওই ছোট বয়সেই ওকে নিয়ে আসতাম শনিবারে, আবার রবিবারে ওকে নিয়ে ফেরত যেতাম বাড়িতে, আরামবাগে ফিরে আসতাম। ও কোচিং সেন্টারটা ছিল গড়িয়াতে, সুতরাং এই যে জার্নি এক বছর ধরে টানা শীত গ্রীষ্ম বর্ষা, কোনো ওর মধ্যে কোনো মানে ও অদম্য ইচ্ছা ছিল, এবং এই অদম্য ইচ্ছাটা মানে জন্যই ও কিন্তু মিশনেতে মানে চান্স পেয়েছে, এবং সেই চান্সটাকে ও কাজে লাগিয়েছে। মানে আমি বলতে চাইছি ওর মানে ওর মধ্যে যে মানে দৃঢ় ইচ্ছা মনোভাব ছিল, এবং ধরুন ওর শরীর খারাপ হলেও কিন্তু কোনো ক্লাস ও মিস করেনি। মাঝে একবার শরীরও খারাপ মানে হয়তো বমি করছে বা করছে, কিন্তু সে কিন্তু তার যে আমাকে ক্লাসটা করতেই হবে, মা আমাকে একটু যা হোক করে সুস্থ করে দাও আমি ক্লাস করব।
0: আচ্ছা, ওর যে ছোটবেলা থেকে আপনি বলছেন এই যে অদম্য ইচ্ছে বা জেদ, এটা তো ছিলই, ওর ভালো লাগা মন্দ লাগা সম্পর্কে একটু বলুন।
2: ভালো লাগা বলতে ও কিন্তু খাবার ব্যাপারটার মধ্যে কিন্তু ও কোনো সিলেক্টিভ কিছু নাই, ও সমস্ত কিছুই খায়। যদি বললো চিকেন বিরিয়ানির কথা, ওটা ওই বড় বয়সে একটুখানি ও যেহেতু স্বাদ চাপিয়ে ওইটা ওর ফেভারিট খাবার হয়ে গেছে, কিন্তু তার আগে কিন্তু ও বেশি ধরনের বিভিন্ন ধরনের মাছ খেতে ভালোবাসতো। এই যে বাড়িতে যখন যায় তখন ওর ডিম্যান্ড থাকে অনেক রকম, পরে ও যেটা যে রুই মাছের পোস্ত আমাকে করে দাও, ফ্রাইড রাইস করে দাও বা পোলাও, মানে ওর মাই কিন্তু ওগুলো সব বাইরে থেকে কিনে আনা নয়, ওর মাই বানিয়ে দেয় এবং ওগুলো খেয়ে তৃপ্তি বেশি ওর অনুভূত হয়।
0: আচ্ছা, এই যে যখন রেজাল্ট, হ্যাঁ হ্যাঁ, বাইরের পছন্দ করে না, ও যখন রেজাল্ট বেরোলো তখন আপনাদের অনুভূতিটা কিরকম ছিল, আপনি কি করছিলেন বলুন?
2: রেজাল্ট বলতে গেলে আমাদের তো ওই দিনকে সকালেই মিশনে চলে গেছিলাম আমি এবং ওর মা, ওদের তো একটা জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করে প্রতি বছরই দেখেছি, সুতরাং আমরাও চলে গেছিলাম যে জায়ান্ট স্ক্রিনে রেজাল্ট দেখবো এবং ছেলেদের সাথে আনন্দটাকে আরো ভাগ করে নেব। আমাদের একটা মনে একটা সুপ্ত ইচ্ছে ছিল যে হয়তো এমন পরীক্ষা দিয়েছে বলেছে, কারণ ওর একটা অ্যাসেসমেন্ট থাকে এবং অ্যাসেসমেন্টটা বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক হয়। ও যখন ও বলেছিল যে আমার ইংরাজিতে একটা নম্বর ভুল হয়েছে, বাকি কিন্তু আমার সমস্ত কিছুই ঠিক আছে, সেইখান থেকে আমাদের একটা মোটামুটি মনে একটা ইয়ে ছিল যে ও এবারে হয়তো কিছুটা ভালো রেজাল্ট করবে। তো সেই আশা নিয়ে আমরা দুজনে মিলে সকালে গিয়ে ওখানে হাজির হই 9টার সময়, 9:30 থেকে এবিপি আনন্দ ওখানে লাইনটা চালিয়ে দেয়, এবং তারপর যখন ঘোষণা হতে হতে হতে হতে যখন পঞ্চম স্থানে ছেলের নামটা ঘোষণা হয়, তখন তো ভগবতী বাবা হিসাবে একটা গর্বের এই কৃতিত্বটা পুরোপুরি ওরই প্রাপ্য, কারণ ও মিশনেতে মহারাজদের গাইডেন্সে বা ওখানকার যারা টিচার হাউস মাস্টারদের গাইডেন্সে কিন্তু নিজেই পড়াশোনা করেছে, কারণ এখানে ওকে মানে পড়তে হয়েছে নিজেই, কেউ তাকে বলেনি যে তাকে হয়তো উপাদানগুলো দিয়েছে কিন্তু পড়তেটা তাকে নিজেই হয়েছে, সুতরাং আমি মনে করি ওই কৃতিত্বটা পুরোপুরি ওরই প্রাপ্য।
0: আচ্ছা বেশ, তো বাবা হিসেবে কি বার্তা দেবেন আপনি সকলের উদ্দেশ্যে?
2: আমি বাবা হিসেবে যেটা বলতে চাই যেটা সেটা হচ্ছে যে ও মানে যে মানে ভাবে ও পড়াশোনা করেছে বা এখন যে 11-12 যে পড়াশোনাটা ও চালিয়ে যাচ্ছে, এটা যদি মানে অ্যাকচুয়ালি যদি সিস্টেমেটিক্যালি পড়া যায় তাহলে কিন্তু 5-6 ঘন্টায় যে ওদের রুটিন আছে সেই রুটিনটাই কিন্তু যথেষ্ট, যদি সেটাকে মানে প্রপারলি গাইডেন্স এ পড়া যায়। মানে অনেকেই যখন বলে যে 10-12 ঘন্টা পড়ি বা ইয়ে করি, কিন্তু আমি মিশনের ছেলেদের যারা ও ছাড়াও তো আরো 6 জন স্থান অধিকার করেছে, তখন সকলেই কিন্তু একই রুটিনের মধ্যে দিয়ে গেছে, সুতরাং যে সফলতা অর্জন করা যায় প্রপার যদি মানে প্ল্যানিং করে পড়া যায় সেটা কিন্তু মিশনের ছেলেদের মানে কাছে এটা মানে বড় বছরের পর বছর নজির হয়ে আসে।
0: বেশ, খুব ভালো, তো অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে, আবারও একবার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এবার একটু সামন্তকের মায়ের সাথে আমি কথা বলে নেব। নমস্কার।
3: নমস্কার।
0: অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাকে। আপনার নাম?
3: আমার নাম কাপলি দেকুন্ডু।
0: আচ্ছা, আপনি কি করেন?
3: আমি স্কুল শিক্ষিকা।
0: ও আচ্ছা, আরামবাগে?
3: আরামবাগ হাই স্কুল।
0: আচ্ছা, আরামবাগ হাই স্কুলের স্কুল শিক্ষিকা। আচ্ছা, গতবারে বোধহয় আরামবাগ হাই স্কুল থেকে র্যাঙ্ক করেছিল, তাই না?
3: র্যাঙ্ক করেছিল অর্কপ্রভ পাল,
0: আচ্ছা,
3: একটা অর্কপ্রভ পাল আর সামন্ত কুণ্ডু একদম KG-1 থেকে একই স্কুলের ছাত্র, ফোর পর্যন্ত ওরা একসাথে পড়েছে, এখনো ওদের বন্ধুত্ব আছে।
0: আচ্ছা,
3: ফাইভে ও নরেন স্কুলে চলে যায় আর ক্লাস 5-এ অর্কপ্রভ আমার স্কুলে ভর্তি হয়।
0: আচ্ছা আচ্ছা, তো ও গতবারে পাশ করেছে, তাই তো?
3: না, এবারেই পাশ করেছে, এবারে ক্লাস 7, র‍্যাঙ্ক 7 হয়েছে।
0: ও আচ্ছা, তো আপনি ওখানে কিসের শিক্ষিকা?
3: ভূগোলের শিক্ষিকা।
0: ভূগোলের শিক্ষিকা। আপনার স্কুল থেকেও র‍্যাঙ্ক করেছে, আপনার ছেলেও র‍্যাঙ্ক করেছে, তো কেমন অনুভূতি বলুন?
3: আমার তো ভীষণ,
0: মানে
3: ভীষণ,
0: দুজনে দুজনেই আমার বন্ধু,
3: একদিকে ছেলের রেজাল্ট আর একদিকে ওর বন্ধু এবং আমার স্কুলের ছাত্র, খুব খুশি। মানে আমি যখন মিশনে জায়ান্ট স্ক্রিনে রেজাল্ট দেখছিলাম, সমন্ত কুণ্ডু এলো, যেমন খুশি হয়েছি। তার পরে পরেই যখন আরামবাগ হাই স্কুল, তখন ও ছেলেটির নাম ঘোষণা হয়নি, আমি নিজে বলে ফেলেছি অর্কপ্রভ পাল, এবং দেখলাম ওখানে ওর নামটাই বলছে। আমি দুজনের নাম শুনে সত্যি করে আপ্লুত এবং ভীষণ ভীষণ খুশি হয়েছি।
0: দুজনেই তো সন্তান, তাই না?
3: একদিকে আমার স্কুল, একদিকে আমার ছেলে,
0: সেটাই,
3: দুটোই যখন এক জায়গায় দাঁড়িয়েছে, তখন আমার সাহসটা এবং তার সঙ্গে আনন্দটা, আমি সত্যি আপ্লুত হয়ে গেছিলাম।
0: সেটাই, একদম, মানে অনুভূতি একটা অন্য পর্যায়ে। তো কিরকম ছোটবেলা থেকে কিরকম ছিল?
3: ছোটবেলা থেকে ভীষণই শান্ত, আর সব থেকে যেটা বলবো, খুব বুঝদার ছিলে।
0: আচ্ছা,
3: নিয়ে আমাকে খুব বেশি বোঝাতে হয়নি।
0: আচ্ছা,
3: বড় হওয়ার সঙ্গে সঙ্গে একটু নিজস্ব বোধ আসে, নিজস্ব ভাবভঙ্গি আসে, সেটা হয়তো মা হিসাবে সেটা কখনো কখনো একটু আরেকটু বেশি চেয়েছি, বা ও ওর মতো থাকতে চাইছে, সেই জায়গাটাই একটু মায়ের ছেলের যে একটা খুনসুটি হলো, মনোমালিন্য হয়তো হয়েছে, তখন ওকে শান্তভাবে বোঝা, চিৎকার করে বোঝালেও বোঝে না, ওকে যখন শান্তভাবে বোঝায় ও কিন্তু খুব ভালো করেই বোঝে, এবং ছোট থেকেই ও পড়াশোনা নিজে নিজেই করেছে, নিজে নিজেই করেছে। মানে আমি তো স্কুলে চলে যেতাম, তো স্কুল থেকে ফিরে এসে একদিন দেখি, মানে আমার বাড়িতেও মানুষ হয়েছে, ঠাকুমা দাদু পিসিমণির কাছে, তখন ও পিসিমণির বিয়ে হয়নি ছিল, স্কুল থেকে একদিন ফিরে এসে দেখি ও আমাকে ওর পিসিমণি বলছে এটা এই রং, এটা ওই রং। তারপর একদিন ফিরে এসে দেখলাম ও নিজে নিজে কখন পিসিমণির কাছে অ আ শিখে গেছে, মা হিসাবে আমাকে ওকে অ আ শেখাতে হয়নি।
0: আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাহলে ওর মাধ্যমিক শেষ পর্যায়ে কিরকম প্রস্তুতি নিয়েছিল?
3: শেষ পর্যায়ে মিশনে তো 5 থেকে পড়ছে, ওখানে একটা সিস্টেমে পড়ে, এবং ওখানে ওর নিজে নিজে যেহেতু পড়তে ছোট থেকেই পারে, ওখানে গিয়েও ওর খুব একটা যে অসুবিধা হয়েছে সেটা কিন্তু নয়, মানে ও নিজে নিজেই অনেকটাই পড়েছে। 1 মাসের মতন মিশন থেকে এসেছিল প্রিপারেশন নেওয়ার জন্য, বাদ বাকি যে ছুটি টুটি গুলো থাকে, তো ওকে আমি একটু বলে যেতাম যে এই এই জিনিসগুলো করে রাখবি, বা তখন হয়তো বলতো যে আমার এইটা করা থেকে এইটা যদি আগে করে নিই তাহলে আমার সুবিধা হয়। ঠিক আছে, এইভাবে যখন বড় হলো তখন আমি ওর কাছে জেনে নিতাম তোর প্ল্যান কি, আমি যে চলে যাব স্কুলে, তোকে তো এখানে থাকতে হবে, পড়তে তো হবে। ও আমাকে বলে দিত যে আমি এই এইগুলো আমি পড়বো, আমি স্কুল থেকে এসে পড়েছি কিনা একবার জেনে নিতাম, দেখতাম ম্যাক্সিমামটাই করে রেখেছে, বা যদি না করে থাকতো 2-1 দিন তখন সেটা করে নিতে বলতাম, এইটুকুই।
0: আচ্ছা আচ্ছা, তোর কি ভালো লাগে আর কি ভালো লাগে না?
3: ভালো লাগে বলতে ও খেতে খুব ভালো লাগে, বাসে ছোটবেলায় পছন্দের খাবার ছিল লুচি, যত বড় হয়েছে তখন খাবারের টেস্ট একটু চেঞ্জ হয়েছে, চিকেন বিরিয়ানি। আর সব থেকে মজা যেটা, মানে ওকে আমি মাঝে মাঝে খাবার লোভ দেখিয়ে দেখিয়ে পড়িয়েছি,
0: আচ্ছা
3: তুই তুই এটা করে নে, তোকে আমি এটা খাইয়ে দেবো।
0: আচ্ছা, এটা মানে ওটা দুর্বলতা আর কি,
3: কঠিন, মানে সেরকম পছন্দ নাই বলে কিছু নেই কিন্তু, আর ও খেলতে খুব ভালোবাসে।
0: আচ্ছা,
3: মিশনে তো খেলার প্রচুর সুযোগ, বিকালবেলা একটা বড় প্লেগ্রাউন্ড রয়েছে, সমবয়সী বন্ধু রয়েছে, যেটা ও যখন এখানে চলে আসতো তখন ওটা আমি দিতে পারতাম না, দিতে না পারার জন্যই সেটাই ওর অপছন্দ ছিল। এখানে এলাম কিছুই নেই, বিকালবেলা কেউ পড়েন না, সবাই খেলে না, কোথায় খেলতে যাব, এইটা ওই বিকালবেলাটা বাড়িতে আসলে অপছন্দের জায়গা ছিল যে বিকালটা আমার কি করে কাটবে।
0: আচ্ছা, কি বলবেন সকলের উদ্দেশ্যে, যা আপনি একজন শিক্ষিকা, শিক্ষিকা থেকেও আপনি সফল, মানে আপনার ছাত্র সাফল্যের শিরোপায় পৌঁছেছে, আবার ছেলেও সাফল্যের শিরোপায় পৌঁছেছে, দুজনে ভালো বন্ধু। তো মা হিসেবে, শিক্ষিকা হিসেবে, পরবর্তী যারা মাধ্যমিকের জন্য তৈরি হচ্ছে, অভিভাবকদের উদ্দেশ্যেও বলুন এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেও বলুন, যে তাহলে কিরকম করে নিজেদেরকে তৈরি করবে, বা কি কি করা উচিত বা কি কি করা উচিত না?
3: হ্যাঁ, যেটা বলবো যে সফলতা পেতে গেলে চেষ্টা দরকার এবং সেটা নিয়মিত করতে হবে,
0: হুম হুম
3: নিয়মিত করতে হবে, একটা রুটিন মাফিক তাকে চলতে হবে। আর রাত জেগে, যাতে খুব বেশি রাত জেগে পড়ুক, এটা আমার না পছন্দ ছিল আর কি।
0: আচ্ছা,
3: মানে নিয়ম মাফিক পড়তে হবে, প্রতিটা বিষয়কেই গুরুত্ব দিতে হবে, তার সঙ্গে যতটুকু পড়লো সেটা সময় ধরে লিখতে হবে, হাতের লেখাটিও পরিপাটি হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে।
0: আর অভিভাবকদের উদ্দেশ্যে কি বলবেন?
3: অভিভাবকদের উদ্দেশ্যে আমি একটাই বলবো, খুব বেশি চাপ দিয়ে ছেলেকে পড়ানো যাবে না, তার পছন্দটাকে জেনে নিতে হবে, কোন সাবজেক্টে তার ভালো লাগা, কোনটা তার দুর্বলতা, সেটাকে বুঝিয়ে সুঝিয়ে একটু পড়তে হবে, তাকে বুঝিয়ে পড়াতে হবে, শান্তভাবে পড়াতে হবে, তার মতন করে পড়াতে হবে।
0: আচ্ছা, তার ভালো লাগাটা জেনে নিয়ে ভালো লাগাটাকে এগিয়ে নিয়ে যাওয়াটা দরকার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আবারও একবার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এবার একটু সামন্তকে, ঠাকুমাকে আমরা পেয়েছি, সঙ্গে আছেন উনি, ওনার সাথে একটু কথা বলে নেব। নমস্কার।
4: নমস্কার।
0: অনেক অনেক স্বাগত জানাই এবং অনেক অনেক শুভেচ্ছা আপনাকে এবং অভিনন্দন। সামন্ত এত ভালো মানে সাফল্য পেয়েছে, তো আপনার নাম বলুন, আমরা এখন কথা বলে নিচ্ছি সামন্তকে ঠাকুমার সঙ্গে। আপনার নাম?
4: আমার নাম মিনতি কুণ্ডু।
0: মিনতি কুণ্ডু, নমস্কার।
4: একটু ধৈর্য নিয়ে শুনবেন, বয়স হয়ে গেছে খুব, 76 অ্যাবাভ বয়স, একটু কথাগুলো জড়িয়ে যাচ্ছে, তবু একটু ধৈর্য ধরে শুনুন।
0: হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আপনি বলুন, আপনার কেমন লাগছে?
4: আমার তো খুবই ভালো লাগছে, খুবই আশা করেছিল, বকাই তো সবসময় ফোনে বলতাম যে আমাদের খুব আশা, খুব ভালো করে তুমি পড়বে, পড়াশোনা করবে, যাই হোক আমাদের আশা পূর্ণ করেছে।
0: আচ্ছা, তো ছোটবেলায় কেমন ছিল, আপনার কাছে কি কি আবদার করেছিল?
4: ছোটবেলায় খুবই ভালো লাগতো, যখন ছোট, খুব ছোটতে যখন আনন্দ মার্গে পড়তো, এই ছুটি হয়ে যেত তো আর তিনটের সময়, তিনটে একটু আগে কি তিনটে আসছে, এসে কাজে বমিতে পাশে শুয়েছে, গল্প বলো, এই গল্পটা বলো, ওই গল্পটা বলো।
0: কি গল্প শুনতে পছন্দ করতো?
4: কি গল্প শুনতে পছন্দ, বাবা ছোটবেলায় কেমন কি করেছে, আমাদের একটু, আমরা যখন ছিলাম, আগে ছিলাম পাড়া বাড়িতে, সেখানে একটা পাঁচা এসে বসে পড়েছিল, সেইটা গল্প রোজ রোজ আমাকে ওই গল্পটা বলো।
0: আচ্ছা, রামায়ণ মহাভারত শুনতে চাইতো না?
4: না, ওই সব গুলো না,
0: ও ছোটবেলার, বাবার ছোটবেলার গল্পগুলো বেশি বেশি করে শুনতে চাইতো না? আচ্ছা আচ্ছা, এই আবদার ছিল ওর। বেশ, তো আপনার খুব ভালো লেগেছে, আপনিও চেয়েছিলেন যে ও এতটা সাফল্যের শিরোপায় পৌঁছে যাক, সেই আশীর্বাদের জোরেই এবং ওর চেষ্টাতে ও পৌঁছে গিয়েছে আজকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আবারও একবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।
4: খুবই ভালো লাগতো ওর কথা শুনে, আর ওই যে ওরকম রেজাল্ট করেছে তাতে আমরা খুবই খুশি।
0: আচ্ছা আচ্ছা, বেশ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি সামন্তকে ঠাকুমাকে, নমস্কার। এবার আমরা একটু সামন্তকে দাদুর সাথে কথা বলে নেব। নমস্কার। নমস্কার, অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাকে। আপনার নাম?
5: আমার নাম বলরাম কুণ্ডু।
0: হ্যাঁ, আরেকবার বলুন।
5: বলরাম কুণ্ডু।
0: বলরাম কুণ্ডু, আচ্ছা, আপনি বলুন যে কেমন ছিল আর আপনি কতটা খুশি হয়েছেন?
5: ছোটবেলা থেকে আমার আমার দাদাকে খুব, আমার দাদা বলতো আমাকে বিষ্ণুদা, ডাকলাম বিষ্ণুদা, বিষ্ণুদাকে বলতাম সবসময় যে আমাকে নিয়ে, আমাকে খুব ভালোবাসতো, মা তো স্কুল যেত, আমি এখানে কে জি ওয়ানে ভর্তি হয় তখন থেকে আমি নিজেরা নিয়ে আসা স্কুলে করেছি, এবং মানে খেলাধুলো করতে দেখেছি, এসব যে করেছি আমাকে ভালো লাগছে, ও আরো ভালো হতো, আরো একটু ভালো করতে পারতো। কি কি হয়েছে জানি, কি একটা বিশ্ব বোধহয় ভূগোলে কিছু খারাপ করেছিল।
3: ঠাকুর দাদার অনেক বয়স হয়ে গেছে, 86, কথা বলছে।
0: আচ্ছা, এবার অনেক আশীর্বাদের জোরেই

0: আজকে পেয়েছে,
1: সেটাই।
0: তো ওর কি কি ও ও আপনার কাছে কি কি আবদার করতো ছোটবেলায়?
1: স্কুল যাওয়ার সময় এখান থেকে আমাদের বেশি দূর স্কুল নয়, যদিও মাঝে মাঝে বৃষ্টি হতো, বৃষ্টি হয়ে গেলে রাস্তা জল দাঁড়িয়ে গেলে কোলে করে নিয়ে যেতে হতো, বা মাঝে মাঝে এরকম করে যে নিয়ে আসা নিয়ে যাওয়া করতো,
0: খেলতে মানে বেড়াতে নিয়ে যেতে বলতো?
1: বেড়াতে নিয়ে যেতুন মানে কোলে
0: আচ্ছা,
1: করে, মাঝে মাঝে করে, মাঝে রিক্সা করে, এরকম বেড়াতে নিয়ে যেত।
0: দাদু খুব আপ্লুত, মানে বলতে শুরু করলে থামবে না। খুব ভালো, অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। আমরা আবারও একবার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম সমন্তকের দাদুর সঙ্গে, এবার আবারও একবার সমন্তকের কাছে আমরা যাচ্ছি, আমাদের হাতে আর সময় নেই, তো আমরা সমন্তকের একটি আবৃত্তি শুনে শেষ করব। সামন্ত, দু লাইন শুনি, দু লাইন পাঠ্যপুস্তক থেকে।
2: একটি কবিতা মনে আছে আমার কিছুটি, সেটাই বলছি, একটি স্তবকই মনে আছে।
0: আচ্ছা শুনি।
2: সোনার তরী কবিতাটি
0: হ্যাঁ
2: ভালোবাসা বলে লেখা।
0: হ্যাঁ হ্যাঁ
2: গগনে গরজে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ঘুরো ধারা খর পরসা, কাটিতে কাটিতে ধান এলো বরষা।
0: আচ্ছা বেশ, এই যথেষ্ট, খুব ভালো। আরো অনেক আবৃত্তি চর্চা করো, পড়াশোনার চাপে হয় আরো করো, এবং এটাও তোমার একটা ভালো লাগার জায়গা, সেটা নিয়েই এগিয়ে যাও। অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আকাশবাণী শিলিগুড়ি পক্ষ থেকে। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। আজ আমরা এখন কথা বলে নিলাম, মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছে সামন্ত কুণ্ডু এবং তার বাবা মা দাদু এবং ঠাকুমার সঙ্গে তাদের অনুভূতির কথাও আমরা জেনে নিলাম। শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, আবারও কোনো দিন আবারও প্রকাশিত মাধ্যমিকের ফলাফলের যারা সাফল্যের শিরোপায় পৌঁছেছে তাদেরকে নিয়ে আমি সৌমিতা আট্টু হাজির হয়ে যাব। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ি বিশেষ নিবেদন, মাধ্যমিকের ফলাফলের সাফল্যের শিরোপায় যারা পৌঁছেছে তাদের সম্পর্কে তাদের সাক্ষাৎকার। নমস্কার।
3: শুনলেন একটি বিশেষ অনুষ্ঠান। 2026-এ পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থানাধিকারী সামন্ত কুণ্ডুর সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন মৌমিতা আঠো। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে আনা হয়েছে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সঙ্গেই লাগে, পাহাড়ের সাথে নয়। বলেছেন স্বামী বিবেকানন্দ।

সুখ বা আনন্দকে জীবনের পরম লক্ষ্য ভেব না। জীবনের পরম লক্ষ্য হল জ্ঞান, যার দ্বারাই তুমি জীবনে সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে পাবে, বলেছেন স্বামী বিবেকানন্দ।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন ভাওয়াইয়া, গিয়েছেন পবিত্র বর্মণ।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। একটু পরই প্রাদেশিক নেপালি সমাচার।

গানের অনুষ্ঠান। প্রথম গানটি গেয়েছেন উদিত নারায়ণ এবং বিজয়তা পণ্ডিত, ছবির নাম জুজিতা ওই সিকান্দার।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি গিয়েছেন অনুরাধা পড়োয়াল এবং উদিত নারায়ণ, ছবির নাম মে তেরা আশিক।

গানটি শুনলেন রাজা সাহেব ছায়াছবি থেকে। গেয়েছেন দ্বৈত কণ্ঠে মোহিত চৌহান এবং প্রিয়াঙ্কা নেগি। পরের গানটি চলচ্চিত্রের নাম ব্যাটালিয়ন 609, শিল্পী শৈলেন্দ্র কুমার।

0: এবং ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এদিকে নতুন দিল্লিতে আজ শুরু হয়েছে ব্রিকস বিদেশমন্ত্রীদের দুদিনের সম্মেলন। এর আগে উদ্বোধনী ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, আন্তর্জাতিক ব্যবস্থার ভরকেন্দ্রে রয়েছে শান্তি ও নিরাপত্তা। সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষিতে আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমাধান মিলতে পারে। বর্তমান জটিল ও অনিশ্চিত বিশ্বে ভিন্ন নীতিগুলিকে সমন্বিত রেখে দীর্ঘস্থায়ী উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে।
1: Our discussions must advance sustainable development while upholding principles of equity and common but differentiated responsibilities. Technological advancements are reshaping the global landscape. It can be leveraged for good governance and inclusive growth. Peace and security remain central to the global order. Recent conflicts only underline the importance of dialogue and diplomacy. There is also a deeply shared interest in strengthening cooperation against terrorism.
0: সরকার জানিয়েছে যে দেশজুড়ে অপরিশোধিত তেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ক আন্তঃমন্ত্রক সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, দেশজুড়ে ঘরোয়া এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে। ডিস্ট্রিবিউটরশিপে
2: ড্রাই আউট রিপোর্টেড নেই সব জায়গা পর নর্মাল অপারেশন চল রহে হ্যায়।
0: বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের সচিব মুকেশ মঙ্গল জানিয়েছেন যে 90,000 মেট্রিক টনেরও বেশি এলপিজি বহনকারী দুটি জাহাজ 20 জনেরও বেশি কর্মী সহ গতরাতে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এ মাসের 16 তারিখে সেগুলি পৌঁছবে বলে আশা করা হচ্ছে। শ্রী মঙ্গল জানান, ভারতীয় বাণিজ্যিক জাহাজ MSV হাজি আলী গতকাল ভোরে ওমান উপকূলে দুর্ঘটনার কবলে পড়ে। জাহাজটিতে আগুন লেগে যাওয়ার পর সেটি ডুবে গেছে। তবে জাহাজে থাকা 14 জন ভারতীয় কর্মীকেই উদ্ধার করা হয়েছে।
3: An Indian dhow, a mechanized sailing vessel that is actually made of wood and named Haji Ali, during its voyage from Somalia to Sharjah, UAE, reportedly encountered an attack incident in Omani waters in early hours of 13th May 2026, which led to fire on board and subsequent sinking of the vessel. All 14 crew members on board were safely rescued by the Omani Coast Guard and have reached Dibba Port, that is Oman. The crew is reported to be safe and necessary formalities with the local authorities have been completed. Government of India remains in close coordination with the authorities in the Sultanate of Oman, Indian mission officials and relevant maritime agencies.
0: ওমানের উপকূলে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলার ঘটনা তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বাণিজ্যিক জাহাজ চলাচল এবং নাবিকদের বারবার লক্ষ্যবস্তু করা হচ্ছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ তাঁর মন্ত্রক এবং কৃষি ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর প্রতি করা 7টি আহ্বানের বিষয়ে সেখানে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে শ্রী চৌহান জানান, প্রধানমন্ত্রীর আহ্বানের সঙ্গে সামঞ্জস্য রেখে মন্ত্রক পর্যায়ে আগামী 1 বছর কোনো সোনা ক্রয় করার হবে না বলে সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি জনস্বার্থ এবং জাতীয় স্বার্থের প্রয়োজন ছাড়া বিদেশ সফরও করা হবে না। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব শেষ হয়েছে। দুদিন মিলিয়ে 290 জন বিধায়ক শপথ নিলেন। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 144 জন বিধায়ক শপথ বাক্য পাঠ করেন। আজ প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের নির্বাচিত বিধায়করা শপথ নেন। দ্বিতীয়ার্ধে শপথ গ্রহণ করেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূমের জয়ী বিধায়করা। এদিকে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ পদে শাসক দলের প্রার্থী হচ্ছেন। অসমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের আজ দপ্তর বন্টন করা হয়েছে। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রী দেওয়া প্রস্তাব অনুযায়ী দপ্তর বন্টনে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। রামেশ্বর তেলিকে রূপান্তর ও উন্নয়ন, শ্রম কল্যাণ এবং আদিবাসী কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অতুল বোরা সামলাবেন পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন, আসাম চুক্তি বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষা এবং আবগারি দপ্তর। অন্যদিকে চরণ বোরোকে পরিবহন ও বোরোল্যান্ড জনকল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অজন্তা নিয়োগ, দেখাশুনো করবেন মহিলা ও শিশু উন্নয়ন এবং পর্যটন দপ্তরের। উল্লেখ্য, গত 12 মে মুখ্যমন্ত্রী এই 4 জন ক্যাবিনেট মন্ত্রীর সঙ্গে শপথ গ্রহণ করেন। কেরলামে 10 দিন ধরে চলা জল্পনা শেষে কংগ্রেসের তরফে আজ VD সতীশকে সে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। নতুন দিল্লিতে আয়োজিত এক বৈঠকে কংগ্রেস নেতা অজয় মাকেন, মুকুল ওয়াসনিং এবং দীপা দাসমুন্সি এই ঘোষণা করেছেন। তামিলনাড়ুতে আজ AIADMK সাধারণ সম্পাদক ইডাপ্পাডি পালানিস্বামী রাজ্যপাল বিশ্বনাথ আরলিকার সঙ্গে সাক্ষাৎ করেন।

0: তিনি এসপি ভেলুমানির নেতৃত্বাধীন বিক্ষুব্ধ বিধায়কদের বিরুদ্ধে একটি আবেদনপত্র রাজ্যপালের কাছে জমা দিয়েছেন। উল্লেখ্য, এসপি ভেলুমানির নেতৃত্বাধীন এআইএডিএমকে 25 জন বিধায়ক ওএস মানিয়ানের জারি করা হুইপ অমান্য করে টিভিকে সরকারের পক্ষে ভোট দেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েস। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েস অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালের সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটেইলস বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন আজ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর তৃতীয় পর্যায়ের ঘোষণা করেছে। এবার 16টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ধাপে ধাপে এই প্রক্রিয়া শুরু হবে। এই পর্যায়ে যে রাজ্যগুলি অন্তর্ভুক্ত রয়েছে সেগুলি হল অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, সিকিম, ত্রিপুরা, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে জাতীয় রাজধানী দিল্লি, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। পশ্চিমবঙ্গে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 91.23%, পূর্ব মেদিনীপুর জেলায় 94.19% পাশের হার সহ প্রথম স্থানে রয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং আজ বেইজিংয়ে এক বৈঠকে মিলিত হন। বাণিজ্য, প্রযুক্তি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উত্তেজনার আবহে উভয় নেতা সহযোগিতার উপর জোর দিয়েছেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি প্রথম চীন সফর। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী জ্বালানির অবাধ সরবরাহ নিশ্চিত করতে হরমুজ প্রণালী খোলার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। বৈঠক শেষে এক সমাবেশে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বলেন,
1: The American and Chinese people share much in common. We value.
2: Today, President Trump and I had in-depth exchanges on China-US relations and international and regional dynamics. We both believe that the China-US relationship is the most important bilateral relationship in the world. We must make it work and never mess it up. Both China and the United States stand to gain from cooperation and lose from confrontation.
0: আঞ্চলিক শান্তি ও সুস্থিতি রক্ষায় দুই দেশের মধ্যে সম্পর্ককে জোরদার করার উপর জোর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
1: The American and Chinese people share much in common. We value hard work, we value courage and achievement, we love our families and we love our countries. Together we have the chance to draw on these values to create a future of greater prosperity, cooperation.
0: IPL ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। হিমাচল প্রদেশের চেলিয়ানে HPCL স্টেডিয়ামে টসে জিতে মুম্বাই পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লিতে বিভিন্ন ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশের বিদেশ মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজও নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব শেষ হয়েছে। নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের তৃতীয় পর্যায়ের ঘোষণা করেছে। খবর এখনকার মতো শেষ হলো।
3: আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন বিজ্ঞাপন। পুলিশ
4: মিস সীমা
3: বলুন,
4: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
3: কিন্তু কেন? মানে
4: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
3: ডিজিটাল অ্যারেস্ট?
4: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
3: এতগুলো টাকা?
4: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
3: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
4: আরে,
3: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, RBI ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
5: হ্যালো মাম্মা।
3: হাই।
5: RBI এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন। আকাশবাণী শিলিগুড়ি, এখন আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। রাত 8টায় হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের
5: লাইভ ফোন ইন অনুষ্ঠান রাত 8:30 অনুয়া বর্মন শিল্পীকণ্ঠে আধুনিক গানের অনুষ্ঠান। বিভিন্ন শিল্পীকণ্ঠে গজল প্রচারিত হবে রাত 9:15। রাত 9:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানটি প্রচারিত হবে রাত 10:10। রাত 10:30 আরও একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শুনলেন। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 মেগাহার্স FM প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। হাওয়ামহল রাত 8:15। চিত্রলোক আপকে লিয়ে রাত 9:30। আজকে ফানকার ছায়াগীত রাত 10:00। রাত 10:30 ঢালতি যায় রাত। এতক্ষণ আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 মেগাহার্স FM প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হল। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন।
6: আপনাদের প্রিয় কেন্দ্র আকাশবাণী শিলিগুড়ি
7: এখন একযোগে মিডিয়াম ওয়েভ আর DRM ট্রান্সমিটারে,
6: সেই একই চেনা ঠিকানায়
7: 421.9 মিটার,
6: 711 কিলোহার্টজ।
7: শুধু কি বাড়িতেই?
6: নতুন মডেলের কিছু গাড়িতেও আপনারা পাবেন DRM সম্প্রচার,
7: ঝকঝকে ডিজিটাল
6: কাহিনী কথা সুরতাল।
7: আকাশবাণী শিলিগুড়ি এখন আরো জোরদার,
6: কারণ DRM সম্প্রচার
7: শুনতে ভুলবেন না।
6: Stay tuned.
8: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
9: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
8: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
9: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
8: डायल कीजिए 8700014242।
9: नंबर एक बार फिर नोट करें 8700014242।

0: কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, রাজ্য বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব শেষ হয়েছে। দুদিনে মোট 290 জন বিধায়ক শপথ নিয়েছেন। অধ্যক্ষ নির্বাচন হবে আগামীকাল। বিজেপি রাজ্যকে প্রতিহিংসার রাজনীতি থেকে মুক্ত করতে চায় বলে দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য মন্তব্য করেছেন। এদিকে ভোট পরবর্তী হিংসা মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে সওয়াল করার ব্যাপারে ব্যাখ্যা চেয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। স্কুলের প্রার্থনা সঙ্গীত হিসেবে এবার জাতীয় স্তোত্র বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। চলতি বছরের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত। পাশের হার 91.23%। দীর্ঘ জটিলতা কাটিয়ে চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের বকেয়া কাজ আগামীকাল শুরু হচ্ছে। এদিকে কবি সুভাষ মেট্রো স্টেশনের সংস্কারের জন্য রবিবার মেট্রোর ব্লু লাইনের শহীদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকবে। বিশিষ্ট তবলা বাদক এবং আকাশবাণী ও দূরদর্শনের প্রাক্তন শিল্পী ওস্তাদ সাবির খান প্রয়াত। আসছি বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব শেষ হয়েছে। দ্বিতীয় দিনে সকাল থেকে দু দফায় 11টি জেলার 140 জন বিধায়ক শপথ নেন। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, চৌরঙ্গীর নয়না বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আউশগ্রামের বিধায়ক কলিতা মাঝিও আজ শপথ নেন। তাঁদের শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ প্রতিম তাপস রায়। উল্লেখ্য, দুদিন মিলিয়ে মোট 290 জন বিধায়ক শপথ নিলেন। প্রথম দিনে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 144 জন বিধায়ক শপথ গ্রহণ করেন। 293 জন জয়ী সদস্যের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এবং হুমায়ুন কবির রেজিনগর আসন ছাড়বেন বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। অন্যদিকে চণ্ডীতলার সাতিক খন্দকার পা ভেঙে হাসপাতালে ভর্তি থাকায় শপথ নিতে পারেননি। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন 21 মে। আগামীকাল নতুন অধ্যক্ষ নির্বাচনের জন্য রাজ্য বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন বসছে। সরকার পক্ষ ইতিমধ্যেই কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোসের নাম অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে। একটি প্রতিবেদন।
1: রাজ্য বিধানসভার পরবর্তী অধ্যক্ষ নির্বাচনের জন্য আগামীকাল একদিনের অধিবেশন বসছে। ইতিমধ্যেই সরকার পক্ষের তরফে ওই পদে প্রার্থী হিসেবে কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বসুর নাম প্রস্তাব করা হয়েছে। আজ অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি, ফলে সর্বসম্মতভাবে তিনিই অষ্টাদশ বিধানসভার অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হচ্ছেন তা একরকম স্থির হয়ে গিয়েছে। প্রথামাফিক আগামীকাল অধিবেশনে আনুষ্ঠানিকভাবে নতুন অধ্যক্ষের নাম ঘোষণা করা হবে। এরপরে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার যৌথভাবে তাকে অধ্যক্ষের আসনে বসিয়ে দেওয়ার কথা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সর্বসম্মতিক্রমে রথীন্দ্র বোস বিধানসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, অধ্যক্ষ পদ পরিচালনার জন্য রাজনৈতিক অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে এই পদে মনোনীত করতে পেরে সকলেই খুশি।
2: এই পদটা চালানোর জন্য রাজনৈতিক অভিজ্ঞতা এবং উচ্চশিক্ষারও কিছুটা দরকার রয়েছে। উনি নিজে একজন সিএ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, এবং এই ধরনের মানুষ মনোনীত করতে পেরে আমরা সকলে খুশি, এবং উনার চালানোর ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতাও আমরা চাইব এবং আশা করব পরম্পরা মেনে, যাতে সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচনে যে ঐতিহ্য নজির রয়েছে সেই ঐতিহ্য তারা বজায় রাখবেন।
0: এদিকে রথীনবাবু বলেছেন, দলের তরফে তাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে বিধানসভার মর্যাদা রক্ষায় তিনি তা নিষ্ঠার সঙ্গে পালন করবেন। রাজ্য সরকার পঞ্চায়েত স্তরে প্রায় 6,500 কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে বলে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। তিনি বলেন, বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যে এই নিয়ে আলোচনা হয়েছে এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরুর প্রস্তুতি চলেছে।
3: 6,500 একটা শর্টলিস্ট আগে সরকারের সঙ্গে করা হয়েছিল, ওইটা আপাতত রেডি করা হচ্ছে। আমরা ক্যাবিনেটে সিএম এর সঙ্গে কথা বলবো। কর্মচারী নাই বলে অনেক জায়গায় কাজ আটকে গেছে, বিশেষ করে যারা প্ল্যানিং করেন, অফিসার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, সংখ্যা কম। একজন চারটা পঞ্চায়েত দেখেন, ফলে সব কাজ ডিলে হয়ে যাচ্ছে। কেন্দ্র তো পয়সা দেবে, পয়সাটা কাজে লাগাবে কি? ইনফ্রাস্ট্রাকচারই নেই। সেই জন্য ইমিডিয়েটে একটা লিস্ট যেটা রেডি আছে ওটাকে আমরা পার করবো। তারপরে ধীরে ধীরে বহু কর্মচারী আছেন যারা ভিন্নভাবে ডিপ্রাইভ আছেন, তাদের কথাও ভাবা হবে।
0: বিজেপি রাজ্যকে প্রতিহিংসার রাজনীতি থেকে মুক্ত করতে চায় বলে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। তিনি আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ভোটের ফল ঘোষণার পর 10 জন তৃণমূল কর্মীকে হত্যা করা হয়েছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন, কারণ বিজেপি এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাসী নয়। বরং তাঁদের দলেরই 3 জন কর্মীকে হত্যা করা হয়েছে বলে সৌমিকবাবু পাল্টা দাবি করেন। গোষ্ঠীদ্বন্দ্বের কারণে রাজ্যে তৃণমূল কংগ্রেসই নিজেদের কর্মীদের ওপর আক্রমণ চালাচ্ছে বলেও তিনি মন্তব্য করেছেন। পরিসংখ্যান দিয়ে সৌমিকবাবু জানান, 2021-এর 2 মে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর 27 দিনে 56 জন বিজেপি কর্মীকে হত্যা ও 27 জন মহিলা কর্মীকে নির্যাতন করা হয়েছিল, কিন্তু পুলিশ এই ঘটনার কোনো FIR নেয়নি। ভোট পরবর্তী হিংসার ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন কোনো পদক্ষেপ নেননি তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
4: 2021 সালের 2 মে এর পর 56 দিনে 27 জন বিজেপি কর্মী খুন হয়, 27 জন বিজেপির মহিলা কর্মী ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে আমরা তৃণমূল গুন্ডাদের দ্বারা গণধর্ষিতা হয়েছে। সেদিনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন? পুলিশ FIR নেয়নি, কারণ তখন রাজ্যে ছিল শাসকের আইন, আর আজকে আইনের শাসন চলছে রাজ্যে। যারা অপরাধী তাদের কোনো অবস্থাতে ছাড়া হবে না, সে আমাদের দলেরই হোক কিংবা অন্য দলেরই হোক।
0: এবছর 4 মে ফল প্রকাশের পর যারা বিজেপির পতাকা নিয়ে এই ধরনের কাজ করেছে তারা কেউই তাঁদের দলের কর্মী নয় বলে বিজেপির রাজ্য সভাপতি

পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সেক্রেটারিকে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী কবে আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত করেছিলেন, তার এনরোলমেন্ট নম্বর এবং লাইসেন্স বাতিল করা হয়েছিল বা তিনি তা জমা রেখেছিলেন কিনা, এই সমস্ত তথ্য যাচাই করা প্রয়োজন। দুদিনের মধ্যে তা জানাতেও বলা হয়েছে। উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসার মামলায় শুনানিতে অংশ নেওয়ার জন্য আজ সকালে কলকাতা হাইকোর্টে উপস্থিত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিকে কলকাতা হাইকোর্ট রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা পুলিশকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ এক জনস্বার্থ মামলায় আজ বলেছেন, কোনো আক্রান্ত ব্যক্তির রাজনৈতিক পরিচয় না দেখেই তার দোকান ও বাড়ি ক্ষতিগ্রস্ত হলে তাকে আগের অবস্থাতেই তা ফেরত দিতে হবে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়ে, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েস, দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েস অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালার সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ।

0: হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র আদৃত পাল। প্রথম 10 জনের তালিকায় স্থান পেয়েছেন 64 জন। দীর্ঘ জটিলতা কাটিয়ে চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের বকেয়া কাজ আগামীকাল শুরু হচ্ছে। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর মেট্রো লাইনে বাকি থাকা 366 মিটার অংশের নির্মাণ কাজের জন্য বাইপাসের কিছু অংশে 2 দফায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এদিকে কবি সুভাষ মেট্রো স্টেশনের সংস্কার কাজের জন্য আগামী রবিবার 17 মে মেট্রোর ব্লু লাইন করিডোরে শহীদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে কোনো ট্রেন চলাচল করবে না। বিশিষ্ট তবলা বাদক ও আকাশবাণী দূরদর্শনের প্রাক্তন শিল্পী ওস্তাদ সাবির খান প্রয়াত আজ সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বয়স হয়েছিল 67 বছর। পিতা বিখ্যাত তবলিয়া ওস্তাদ কেরামুতাল্লাহ খানের যোগ্য উত্তরাধিকারী ছিলেন ফারুকাবাদ ঘরানার এই শিল্পী। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে কলকাতায় আজ অনুষ্ঠিত হয় বিশেষ সঙ্গীত সম্মেলন AIR@90। আজ সন্ধ্যায় আকাশবাণী কলকাতার উদ্যোগে কলকাতা জাদুঘরের আশুতোষ জন্মবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীতের এক বর্ণময় সন্ধ্যার সাক্ষী থাকেন সঙ্গীতপ্রেমীরা। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুরু হচ্ছে একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, হিন্দি ছায়াছবির এবং বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আপনারা গান তো অবশ্যই শুনবেন, হিন্দি এবং বাংলা ছায়াছবির গান শুনবেন, শুনতে শুনতে কথা বলতে পারেন। আমি রয়েছি রিমি আপনাদের সঙ্গে। আপনাদের টেলিফোন নাম্বারটা বলি, 9434076705। এই নম্বরে কথা বলুন এবং গান শুনুন। হ্যাঁ, গান তো আমাদের কি শুধুই বিনোদন? তা হয়তো নয়, কেননা গানের যে কথা, সুর এবং যে গভীর আবহ থাকে, সেটা কিন্তু মনকে একেবারে শ্রুশ্রূষা দেয়। বাংলা গানে বা হিন্দি গানে মন একটি বড় বিষয়, সেখানে আত্ম অন্বেষণ, স্মৃতি, বৃষ্টি, বিকেল, নদী, শহর কিংবা মফস্বল জীবন, এসবের সূক্ষ্ম অনুভব থাকে। হ্যাঁ, সেসব নিয়ে কথা হবে। আপনারা টেলিফোন করুন 9434076705। এই নাম্বারটি আমাদের, আপনারা জানেন যে আপনারা এই নাম্বারেই রিং করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন। প্রথম গানটি বাংলা ছায়াছবি থেকে, গিয়েছেন অনুপম রায়, ছবির নাম বেলা শেষে।

বন্ধুরা, কেমন লাগলো গানটি? আর অনুপমের কণ্ঠ, হ্যাঁ, ভালোবাসার গান, অপেক্ষার গান, কথাগুলোই বলে দেয় আসলে জীবনের বাইরে তো কিছু নয়, সবটাই জীবন থেকে উঠে আসা, জীবন নিংড়ে উঠে আসা, মনের কথা, ভেতরের কথা। হ্যাঁ, এক বন্ধু এসে গেছেন। হ্যালো, হ্যালো, নমস্কার।

0: যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্ধু আবারও চেষ্টা করুন, 9434076705 এই নম্বরে আমাদের টেলিফোন লাইন খোলা রয়েছে। শুনছেন বাংলা এবং হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান লাইভ ফোন ইন। এই অনুষ্ঠানে বন্ধু আবারও হয়তো টেলিফোন করেছেন। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: উত্তর দিনাজপুর থেকে, ইসলামপুর, চন্দনা দাস দে।
0: আচ্ছা, চন্দনা দাস দে। চন্দনা আপনি কি করেন?
1: আমি কিছু করি না, এই 25-এ আমার হাজবেন্ড মারা গেছেন।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, সমবেদনা জানাচ্ছি আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে।
1: পছন্দ করি আমি।
0: খুব ভালো, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান শুনছেন? আচ্ছা বাহ, খুব ভালো, আপনার সঙ্গে আমার কখনো হয়তো কথা হয়নি, আজ আপনার সঙ্গে আমার কথা হলো, ভীষণ ভালো লাগছে।
1: হ্যাঁ, লতা মঙ্গেশকর এদের গানগুলো দিবেন
0: অবশ্যই।
1: হ্যাঁ
0: অবশ্যই অবশ্যই থাকবে। আর ঠিক ঠিক, তাই তো, গান তো মনের শুশ্রূষা দেয়, তাই না, মনকে ভালো রাখে। এই যে আপনি বললেন আপনি প্রিয়জনকে হারিয়েছেন,
1: এক ভগবান মনে করি আমি।
0: বাহ খুব সুন্দর আপনি বললেন, যে আপনি উপমাটা টানলেন যে ঈশ্বরের সঙ্গে, ঠিকই তো, ঈশ্বর আমাদের মনকে ভালো রাখে।
1: কথাই বলছি যে গান শোনাটার কারণটা এটাই, আমার নেশা একদম, মানে 2004-এর থেকে।
0: বাহ খুব ভালো খুব ভালো।
1: রেডিও তো বক্স আছে।
0: ঠিক ঠিক। এই যে আপনি গান শুনলেন এবং এই গান শুনতে ভালোবাসেন, এই বার্তাটা দিলেন, হ্যাঁ এটাই কিন্তু অনেক বড় কাজ। আপনি জানেন তো, আপনি যে বার্তাটা দিলেন, আপনি বললেন ঠিকই কিছু করেন না, কোনটাকে করা বলে, এ নিয়ে কিন্তু অনেক কথা হতে পারে, তর্ক বিতর্ক অনেক কিছু হতে পারে, তাই না? বাহ খুব ভালো। তো আপনি তো কাজ তো নিশ্চয়ই করেন। হ্যাঁ, আপনি যখন একজন সামাজিক মানুষ, কোনো না কোনো ভাবে আপনি সমাজের সঙ্গেই রয়েছেন, সমাজের জন্যই রয়েছেন, তাই না? আপনি কিছু করেন না এটা কিন্তু বলতে পারেন না, অবশ্যই আপনি
1: ছাদের মধ্যে অনেক ফুলের গাছ টাছ কিছু লাগানো না,
0: খুব সুন্দর। তবে তবে এটা তো মানে বিশাল কাজ, শুধু মানে নিজের ভালো থাকা
1: নয়,
0: অবশ্যই এটা কি শুধু নিজে ভালো থাকা, এটা তো আপনার পরিবার বলুন বা আপনার পাশের বাড়ি বলুন, সমাজ বলুন, প্রকৃতি বলুন, পরিবেশ, সবটাকেই আপনি কিন্তু ভালো রাখছেন, তাই না? হ্যাঁ চন্দনা, চন্দনা দি আপনি খুব ভালো থাকবেন। হ্যাঁ, আর শুনবেন, গানের সঙ্গে থাকবেন, মনকে ভালো রাখবেন, কখনো ভাববেন না যে আপনি কিছু। খুব ভালো খুব ভালো। আর গান তো মানে আপনার মনকে ভালো রাখবে এবং আপনার মনও অন্যকে কিন্তু ভালো রাখবে, মানে আপনার শুধু শুভ চিন্তাই হবে, তাই না? এই ভালো চিন্তায় থাকুন, দেখবেন খুব ভালো থাকবেন। নমস্কার নমস্কার
1: নমস্কার।
0: ভালো লাগলো চন্দনাদির সঙ্গে কথা বলে। বন্ধুরা, বাংলা গান আপনাদের শোনানো হলো, অনুপম রায়ের গান, তার গান আবারও শোনাবো, তবে এখন বাংলা গান নয়, এবারে হিন্দি গান, হিন্দি ছায়াছবির গান। এই গানটি গেয়েছেন উদিত নারায়ণ এবং মাস্টার ভিগনেশ ও বেবি পূজা, ছবির নাম স্বদেশ।

0: বন্ধুরা নিশ্চয়ই ভীষণ ভালো লেগেছে, কেননা একটি একতার গান, মানবতার গান, সকলে মিলে মিশে থাকবার গান। কিন্তু এই গানটি হিন্দি গান। আমাদের ভারতবর্ষ কিন্তু বহু ভাষাভাষী মানুষ এখানে বাস করেন, তাই তো? সেই কারণেই হিন্দি গানও কিন্তু আমাদের শুনতে হবে। সেখানে মিলনের গান রয়েছে, সকলে মিলে একসঙ্গে থাকার কথা রয়েছে, সুর রয়েছে। এক বন্ধু এসে গেছেন, বন্ধুর সঙ্গে কথা বলা যাক। হ্যালো।
1: হ্যালো, স্নেহাশিস চৌধুরী বলছি।
0: নমস্কার স্নেহাশিস বাবু, আপনাকে

0: স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন?
1: আমি এনজিপি থেকে বলছি।
0: আচ্ছা, মানে শিলিগুড়িতেই আপনি রয়েছেন?
1: হ্যাঁ হ্যাঁ।
0: আচ্ছা, কেমন আছেন?
1: মোটামুটি ভালো আছি।
0: আচ্ছা, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান, আপনি কি শোনেন?
1: না, এটা তো সকালের দিকেও একটা হয় এরকম ফোরিন।
0: জন্মাবার
1: পর থেকে, মানে আমি যখন ছোট ছিলাম তখন থেকেই রেডিও সেন্টারের সঙ্গে
0: সংযোগ। খুব ভালো। আপনি কি করেন?
1: আমি হাই স্কুল টিচার, এই রিটায়ার করব অক্টোবরে।
0: আচ্ছা, বাহ, তাহলে তো আপনি দুর্দান্ত পেশার সঙ্গে রয়েছেন, তাই না? কি মনে হয় এই সময় মানে কি রকম একজন শিক্ষক হিসেবে, মানে আপনি কি মানে স্যাটিসফাই, আপনি কি সন্তুষ্ট যে ছাত্র পড়িয়ে তাদের মধ্যে আপনি কি সুন্দর ভাবধারা দিতে পারেন? বা
1: না, দেখুন, আমি আমার চেষ্টা আমি করে যাই, তারা কতটুকু গ্রহণ করতে পারে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি যতটা চেষ্টা করি যে ওদেরকে বোঝানোর জন্য কি করে পড়তে হবে, কোন জিনিসটা পড়তে হবে।
0: শিক্ষকের যেটা কাজ,
1: কাজ সেটাই সেটাই করি।
0: আচ্ছা, খুব ভালো থাকবে।
1: নিতে পারে সেটা ওদের ব্যাপার,
0: ওদের ব্যাপার, ঠিক। আপনার কাজটা আপনাকে শিক্ষা প্রদান করা, তাই না? শিক্ষকের তো এই প্রজন্ম তৈরি করার ক্ষেত্রে বিশাল ভূমিকা, বিশাল কি সম্পূর্ণটাই, মানে বাড়ি, পরিবার, তারপরেই তো বিদ্যালয়, স্কুল, শিক্ষক, তাই না?
1: অবশ্যই।
0: ভালো থাকবেন। হ্যাঁ,
1: বলুন। একটা গান, একটা গান।
0: অবশ্যই অবশ্যই, আবারও বাংলা গান।
1: কিশোর কুমারের তোমার বাড়ির সামনে দিয়ে মরণ যাত্রা যেদিন যাবে।
0: ঠিক আছে, এখন আপনি অনুপম রায়ের গান শুনতে থাকুন, একেবারে নতুন প্রজন্মের গান, ভালো লাগবে।
1: সেটা শুনছি।
0: হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নমস্কার।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি শিলিগুড়ি পয়সনগর থেকে শুভ্রাসেন গুপ্ত বলছি।
0: আচ্ছা, শুভ্রা দেবী, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। ফোন করলেন আপনি, আপনি নিশ্চয়ই শুনছেন গান।
1: হ্যাঁ, গান শুনছি তো।
0: ভালো লাগছে?
1: হ্যাঁ, ভালো লাগছে।
0: আচ্ছা, আপনি নিয়মিত শ্রোতা আমাদের নিশ্চয়ই।
1: হ্যাঁ।
0: আচ্ছা, আপনার কোন অনুষ্ঠান ভালো লাগে আকাশবাণী শিলিগুড়ির?
1: আমার মোটামুটি আপনাদের গানের প্রোগ্রামগুলো খুবই ভালো লাগে।
0: আচ্ছা, আপনার কথা বলতে কেমন লাগে আমাদের সঙ্গে আকাশবাণী
1: শিলি? ভালোই লাগে, বলি তো কথা।
0: আচ্ছা, আপনি ভালো আছেন?
1: হ্যাঁ, ভালো আছি।
0: আচ্ছা, আপনি গান শুনেন, আর কি করেন?
1: আর এখন এই যে সময় পেলাম, আমের আচার বানালাম।
0: বাহ, দুর্দান্ত, খুব ভাল লাগলো। হ্যাঁ, আপনি গান শুনতে থাকুন, আর সময়ও খুব একটা বেশি নেই। হ্যাঁ, এবারে হিন্দি গান, বাংলা গান শোনানো হলো, আপনি খুব ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আরও ফোন ইন প্রোগ্রাম আমাদের রয়েছে, আজই রয়েছে আরও দুটো, সঙ্গে থাকবেন। নমস্কার। শুভ্রা দেবীর সঙ্গে কথা হলো, আমাদের সময় কিন্তু খুব বেশি নেই। এখন হিন্দি গানের পালা। কর্মা ছায়াছবিতে গিয়েছেন আলিশা চিন্নাই।

হিন্দি গান বা বাংলা গান, যাই হোক না কেন, গান শেষে থেকে যায় সুর এবং কথায় অনুভূতি। হ্যাঁ, অনুভবটুকু থেকে যায়, জীবনকে অনুভব করার মতো একটা সুন্দর মন তৈরি করে দিয়ে যায় গান। হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের এই লাইভ ফোন ইন অনুষ্ঠান আপাতত এখানেই শেষ হলো, বিদায় নিচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন আধুনিক গান, গেয়েছেন অনুয়া বর্মণ।

এতক্ষণ শুনলেন আধুনিক গান অনুয়া বর্মনের কণ্ঠে। শিল্পীর গাওয়া গানগুলির মধ্যে

প্রথম গানটি লিখেছেন জটিলেশ্বর মুখোপাধ্যায়, পরের গানটি মুকুল দত্ত এবং শেষ গানটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। একটু পরই সমাচার সন্ধ্যা এবং তারপর নিউজ এট 9।

এতক্ষণ শুনলেন গজল গুলাম আলী এবং আবিদা পারভিনের কণ্ঠে। গজলের অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি, শ্রোতা বন্ধুরা, আবারও হাজির আপনাদের সঙ্গে আরও একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে। গানে গানে বাংলা ও হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। হ্যাঁ, স্টুডিওর ঘড়িতে এখন রাত 9:30। আপনাদের আরও একটি পছন্দের অনুষ্ঠান রাত 8টায় যে লাইভ ফোন ইন অনুষ্ঠান ছিল, বলা ভালো হয়ে গেল। সেই অনুষ্ঠানে আমাদের অনেক বন্ধুরা ফোন করে জানিয়েছিলেন, লতা মঙ্গেশকর, কিশোর কুমার এরকম পুরনো শিল্পীদের গান শুনতে চেয়ে। হ্যাঁ, গানে গানে এই অনুষ্ঠানে থাকবে পুরনো শিল্পীদের কিছু গান। শুরুতে বন্ধুরা আপনারা কি শুনবেন, কোন গান শুনতে চান, হিন্দি না বাংলা? গানে গানে অনুষ্ঠানে গান তো শোনানো হবেই, আর হবে কথা। হ্যাঁ, আপনারা কথা বলতে টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। টেলিফোন লাইন অলরেডি খোলা হয়ে গেছে, আপনারা ফোন করতে থাকুন গানে গানে আপনাদের প্রিয় এই অনুষ্ঠান লাইভ ফোন ইন এবং আউট। প্রথমে হিন্দি ছায়াছবির গান আপনারা শুনুন।

গানটি শুনলেন চাঁদনি ছায়াছবি থেকে, গেয়েছেন লতা মঙ্গেশকর এবং বিনোদ রাঠোর। হোক হিন্দি গান, ভাষা হিন্দি হোক, কিন্তু ভীষণ সহজ, তাই না? কেমন লাগলো বন্ধুরা গানটি? গানেরও প্রচুর বৈচিত্র্য রয়েছে, কথা একটু লঘু। আসলে হালকা মুডে এই ধরনের গান কিন্তু ভালোই লাগে, তাই না? সব সময় কি গভীর কথা মন ছুঁয়ে যায়? ঠিকই, কিন্তু তবুও সব রকমের গানই কিন্তু শোনা দরকার। আসলে হিন্দি ছায়াছবির এই গানগুলি কিন্তু গল্প নির্ভর, ছবিটি যা ডিমান্ড করে, যা দাবি করে, সেই অনুযায়ী কিন্তু কথা এবং সুরে গান রচনা হয়ে থাকে। গানটি নিশ্চয়ই আপনাদের একটু হালকা করে দিল। এবারে আমরা শোনাব বন্ধুদের বাংলা ছায়াছবির গান। বন্ধুরা, তার আগে বলে রাখি যে বাংলা এবং হিন্দি ছায়াছবির এই অনুষ্ঠান গানে গানে আপনারা টেলিফোন করতে পারেন কথা বলবার জন্য। যদি আপনাদের মনে হয়, আপনারা 9434076705 এই নাম্বারে টেলিফোন করতে পারেন, টেলিফোন লাইন খোলা রয়েছে। পরের গানটি কিশোর কুমারের গাওয়া।

0: স্বর্ণতৃষা এই ছায়াছবির গানটি আপনারা শুনলেন। কি পুরনো দিনের কথা মনে পড়ে গেল তো? নিশ্চয়ই ভীষণ স্মৃতিমেদুর হয়ে পড়েছিলেন। হ্যাঁ, ছবিটি যারা দেখেছেন তাদের হয়তো মনে পড়বে, আর যারা দেখেননি তাদের হয়তো জীবনের কোনো না কোনো পর্বের সঙ্গে মিলে যাবে। তারা নিশ্চয়ই মন দিয়ে গানটি শুনেছেন এবং অনুভব করেছেন। আসলে গান তো জীবন থেকেই উঠে আসে, তাই না? জীবনের মুহূর্তগুলো একদম পরিষ্কার হয়ে, ছবি হয়ে ফুটে ওঠে। সেই জন্যই তো গান মানুষকে সেবা দেয়, আশ্রয় দেয়, ওই যে বলছিলাম না, শুশ্রূষাও দেয়। তাই গানে থাকুন, গানে গানে এই অনুষ্ঠানে। টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। আর যে সমস্ত বন্ধুরা লতা মঙ্গেশকর, কিশোর কুমারের গান শুনতে চেয়েছিলেন তাদের নিশ্চয়ই খুব ভালো লাগছে। এক বন্ধু এসে গেছেন, কথা বলে নিচ্ছি। হ্যালো।
1: হ্যালো।
0: হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: চন্দনা দাস দে বলছি।
0: হ্যাঁ চন্দনা দি, আপনি তো ফোন করেছিলেন, এখন ভালো লাগছে গান?
1: হ্যাঁ, নাতি কথা বলতেছে।
0: আচ্ছা দিন।
1: হ্যাঁ
0: বলো, কে বলছো, তোমার নাম কি?
1: আমার নাম হলো অর্চদিচ্ছে।
0: হুম,
1: কষ্ট কথা তো।
0: আচ্ছা খুবই ছোট। আচ্ছা তাহলে আমাদের ছোটদের অনুষ্ঠান আছে, সেখানে কথা বললে আরো ভালো লাগবে। গান শুনছো তো ঠাম্মার সঙ্গে? গান শুনছো? আচ্ছা খুব ভালো, ভালো থেকো। হ্যাঁ, তোমার নামটা পরিষ্কার করে বলো তো আরেকবার।
1: এখন কি লতার দেবেন কি?
0: হ্যাঁ দেবা যেতেই পারে, হিন্দি ছায়াছবির গান আপনার প্রিয় শিল্পী। হ্যাঁ
1: সবাই
0: ঠিক, ভালো থাকবেন চন্দনা দি, খুব ভালো থাকবেন আপনি। নমস্কার। বাহ খুব ভালো, ভালো থেকো, ঠাম্মার সঙ্গে গান শোনো। শ্রোতা বন্ধুরা, আপনারাও নিশ্চয়ই গান শুনছেন কারো না কারো সঙ্গে, নিশ্চয়ই কেউ পাশে রয়েছেন। হ্যাঁ কথা কিন্তু বলতে পারেন 9434076705 এই নম্বরে। কেমন লাগছে গান? হ্যাঁ বন্ধুকে পেয়ে গেছি, কথা বলে নিচ্ছি। হ্যালো।
2: হ্যাঁ দিদি ভাই নমস্কার।
0: নমস্কার, কে বলছেন? বহুদিন পর, কণ্ঠ চেনা, নামটা বলুন।
2: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুধ থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: হ্যাঁ প্রবীর বাবু, অনেক দিন বাদে কথা হলো।
2: দিদি ভাই আমরা তো আপনার অপেক্ষায় ছিলাম যে দিদি ভাই কবে ইয়ে করবে।
0: হ্যাঁ একদম তাই।
2: হ্যাঁ দিদি ভাই ভালো আছেন তো?
0: হ্যাঁ হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি কথা বলছেন।
2: দিদি ভাই খুব ভালো আছি, খুব ভালো আছি। আমরা সেই চাতক পাখির মতন বসেছিলাম যে কবে দিদি ভাইরা কথা বলবে।
0: হ্যাঁ ঠিক,
2: আমরা সেই কথা বলবো।
0: একদম একদম, কেমন লাগছে? আজকে কি ছিলেন?
2: খুব ভালো, খুব ভালো, খুব ভালো লাগছে।
0: হ্যাঁ
2: দিদি ভাই আমার একটা মানে আপনার কাছে রিকোয়েস্ট আছে, অনুসন্ধান বইয়ের কিশোর কুমার কণ্ঠে সেই মানে নৌকায় করে যাচ্ছে আর সেই সময় কিশোর কুমার গানটা করছে।
0: হ্যাঁ খুব ভালো। হ্যাঁ কিশোর কুমারের গান তো শোনানো হচ্ছে, কিশোর কুমার আপনার প্রিয় শিল্পী এটা আমাদের জানা।
2: শ্যামল মিত্রের একটি গান আছে, সেটা হচ্ছে
0: আচ্ছা
2: পদাবলী।
0: হ্যাঁ ঠিক ঠিক,
2: আপনার সঙ্গে থাকে দিদি ভাই শোনাবে।
0: ঠিক আছে, সংগ্রহে সব আছে। হ্যাঁ শুনতে থাকুন, সঙ্গে থাকুন। হ্যাঁ অনেক ধন্যবাদ,
2: ভালো থাকবেন।
0: একদম। হ্যাঁ পুরনো বন্ধু আমাদের আকাশবাণী শিলিগুড়ির পূর্ব বর্ধমানের বন্ধু প্রবীরবাবু ফোন করেছিলেন, অনেকদিন বাদে কথা হলো। কিশোর কুমারের গান শুনতে চেয়েছেন, তবে এবারে শোনাবো হিন্দি ছায়াছবির গান।

0: यूं ही साथ साथ चलते।
1: मजबूर ये हालात इधर भी है उधर भी, तन्हाई की एक रात इधर भी है उधर भी। कहने को बहुत कुछ है मगर किससे कहें हम, कब तक यूं ही खामोश रहें और सहें हम। दिल कहता है दुनिया की हर एक रस्म उठा दें, दीवार जो हम दोनों में है आज गिरा दें। क्यों दिल में सुलगते रहें लोगों को बता दें। हां हमको मोहब्बत है, मोहब्बत है, मोहब्बत। अब दिल में यही बात इधर भी है उधर भी।
0: ये कहा
2: सिलसिला ছবির এই গানটির অনুভূতি কিন্তু ভীষণ গভীর, নরম, আত্মমগ্ন। এটি শুধু প্রেমের গান নয়, কিন্তু নীরব এক মনের কাছাকাছি আসার এক আবিষ্ময় মুহূর্ত। আর অতিরিক্ত পাওয়া কিন্তু অমিতাভ বচ্চনের এই আবৃত্তির মতো কণ্ঠ, অপূর্ব, তাই না? এক বন্ধুকে পেয়েছিলাম, না বন্ধুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, চাইব বন্ধু আবারও টেলিফোন করুন। সিলসিলা ছায়াছবির এই গানটি নিয়ে কথা হচ্ছিল। গানটি এক নীরব প্রেমের গান, বিস্ময়ে এক গোপন টান, সব থেমে যাওয়ার এক অনুভূতি, অপূর্ব, তাই না? বন্ধুরা কেমন লাগলো এই গানটি? নিশ্চয়ই ভীষণ ভালো লাগলো। কিশোর কুমারের আরও একটি গান আপনাদের এখন শোনানো হবে, বাংলা ছায়াছবির গান।

কি বন্ধুরা, গানটি নিশ্চয়ই ভালো লাগলো। যারা কিশোর কুমারকে ভালোবাসেন, তার গানকে ভালোবাসেন, অবশ্যই তারা গানটি মুগ্ধ হয়ে শুনেছেন। হ্যাঁ, আমাদের সময় প্রায় ফুরিয়ে এসেছে। অনেকক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম এই গানে গানে অনুষ্ঠানে, আপনারাও ছিলেন, হয়তো কথা হলো না সকলের সঙ্গে, কিন্তু গান তো শোনানো হলো, গানে গানে তো আপনারা ছিলেন। হ্যাঁ, গানে গানে আজ এখানেই শেষ হলো। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরই খবর।

0: আকাশবাণী, খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিকস গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআরের তৃতীয় পর্যায়ে ঘোষণা করেছে। কেরালামে কংগ্রেস নেতা ভিডি সতীশন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার তৈরির দাবি জানিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব আজ শেষ হয়েছে, আগামীকাল অধ্যক্ষ নির্বাচন। উত্তরপ্রদেশে প্রবল প্রাকৃতিক দুর্যোগে 70 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে জয়ের জন্য 201 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, এবছর ভারতের সভাপতিত্বে ব্রিকস গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। আজ নতুন দিল্লিতে ব্রিকস দেশগুলোর বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং গ্লোবাল সাউথের আকাঙ্ক্ষাকে তুলে ধরার ক্ষেত্রে ব্রিকস একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে উঠে এসেছে। নতুন দিল্লিতে ব্রিকস দেশগুলোর বিদেশমন্ত্রীদের অবসরে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। এর আগে সম্মেলনের উদ্বোধনী ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, বিশ্বব্যবস্থায় শান্তি ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সংঘাত, আলোচনা ও কূটনীতির গুরুত্বকে বারবার মনে করিয়ে দিচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, প্রযুক্তিগত উন্নতি বিশ্ব পরিমণ্ডলকে বদলে দিচ্ছে এবং একে সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির কাজে ব্যবহার করা যেতে পারে।
1: Our discussions must advance sustainable development while upholding principles of equity and common but differentiated responsibilities. Technological advancements are reshaping the global landscape. It can be leveraged for good governance and inclusive growth. Peace and security remain central to the global order. Recent conflicts only underline the importance of dialogue and diplomacy. There is also a deeply shared interest in strengthening cooperation against terrorism.
0: ডক্টর জয়শঙ্কর সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। বিদেশমন্ত্রী সম্মেলনে যোগ দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, অনেক দেশ এখনও জ্বালানি, খাদ্য, সার এবং স্বাস্থ্য নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভার্ভ, ইরানের বিদেশমন্ত্রী সৈয়াদ আব্বাস আরাকচি, ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুজিওনো এবং দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ড লামোলা সহ অন্যান্য নেতারা এই বৈঠকে অংশ নিচ্ছেন। সম্মেলনের মূল ভাবনা হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের জন্য নির্মাণ। আগামীকাল সম্মেলনের দ্বিতীয় দিনে ব্রিকস @20 শীর্ষক একটি অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্ব শাসন ব্যবস্থা ও বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দেশ সফরে রওনা দেবেন। সংযুক্ত আরব আমিরশাহি, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালিতে তার এই সফর হবে 6 দিন। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী আগামীকাল

সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে, বিশেষ করে শক্তিক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও নানান বিষয়ে মতবিনিময় করবেন। দ্বিপাক্ষিক সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ক্ষেত্র এবং মানুষে মানুষে সংযোগের বিষয়টিও স্থান পাবে তাদের আলোচ্যসূচিতে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে। সেখানে তিনি রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানি ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। নেদারল্যান্ডসে এটি শ্রী মোদীর দ্বিতীয় সফর। এর আগে তিনি 2017 সেখানে যান। প্রধানমন্ত্রীর এবারের সফরে প্রতিরক্ষা, নিরাপত্তা, উদ্ভাবন, পরিবেশ বান্ধব হাইড্রোজেন, সেমিকন্ডাক্টর ও জলসহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। সফরের তৃতীয় পর্যায়ে শ্রী মোদী রবিবারে সুইডেনের কোটেনবার্গে যাবেন। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ কিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তারা। এর মধ্যে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্টআপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্পের জন্য ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। এই অগ্রণী প্যান ইউরোপীয় বাণিজ্যিক ফোরামের বৈঠকে ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন্ডার লিয়েনও উপস্থিত থাকবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছাবেন। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলন যোগদানের পাশাপাশি এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকেও 43 বছর পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। সফরকালে শ্রী মোদী রাজা হ্যারল্ড বি ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী জোনাসের গরস্টোরের সঙ্গেও। ভারত নরওয়ে বাণিজ্য ও গবেষণা সম্মেলনেও যোগ দেবেন শ্রী মোদী। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেল্লা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলেনির সঙ্গে তিনি বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রীর এই সফর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করবে। নির্বাচন কমিশন আজ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর তৃতীয় পর্যায়ের ঘোষণা করেছেন। এবার 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ধাপে ধাপে এই প্রক্রিয়া শুরু হবে। এই পর্যায়ে যে রাজ্যগুলি অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো হল অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, সিকিম, ত্রিপুরা, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রয়েছে জাতীয় রাজধানী দিল্লি, চণ্ডীগড়, দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ। উল্লেখ্য, প্রথম পর্বে বিহার এবং দ্বিতীয় পর্বে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এসআর প্রক্রিয়া চলে। কেরালে কংগ্রেসের প্রবীণ নেতা ভি ডি সতীশন আজ সন্ধ্যায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লিকারের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানিয়েছেন। এর আগে তিরুবনন্তপুরমে কংগ্রেস বিধানসভা দলের বৈঠকে ভি ডি সতীশনকে সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত করা হয়। খবর অনুযায়ী সংসদীয় দলের এই বৈঠকে অপর প্রবীণ নেতা রমেশ চেন্নিথালা উপস্থিত ছিলেন না। অন্যদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন সিপিএমের বিধানসভা দলের নেতা নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব শেষ হয়েছে। দ্বিতীয় দিনে আজ সকাল থেকে দুদফায় 11টি জেলার 140 জন বিধায়ক শপথ নেন। উল্লেখযোগ্য বিধায়কদের মধ্যে ছিলেন প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এবং চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আউশগ্রামের বিধায়ক কলিতা মাঝিও শপথ নেন। উল্লেখ্য, দুদিন মিলিয়ে মোট 290 জন বিধায়ক শপথ নিলেন। প্রথম দিনে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 144 জন বিধায়ক শপথ গ্রহণ করেন। 293 জন জয়ী সদস্যের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে এবং হুমায়ুন কবির রেজিনগর আসন ছাড়বেন বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। অন্যদিকে চণ্ডীতলার সাথী খান্দকার আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় তিনি শপথ নিতে পারেননি। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচন আগামী 21 মে। আগামীকাল নতুন অধ্যক্ষ নির্বাচনের জন্য রাজ্য বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন বসছে। সরকার পক্ষ ইতিমধ্যে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোসের নাম অধ্যক্ষ প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। মহারাষ্ট্র বিধান পরিষদের নবনির্বাচিত 10 জন সদস্য আজ সকালে উচ্চকক্ষের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। মুম্বাইয়ের বিধান ভবনের সেন্ট্রাল হলে বিধান পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রাম সিন্দে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস, উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্দে, সুনেত্রা, অজিত পাওয়ার, বিধানসভার অধ্যক্ষ রাহুল নারভেকার সহ বেশ কয়েকজন বরিষ্ঠ নেতা উপস্থিত ছিলেন।
সরকার জানিয়েছে যে দেশজুড়ে অপরিশোধিত তেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাস পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে অভূতপূর্ব পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ক আন্তঃমন্ত্রী

0: সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, দেশজুড়ে ঘরোয়া এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে।
1: ভারত সরকার নে কই ইফেক্টিভ স্টেপস লিয়ে হ্যায় জিসকে চলতে হামারে পাস পেট্রোল ডিজেল এলপিজি অর ন্যাচুরাল গ্যাস কে পর্যাপ্ত স্টকস অ্যাভেলেবল হ্যায়। হামারি রিফাইনারিজ অপটিমাম ক্যাপাসিটি পর অপারেট কর রহি হ্যায় অর এলপিজি প্রোডাকশন ভি ইনক্রিজ কিয়া জা চুকা হ্যায়। হামারে কিসি ভি রিটেল আউটলেট পর অর এলপিজি ডিস্ট্রিবিউটরশিপ পর কোই ড্রাই আউট রিপোর্টেড নহি হ্যায়, সব জগা পর নর্মাল অপারেশন চল রহে হ্যায়।
0: কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে ইডি। সোনা পাপু মামলায় তাকে হেফাজতে নেওয়া হয়েছে। আজ সকাল থেকে কলকাতার সিজিও কমপ্লেক্সে শান্তনু সিনহাকে জিজ্ঞাসাবাদ করল ইডি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশে গত চব্বিশ ঘণ্টা প্রবল বৃষ্টি, ঝড় এবং বজ্রপাতে 70 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, জেলাশাসক ও সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে ক্ষতিপূরণ প্রদানের সর্বশেষ অবস্থা রিপোর্ট প্রতি 3 ঘণ্টা অন্তর জানানোর নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, উপহিমালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, কেরল ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দিল্লি সহ একাধিক রাজ্যে আগামী 2 দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ম্যানিলায় আজ ভারত ফিলিপাইন সন্ত্রাসবাদ বিরোধী যৌথ কর্মগোষ্ঠীর দ্বিতীয় পর্যায়ে বৈঠক সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী এই বৈঠকে ভারতের পক্ষ থেকে সভাপতিত্ব করেন বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব ডঃ বিনোদ বাহাবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চীনের রাষ্ট্রপতি সি জিনপিং আজ বেইজিংয়ে এক বৈঠকে মিলিত হন। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে কলকাতায় অনুষ্ঠিত হল বিশেষ সঙ্গীত সম্মেলন AIR@90। আজ সন্ধ্যায় আকাশবাণী কলকাতার উদ্যোগে কলকাতা জাদুঘরের আশুতোষ জন্ম শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীতের এক বর্ণময় সন্ধ্যার সাক্ষী থাকলেন সঙ্গীত প্রেমিকরা। অ্যান ইভিনিং অব ক্লাসিক্যাল এক্সেলেন্স শীর্ষক এই অনুষ্ঠানে আকাশবাণী কলকাতার শিল্পীদের পরিবেশনের অর্কেস্ট্রাল পারফরমেন্স অনুষ্ঠিত হয়। ভারতে দুবাইয়ের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু এবং দেশের পুরুষ ডাবলসের জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি থাইল্যান্ড ওপেনের ব্যাডমিন্টন কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। আইপিএল ক্রিকেটে ধরমশালায় পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ানের সামনে জয়ের জন্য 201 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। জবাবে মুম্বাই শেষ পাওয়া খবর অনুযায়ী 8 ওভারে 1 উইকেটে 80 রান সংগ্রহ করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিক গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গড়ে তুলতে একযোগে সহযোগিতা করবে। সংবাদ এখনকার মতো এখানে শেষ হলে পরবর্তী খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন এখন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। এখন সময় আপনাদের পছন্দের লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। হ্যাঁ, মনের জানালা বাংলা গানের এই অনুষ্ঠানে আপনারা মনের কথা খুলে বলেন। হ্যাঁ, মনের কথা, যে কথা লুকোনো রয়েছে আপনার মনের গভীরে, সেই কথা ভাগ করে নেবার লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। শ্রোতা বন্ধুরা, আমাদের টেলিফোন লাইন খোলা রয়েছে আপনার মনের কথা ভাগ করে নেবার জন্য। টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। আর আজ মনির জানালা এই অনুষ্ঠানের বিষয় ঘরে ফেরা। ঘরে ফেরা এ শুধু চার দেওয়ালের মধ্যে ফিরে আসা নয়, কেননা বৃষ্টি পড়ছে, কোথাও বা পড়ছে না, রাত অনেকটা হয়েছে। এই সময় মানুষ যেমন সারা জীবন বাইরে বাইরে ঘুরে বা কাজকর্ম করতে বাইরে যায়, আবার ফিরে আসে ঘরের ভেতর। শুধু কি ঘরের ভেতর মানুষ নিজে আসে? আসে তো নিজের কাছে, নিজের মুখের কাছে। হ্যাঁ, নিজের কাছে ফেরা, ঘরে ফেরা মানে নিজের মুখোমুখি দাঁড়ানো তো বটে। হ্যাঁ, নিজের মুখোমুখি দাঁড়ানো। দিন শেষে আপনি যখন ঘরে ফেরেন, নিজের কাছাকাছি একটু বসেন। তাই আজকে মনের জানালা অনুষ্ঠানের বিষয় মনের কথা ভাগ করে নেবার আপনাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের বিষয় ঘরে ফেরা। এ নিয়ে কথা হোক, আপনারা টেলিফোন করুন। আমাদের টেলিফোন লাইন খোলা রয়েছে 9434076705 এই নম্বরে টেলিফোন করুন। এক বন্ধু এসে গেছেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন।

0: জেলার বর্ধমান টাউন হল পাড়া থেকে বলছি দিন ভাই।
1: হ্যাঁ লক্ষ্মীবাবু, কেমন আছেন বলুন, বহুদিন পরে কথা।
0: হ্যাঁ ভালো আছি দিদি ভাই, ভালো আছি।
1: আচ্ছা, কেমন কাটলো বা কেমন কাটছে আজ সারা দিন, কেমন কাটলো? এখন তো নিশ্চয়ই ঘরে বসে আছেন, কি করছেন?
0: হ্যাঁ খুব ভালোই কেটেছে, আজকে সারাদিন খুব ভালোই কেটেছে, আনন্দে কেটেছে।
1: বর্ধমানে রয়েছেন, ওখানে কি গরম পড়েছে?
0: গরম প্রচন্ড প্রচন্ড
1: আচ্ছা,
0: গরম,
1: বৃষ্টি নেই তাই তো?
0: হ্যাঁ
1: আচ্ছা,
0: প্রচন্ড গরম।
1: ওখানে গরম, আবার এই দিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি, ঘরে বসে।
0: এখানে বৃষ্টি বৃষ্টি আজকে হয়নি,
1: হ্যাঁ
0: হাওয়া নেই, এখানে একদম গুমোট গরম আজকে।
1: আচ্ছা, কি করলেন সারাদিন একটু মনের কথা বলুন, এখন নিজেকে গুটিয়ে নিয়েছেন।
0: সারাদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আগে আগে গীতা পাঠ করি ফার্স্টে,
1: হ্যাঁ আপনি
0: ফার্স্টে গীতা পাঠ করি,
1: খুব ভালো।
0: যতটা পারি গীতা পাঠ করে নিই, তারপরে একটু হরে কৃষ্ণ নাম করি,
1: আচ্ছা,
0: তারপরে তারপরে মুখ ধুতে যাই, মুখ টুখ ধুয়ে এসে ব্রাশ করে তারপরে চা বিস্কুট খাই।
1: খুব ভালো, শুরুয়াতটা খুব ভালো। আর এখন কি আপনাদের হয়ে গেছে, রাতের খাবার হয়ে গেছে?
0: হ্যাঁ রাতের খাবার হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে আপনাদের সঙ্গে আপনাদের অনুষ্ঠান শুনছি এবং আপনাদের সঙ্গে এখন কথা বলছি।
1: বাহ খুব ভালো, সঙ্গে থাকুন। হ্যাঁ প্রথম আপনি ফোন করলেন, হ্যাঁ গান, হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা আমাদের টেলিফোন লাইনে কিন্তু বন্ধু এতক্ষণ লক্ষ্মীবাবু ফোন করেছিলেন বর্ধমান থেকে, তার সঙ্গে কথা হলো, উনি আমাদের বহু পুরনো শ্রোতা। শুরুতেই শুনে নিন আশা ভোসলের গাওয়া এই গানটি।

0: হ্যালো, নমস্কার। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন
1: হ্যাঁ,
0: বলুন।
1: আমি ঝাড়খণ্ড থেকে বলছি, শুভজিৎ চন্দ্র, ঝাড়খণ্ড থানবাদ থেকে।
0: বাবা, ঝাড়খণ্ড থেকে আপনি আকাশবাণী শিলিগুড়ি শুনছেন না? বাহ, খুব ভালো। ঝাড়খণ্ড থেকে আপনি কি ওখানেই থাকেন? আপনার নামটা আরেকবার বলুন, আপনার নামটা আরেকবার বলুন।
1: শুভজিৎ, শুভজিৎ চন্দ্র।
0: আচ্ছা, শুভজিৎ চন্দ্র, আপনি কি করেন ওখানে?
1: আমি আমি পেশায় একজন ইয়ে আইনজীবী।
0: আচ্ছা, ও, আপনি কি প্রবাসী বাঙালি?
1: হ্যাঁ, প্রবাসী বাঙালি।
0: আচ্ছা,
1: প্রবাসী বাঙালি মানে 100 বছরের উপরে এখানে আছি।
0: বাপরে বাপ।
1: আমার আমার দাদু দাদু দাদু এসেনি, আমরা অরিজিনালি বাঁকুড়ার লোক।
0: আচ্ছা,
1: কিন্তু প্রবাসী মানে তখন ধানবাদটা এমন মানভূম জেলা ছিল অনেক আগে, পুরুলিয়া ধানবাদ এইসব মিলে মানভূম জেলা ছিল। তারপরে একটা বিহারে চলে গেছে, 1956 সালে বিহারে গেল,
0: যার জন্য
1: আর তারপরে 2000 সালে যখন ঝাড়খণ্ড রাজ্য প্রতিষ্ঠা হলো তখন একটি ঝাড়খণ্ডে চলে এসেছে।
0: আচ্ছা, মানে বাংলায় থেকেও বাংলার বাইরে থাকলেন, তাই তো হয়ে গেলেন আর কি।
1: বাংলার বর্ডারেই আমরা থাকি, এখানে আমাদের শহরে মোটামুটি 60-70
0: আইনজীবীর কাজটা করেন, তাই তো? লয়ার ওখানে।
1: এখন আমাদের গরমকালে এখন মর্নিং কোর্ট চলে।
0: আচ্ছা,
1: সকাল 7 থেকে বেলা 12 অবধি।
0: বাহ।
1: তারপরে তারপরে দুপুরে একটু বিশ্রাম নিয়ে আমরা একটু সমিতির একটু সেবা টেবা, আমি সত্য সাই সেবা অর্গানাইজেশনের সঙ্গে জড়িত আছি।
0: আচ্ছা,
1: এই সন্ধ্যেবেলা মন্দিরে একটু নাম গান হয়, এইগুলো করে চড়ে বাড়িতে এসে বসেছি। আপনার অনেকবার আমি লাইন পাওয়ার চেষ্টা করি, কিন্তু একটু দূর থেকে লাগে না। এখন তো বর্ধমান থেকে কোন দাদা শ্রোতা বন্ধু ফোন করলেন।
0: হ্যাঁ, করলেন করলেন, লক্ষ্মীবাবু ফোন করলেন। হ্যাঁ, খুব ভালো লাগলো আপনি অত দূর থেকে আর সারা দিনের কাজকর্ম শেষে, হ্যাঁ, আপনি এখন রেডিও শুনছেন।
1: এখানে মানে এখন বৃষ্টি বৃষ্টি কদিন ধরে ভালোই, মানে খুব বেশি এখন গরম নেই এবছরটা, দেখতে বেশি পুরো বৈশাখ মাসটা জুড়ে সন্ধ্যাবেলা এই ঝড় বৃষ্টি, কাল বৈশাখী ঝড়।
0: আচ্ছা,
1: এইসব চলছে 3-4 পর থেকে।
0: আচ্ছা, আপনি এখন ঘরেই রয়েছেন, ঘরে রেডিও শুনছেন?
1: বাড়িতেই রেডিও এই মোবাইলেই শুনছি।
0: বাহ, খুব ভাল লাগলো। আগেও আপনি ফোন করেছেন?
1: না, ফোনে চেষ্টা করেছি, লাইন পাইনি।
0: বাহ, আজ প্রথম পেলেন, তাই তো? কেমন লাগলো প্রথম আকাশবাণী শিলিগুড়িতে?
1: খুব ভালো, খুব ভালো।
0: আচ্ছা, আমারও ভীষণ ভালো লাগলো, মানে আকাশবাণী শিলিগুড়ির ভীষণ ভালো লাগলো আপনি যে এভাবে ফোন করলেন অন্য একটা রাজ্য থেকে। আর আজ
1: আমাদের একজন আইনজীবী ছিলেন অমরেন্দ্র চট্টোপাধ্যায়, ওনার উনি শিলিগুড়িতে থাকতেন, মানে আইনজীবী থেকে ইয়ে অবসর নিয়ে উনি শিলিগুড়িতেই থাকতেন শেষ বয়সে। ওখানে আমি আমি তখন মাঝে মধ্যে যেতাম, এখন উনি নেই আমাদের মধ্যে।
0: খুব ভালো লাগলো শুভজিৎ বাবু, আপনার সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগলো। আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন, আমাদের সঙ্গে থাকবেন, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি। ঝাড়খণ্ড থেকে ফোন করেছিলেন শুভজিৎ চন্দ্র, পেশায় উনি আইনজীবী, ভীষণ ভালো লাগলো। আর একটা আশ্চর্য বিষয়, একটু আগে বর্ধমান থেকে টেলিফোন এলো, লক্ষ্মীবাবু ফোন করলেন, সেখানে ভীষণ গরম, আর ঝাড়খণ্ডে ভীষণ বৃষ্টি। কি অদ্ভুত না আমাদের এই ভারতবর্ষের প্রকৃতি, আবহাওয়া, এগুলো ভাবলে মনের ভিতরটা কীরকম যেন একটা লাগে, তাই না? নিশ্চয়ই আপনাদেরও লাগে। হ্যাঁ, মনের কথা বলবার এই অনুষ্ঠান, আপনার মনের জানালা খুলে দেবার অনুষ্ঠান মনের জানালা। আপনারা টেলিফোন করুন 9434076705 এই নম্বরে, আর শুনতে থাকুন এই গানটি, মান্না দের গাওয়া।

0: এক বন্ধুকে পেয়ে গেছি। হ্যালো, নমস্কার।
1: নমস্কার,
0: কে বলছেন?
1: শুভরাত্রি।
0: কে বলছেন বলুন।
1: আমি শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে নিতাই রায় বলছি।
0: হ্যাঁ নিতাই বাবু, আপনার সাথে আজ একবার কথা হয়েছে, আপনি তখন থেকেই আমাদের সঙ্গে আছেন, তাই তো মনে হলো।
1: সারাদিনই রেডিওর সাথেই জুড়ে থাকি।
0: আচ্ছা, হ্যাঁ হ্যাঁ
1: রেডিও।
0: হ্যাঁ, কেমন লাগছে অনুষ্ঠান?
1: হ্যাঁ, অনুষ্ঠান খুব ভালো লাগছে।
0: আচ্ছা, মনের জানালা এই অনুষ্ঠানে
1: জানালা।
0: আপনি কি বলতে চান? নিজের কাছে ফেরা, রাতে সবাই ঘরে ফেরে, নিজের ঘরে ফেরে, নিজের মনের কাছে ফেরে, নিজের মুখোমুখি হওয়া। সারাদিন নানান কাজে ব্যস্ত থাকেন, তারপর নিজের কাছে ফেরা, কি মনে হয়, কি পেলাম কি পেলাম না, এ সমস্ত হিসেব হয়?
1: হ্যাঁ, এখন
0: আচ্ছা
1: ঘরে বসে আমিও কিছু কাজ করি।
0: আচ্ছা,
1: যখন আমার দোকান আছে, যেহেতু দোকানে তো আর এখন যাই না, অসুস্থ পরের থেকে আমি এখন ঘরেই থাকি,
0: আচ্ছা,
1: এই রান্নাবান্নার কাজে সহযোগিতা করি,
0: আচ্ছা,
1: এই করেই চলছি।
0: বাহ, খুব ভালো থাকবেন। হ্যাঁ,
1: আর দোকানে
0: একদম।
1: থাকলে তখন এই সময়টাই দোকান থেকে ফিরি।
0: আচ্ছা, হ্যাঁ, মানে একেবারে সত্যি সত্যি ঘরে ফেরা, তাই তো?
1: হ্যাঁ একদম।
0: হ্যাঁ, ভালো থাকুন, আনন্দে থাকুন, গানে থাকুন, আমাদের সঙ্গে থাকুন।
1: আপনাদের সঙ্গে থাকে, আপনারাও ভালো থাকবেন, সুস্থ
0: একদম
1: থাকবেন,
0: একদম।
1: এই
0: হুম
1: প্রার্থনা।
0: হুম হুম নমস্কার। হ্যাঁ বন্ধুরা, ঘরে ফেরা, নিজের ঘরে ফেরা, নিজের মনের ঘরে ফেরা, নিজের কাছাকাছি থাকা একটুখানি, দিনমান কাজ করবার পর বা বাইরে এলোমেলোভাবে মনকে চড়িয়ে চিটিয়ে রাখার পর রাতে মানুষ গুটিয়ে থাকে নিজের কাছে, কি মনে হয়? আমরা প্রতিদিন এত মানুষের কথা শুনি, এত দায়িত্ব পালন করি, এত সম্পর্কের ভেতর দিয়ে হাঁটাচলা করি, নিজের মনের কথা কি সত্যি সত্যি শুনি? কিন্তু শুনতে তো হবেই। নিজের ভালো থাকা, নিজের মন্দ থাকা, সেটা সম্পূর্ণই নিজের উপর নির্ভর করে। হ্যাঁ, আপনি নিজের কাছে ফিরুন এবং নিজের ঘরে বসে, নিজের মনের ঘরে বসে আপনি কি ভাবছেন দিন শেষে ঘরে ফেরা, এই নিয়ে আপনারা কথা বলতে পারেন। 9434

7675 এই নম্বরে আপনারা টেলিফোন করুন। আরতি মুখোপাধ্যায়।

নিজের ঘরে ফেরা, নিজের মনের ঘরে ফেরা, মনের কাছে ফেরা শুরু হয় কিন্তু খুব ছোট ছোট মুহূর্ত থেকে। আপনি হয়তো বসে আছেন নিরিবিলি আপনার ব্যালকনিতে, সামনে টব, পুরনো কোনো গান শোনা, জানলার বাইরে বৃষ্টি দেখা, অথবা হাওয়ার দিকে তাকিয়ে থাকা, বহুদিন পরে নিজের সঙ্গে একটুখানি সত্যি কথা বলা। মানুষ ঠিক তখনই বুঝতে পারে যে গোটা পৃথিবীর সঙ্গে মানুষের যোগাযোগ, এত মানুষের সঙ্গে যোগাযোগ, মানুষের কথা শোনা, কাজ করা, কাজের মধ্য দিয়ে পথ হাঁটা, কিন্তু নিজের কথা শুনতে হয়। রাতে ঘরে ফেরার পর নিজের ঘরে, নিজের মনের ঘরে ফিরতে হয়। আর নিজের কাছে ফিরতে গেলে মানুষকে নিজের মনের নীরবতা, স্বচ্ছতা এগুলো স্বীকার করতে হয় এবং অস্বচ্ছতাকে উড়িয়ে দিয়ে স্বচ্ছতাকে মেনে নিতে হয়। তবেই তো মানুষ নিজের মনের কাছে ফিরতে পারে, তাই না শ্রোতা বন্ধুরা? ঘরে ফেরা, আপনারা টেলিফোন করুন, আপনাদের মনের কথা বলতে পারেন। শুধু মনের কথা নয়, আপনি আপনার মনের কাছে বসে যদি আপনি দুকুলি গান শোনাতে চান, গান শোনাতে পারেন। কবিতা যদি আপনি লেখেন সেটাও শোনাতে পারেন।

ছোট্ট কোনো ঘটনা আপনার কল্পনায় ধরা দিয়েছে, বাস্তবের মাটিতে পা রেখে সেটাও কিন্তু শোনাতে পারেন। তবেই তো আপনি মনের জানালা খুলে দিলেন, তাই না?

0: অঞ্জন দত্তর গাওয়া এই গানটি। বন্ধুরা, আপনারা শুনলেন, আমাদের সঙ্গে এক বন্ধু রয়েছেন। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি
0: হ্যালো হ্যালো কেটে কেটে যাচ্ছে।
1: বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ রুজ বলছিলাম।
0: হ্যাঁ বিশ্বজিৎ বাবু, কেমন আছেন বলুন, অনেকদিন বাদে কথা হলো।
1: অনেকদিন বাদে কথা হলো,
0: হ্যাঁ
1: মানে একটা আলাদা হয়েছে, কথা বন্ধ ছিল।
0: আপনারা কি ছিলেন তো সঙ্গে, ছিলেন মানে অনুষ্ঠান তো শুনতেন, কথা হয়তো হতো না?
1: হ্যাঁ অসুবিধা নেই, কারণে দেখুন কথাবার্তা না হলেও আপনাদের ভয়েস গুলো তো আমাদের কন্টিনিউড হয়ে গেছে, সেই হিসেবে ভয়েস গুলো মনে রেখে এই জিনিস, হ্যাঁ এই জিনিসটা মনে রাখার মতো স্মৃতি শক্তিটা আমার বেশি প্রখর।
0: খুব ভালো, খুব ভালো। সারাদিন কেমন কাটলো, এখন ঘরে বসে কি করছেন?
1: হ্যাঁ দিদি ভাই দেখুন, সারাদিন তো আমার তো আপনাকে আগেও বলেছি যে আমার ওই পানের দোকান আছে, মানে
0: হ্যাঁ ঠিক ঠিক, প্রচুর মানুষের সঙ্গে দেখা হয় তাই না?
1: আর রাত্রিবেলায় যখন রেডিওর সঙ্গে মানে যুক্ত হয়ে যায়, আর সারাদিনই এমনি রেডিওর সঙ্গে যুক্ত থাকি, যে কোনো স্টেশনে যাই একবার করে গল্প গুজব করি আপনাদের সঙ্গে, আবার চুপচাপ টুকটাক খদ্দের দিয়ে আর চলে আসি।
0: ঠিক, একদম ঠিক, আর মন ভালো হয়ে যায় তাই তো?
1: আর আমাদের সত্যি এই অনুষ্ঠানটার জন্য মানে আমাদের এটা একটা মানে খারাপ লাগছিল, মনে হচ্ছিল
0: ঠিক ভালো থাকবেন। হ্যাঁ ভালো থাকবেন, শুভরাত্রি। হ্যাঁ আবারও কথা হবে, নমস্কার। সময় আমাদের প্রায় কমে এসেছে, আমরা

বন্ধুরা, আজ সময় একেবারে ফুরিয়ে গেছে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটির সাথে সাথেই শেষ হবে আজকের লাইভ ফোন ইন মনির জানালা অনুষ্ঠানটি। আপনাদের সঙ্গে এতক্ষণ আমি ছিলাম আপনাদের পুরনো বন্ধু রিমি। আপনারা গানটি শুনতে থাকুন, এই গানটির সাথে সাথেই শেষ হবে আজকের মনির জানালা।

0: In Keralam, Congress today announced the name of V.D. Sathisan as the new Chief Minister of Keralam. Party's legislative party held at Thiruvananthapuram today formally elected V.D. Sathisan as its leader. Our correspondent reports that senior leader Ramesh Chennitala was not present in the parliamentary party meeting. In Uttar Pradesh, more than 111 people have died and 200 injured in the last 24 hours due to rain, storms and lightning. Chief Minister Yogi Adityanath directed the district magistrate and relevant officials to immediately conduct a survey on the spot. In IPL cricket, Punjab Kings have set a target of 201 for Mumbai Indians at Himachal Pradesh Cricket Association Stadium in Dharamsala tonight. Mumbai Indians were 173 for 4 in 18 overs when reports last came in. And with that, we end this news bulletin.
1: Akash Bani Shilikuri, Akun Abhar Purbabhash. Alipur Abhar Daptateke Prapto. আবহাওয়ার এক পূর্বাভাসে জানানো হয়েছে যে পরবর্তী তিন দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ জায়গায় হাল বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সিকিমের অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অথবা বরফপতনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং জেলার দু একটি জায়গায় ঘণ্টায় 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমস্ত জেলার দু একটি জায়গায় ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিকিমের দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এখন আগামীকালের প্রভাতী অধিবেশনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। 6:05 অমৃতবাণী এবং তারপর বন্দনা, 6:25 কৃষি পরামর্শ এবং চাষবাসের টুকিটাকি, আরোগ্য সকাল 6:30, 6:35 গান্ধী কথা, রবীন্দ্রসঙ্গীত শুনবেন রমা মণ্ডলের কণ্ঠে 6:45, সকাল 7:00 প্রত্যুষা, 7:45 নজরুল গীতি, লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী সকাল 8:30, সকাল 9:00 মান্নাদের কণ্ঠে আধুনিক গান প্রচারিত হবে, সীমান্ত কথা বেলা সাড়ে দশটায় NCERT বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান, লাইভ ফোন ইন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে বেলা সাড়ে এগারোটায় বিদ্যার্থীদের জন্যে, বেলা 12:00 কথায় সুরে একটাই মহিলা মজলিশ। এতক্ষণ আগামীকালের প্রভাতী অধিবেশনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:13 হয়ে 15 সেকেন্ড। আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হল। শুভরাত্রি, জয় হিন্দ।